এতক্ষণ আপনি রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন শিল্পী সুস্মিতা গোস্বামীর গলায়। আর এরপর আমার ভীষণ পছন্দের রবীন্দ্রসঙ্গীত শিল্পী পীযূষকান্তি সরকার।

ঘড়ির কাঁটায় 5:40, আর এখন আপনার কানে থাকছে স্মিতার গলায় হৃদয়ের একুল অকুল। আপনি শুনছেন আনন্দধ্বনি, সঙ্গে রয়েছে মহুল।

আজকের আনন্দ ধ্বনির শেষ শিল্পী কমলিনী মুখোপাধ্যায়। আজকে আপনার সঙ্গে ছিলাম মহুল। সারাটা দিন আপনার খুব ভালো কাটুক।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: মধুরের বার্তা নিয়ে ভরাই ভরাই শুনছেন 107 FM রেইনবোতে ভরাই ভরাই 107 FM রেইনবোতে
1: সুপ্রভাত। আর একটা নতুন সকাল, আর এই নতুন সকালে ভরাইয়ে আপনার সঙ্গে রয়েছি আমি দেবারতে। এই সকালগুলো সত্যি জানান দেয় যে আমরা এই জীবনপুরেরই পথিক। আমাদের জীবনে এই পথ চলা, এগিয়ে চলাটাই হয়তো সবচেয়ে বড় কাজ। আর এই জীবনপুরে এগিয়ে চলায় আমরা বহু ক্ষেত্রে বহু সঙ্গী পাই। মাঝে মাঝে আমাদের জানটি আমাদের সবচেয়ে বড় বন্ধু হয়ে দাঁড়ায়। আচ্ছা, যদি একটা প্রশ্ন করি যে আমাদের এই শহরের লাইফলাইন কি বলুন তো? কেউ বলবেন মেট্রো, কেউ বলবেন হলুদ ট্যাক্সি বা বাস। আমার তো মনে হয় যে আমাদের এই শহরের ধমনী দিয়ে যে রক্তটি ছুটে যায় তা আসলে দুটো চাকার উপর ভর করে। হ্যাঁ, আজ আমাদের ভোরাইয়ের আসল হিরো বলা যায় যাকে, বা মূল চরিত্র, তা হলো দু চাকা। সাইকেল থেকে শুরু করে স্কুটি, সঙ্গে বাইক, এই যে দু চাকায়, দু চাকা আমাদের জীবনে অনেক ছোটবেলা থেকে সঙ্গী।

এই সঙ্গীকে আজকে আরেকটু চ্যারিশ করব। আজকের ভোরাইয়ের বিষয় দু চাকার মাহাত্ম্য। আর এখনই এত সুন্দর একটা সকালে, একটা এত সুন্দর সকালটাকে শুরু করার জন্য আমার মনে হয় কানে গুপি বাঘাকেই লাগে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: আর ভোরাইয়ের সঙ্গে রয়েছে আমি দেবারতী। আচ্ছা, এই যে ছোট্টবেলার কথা যদি বলি, আমার একটা স্মৃতির কথা খুব মনে পড়ে। আপনার মনে আছে সেই দিনটার কথা, যখন বাবা বা দাদু বা মা, বাড়ির বড়রা প্রথম হাত ছেড়ে দিয়েছিলেন, আর আপনি একা একা সাইকেলের প্যাডেল মেরে ব্যালেন্স করে ফেলেছিলেন? সেই যে আনন্দটা, সেই আনন্দটা যেন এভারেস্ট জয়ের থেকেও বড় ছিল, তাই না? সেই হাঁটু ছড়ে যাওয়া, চেন পড়ে গেলে হাত কালি মাখা, হাতে কালি মেখে যাওয়া, ওটাই তো আমাদের প্রথম স্বাধীনতার স্বাদ। সাইকেলের ক্যারিয়ারে বন্ধুকে বসিয়ে টিউশনে যাওয়া একসাথে, কিংবা টিউশন থেকে ফেরার পথে সেই বিশেষ মানুষটার সাইকেলের পিছু পিছু নিজের সাইকেল ছোটানো। এই নস্টালজিয়ার সত্যি কোনো বিকল্প যেন হয় না। আজ ভোরাই সাজিয়ে তুলেছি যে বিষয়ে, তা হলো দু চাকার মাহাত্ম্য। তাই আজ এই দু চাকায় ভর করে ঘুরে বেড়াবো আমরা, আপনি আমি আমরা সকলে মিলে। এবং এই দু চাকায় করেই এক সময় কিন্তু চিঠি বিলি হতো, এই দু চাকায় এখনও চিঠি বিলি হয়। আমাদের বাড়ির কাছে যে পোস্ট অফিস, সেখান থেকে একজন চিঠি দিতে আসেন সেই দু চাকায় করে। এই দু চাকা আজও শহরে গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় মানুষের সবচেয়ে কাছের একটা যান। কোথাও যাওয়ার হলে, নিজের জীবনের দৈনন্দিন কাজকর্মে আমার মনে হয় সবচেয়ে কাছের এবং প্রথম বন্ধু হয়ে ওঠে সাইকেল। তো আজ এই দু চাকার মাহাত্ম্য নিয়ে তো গল্প হচ্ছে, আর তার সঙ্গে যখন গল্প হচ্ছে তখন ভালো গান থাকবে না তা তো হতে পারে না। গানে থাকুক এবার হেমন্ত মুখার্জি।
2: রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুড়ো গুড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন airfmrainbowkolkata@gmail.com এ। airfmrainbowkolkata, দ্যাট ইজ airfmrainbowkolkata, airfmrainbowkolkata@gmail.com এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: আমাদের জীবন দুচাকায় ভর করে ঠিক দিব্যি এগিয়ে যায়, এবং এই দুচাকাই সবচেয়ে কাছের বন্ধু হয়ে ওঠে নিজের সবচেয়ে খারাপ সময়ে, সবচেয়ে এমন কিছু সময়, যে সময়গুলোতে সবচেয়ে কাছের মানুষকেও পাওয়া যায় না। শহরে ট্রাফিক যতই বাড়ুক, শহরের চাকা কিন্তু থামে না, আর এই চাকাকে সচল রাখে আমাদের ঘরের সাইকেলের পাশাপাশিও বাইক স্কুটিগুলো, তাই না? একটা মধ্যবিত্ত পরিবারে প্রথম যখন স্কুটি বা মোটর বাইক আসে, সেটা শুধু একটা গাড়ি কেনা হয় না, একটা স্বপ্ন পূরণ হয়। বাবার অফিস যাওয়া, মায়ের বাজারের থলিটা সামনে দিয়ে দেওয়া, বা উইকেন্ডে সপরিবারে একটু ঘুরে আসা, এটা অনেক ছোটবেলা থেকে অনেক পরিবারই দেখে আসছে। এই একটা দুচাকাই কিন্তু সব সামলে দিতে পারে, তাই তো? যদিও এখন রাস্তায়, এখন শহরের রাস্তায় স্কুটি বাইক প্রচুর প্রচুর রয়েছে, এবং শুধুমাত্র শহর কেন, শহর থেকে একটু বাইরে গেলেও কিন্তু আসলে এই দুচাকাই সবচেয়ে বড় সঙ্গী হয়, যেখানে হয়তো কোনো রকমের পাবলিক ট্রান্সপোর্ট সেইভাবে চলে না। এখনও কিন্তু বহু বহু জায়গা রয়েছে যেখানে পাবলিক ট্রান্সপোর্ট ঠিক করে চলে না, তখন বাড়ির লোককে স্কুলে পৌঁছে দেওয়া, কারো স্কুলে যাওয়া হোক, কারোর অফিসে যাওয়া হোক, এই দুচাকাই কিন্তু সঙ্গী হয়। কখনো তো সাইকেল, কখনো তা স্কুটি, কখনো তা বাইক। আর প্রত্যেকে এই যে মাঝে মাঝে উইকেন্ডে সপরিবারে ঘুরতে যাওয়া, লং ড্রাইভে চলে যাওয়া, কখনো কখনো বন্ধুরা একে অপরকে ডেকে নেয়, এই আমি আসছি, তুইও চলে আয়। কেন, কোথায়, তার কোনো ঠিক নেই। এই দুচাকাই তখন ভ্রমণের সঙ্গী হয়ে ওঠে, বন্ধুত্বের সাক্ষী হয়ে ওঠে। এই দুচাকাই কিন্তু একসাথে বিঁধে রাখে বন্ধুত্বকে, ভালোবাসার মানুষকে। বিষয়টা খুব কঠিন কিছু নয়, সহজ করে দেখলে সহজ হয়ে ওঠে জীবন।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: ভোরাইয়ের সঙ্গে রয়েছে আমি দেবারতী। আর আজ ভোরাই সাজিয়ে তুলেছি দু চাকার মাহাত্ম্যে। এই যে দু চাকা, এই দু চাকা কিন্তু আমাদের জীবনের প্রথম সঙ্গী হয়। একদম ছোট্টবেলা যখন আমরা সাইকেল চালানো শিখি, তখন কিন্তু ওই স্কুলে যাওয়া, পড়তে যাওয়া, এই সমস্ত কারণে। এবং আমি মাঝে মাঝে ছোটদের দেখি বড় বড় সাইকেলগুলো নিয়ে কি সুন্দর চালিয়ে চলে যায়। এই সাইকেল, এই সাইকেলের কিন্তু বেশ একটা দীর্ঘ বিবর্তন হয়েছে। সূচনা যদি ধরি এর, সেই 1817 সালে জার্মানির আবিষ্কারক ব্যারন কার্ল ভন ট্রেস প্রথম এই দুচাকার যে যান তৈরি করেন, এবং একে তখন বলা হতো ড্রেসেন বা রানিং মেশিন। মজার বিষয়, তখন এই গাড়িতে কোনো পেডেল বা চেন ছিল না, সম্পূর্ণ কাঠে তৈরি ছিল এবং মানুষ পায়ে ঠেলে ঠেলে এটা চালাতো। এবার এর তো পেডেল দরকার, নইলে চালানো সম্ভব হচ্ছিল না। সেটা হলো 1860-এর দশকে। ফরাসি একজন কামার, তার নাম পিয়ের মিশ, এবং তার ছেলে প্রথম এই সামনের চাকায় পেডেল যুক্ত করলেন এবং এর নাম দেওয়া হলো ভেলোসিপেড। মূলত ফরাসি ভাষায় সাইকেলকে বলা হয় ভেলো, এবং তার প্রথম নাম ছিল ভেলোসিপেড। তবে লোহার চাকা এবং তার সঙ্গে কাঠের ফ্রেম, এই কারণে প্রচুর ঝাঁকুনি হতো এবং নাম দেওয়া হয়েছিল তখন বোন শেকার, হাড় কাঁপুনি গাড়ি। সত্যি কি মজার বিষয় না? মানে আজকের সাইকেলের যে চেহারা আমরা দেখি তার থেকে তো একদম ভিন্ন, কিন্তু এর গল্পটাও সত্যি কতটা মজার। এরপর 1870-এর দশকে বাজারে আসে এক অদ্ভুত সাইকেল, যার সামনের চাকাটা বিশাল বড় এবং পিছনের চাকাটা খুব ছোট্ট ছিল। একে বলা হতো প্যানিফার্থিং। সামনের চাকাটা কেন বড় করত? একবার প্যাডেল ঘুরিয়ে যাতে অনেকখানি দূরত্ব পার হওয়া যায়, কিন্তু এই সাইকেল থেকে পড়লে মারাত্মক ঝুঁকি ছিল, হাত পা তো ভাঙবেই ভাঙবে। তাই এরপর এলো আসল যে আধুনিক যে রূপের যে সাইকেল আমরা দেখি আস্তে আস্তে, সেই সেফটি সাইকেল। 1885 সালে আবিষ্কার করেন রোভার সেফটি সাইকেল জন কেম স্টার্লি, এবং এইটাই আজকের আধুনিক সাইকেলের আসল পূর্বপুরুষ। এই দুটো চাকাই সমান মাপে ছিল, চাকার সাথে চেন গিয়ে

যুক্ত করা ছিল এবং কিছুদিনের মধ্যেই চাকায় হাওয়া ভরার রাবারের যে টায়ার সেটারও ব্যবহার করা শুরু হয়। ফলে সাইকেল চালানো অনেক নিরাপদ, অনেক আরামদায়ক হয়ে ওঠে এবং এই সাইকেল যেমন বহু মানুষের দৈনন্দিন জীবনে তাদের অফিস যাওয়ার, তাদের নিজেদের কাজে যাওয়ার একটা মূল বাহন বলা চলে, তেমনই এটা কিন্তু ইকো ফ্রেন্ডলি। সাইকেল কিন্তু কোনোভাবেই কোনো পরিবেশ দূষণ একদমই করে না, তার সঙ্গে আমাদের শরীরও খুব ভালো থাকে। আমি শুনেছি নাকি সাইক্লিং, এই যে সাইকেল চালানে মানুষের শরীর কিন্তু একদম পারফেক্ট থাকে। আমাদের একটা এক্সারসাইজ যেটা হয় সেই এক্সারসাইজটা কিন্তু সত্যি খুব কাজের এবং তার সঙ্গে বাজেট ফ্রেন্ডলি। অবশ্যই সাইকেল সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি, আর এই সাইকেলে চাপিয়েই কিন্তু জীবনের প্রথম প্রেমটা হয়, মানে সাইকেলে করেই জীবনের প্রথম প্রেমটা হয়। কখনো সাইকেলটা হাতে নিয়ে পাশাপাশি দুজনে হেঁটে চলা, তো কখনো কাছের মানুষটাকে, ভালোবাসেন মানুষটাকে সাইকেলের পিছনে বসিয়ে একটু ঘুরে আসা, আর তখন মান্না দের কণ্ঠের এই গানটা কিন্তু কানে চলতেই পারে, মন্দ হয় না।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুড়ো গুড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোড়াই FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন airfmrainbowkolkata@gmail.com এ, airfmrainbowkolkata, দ্যাট ইজ airfmrainbowkolkata, airfmrainbowkolkata@gmail.com এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
3: আর ভোরাইয়ের সঙ্গে রয়েছে আমি দেবারতী। আর আজকের ভোরাইয়ের বিষয় হলো দু চাকার মাহাত্ম্য। সাইকেলের বিবর্তন কিভাবে হলো সেটা তো বললাম, এই সাইকেলের বিবর্তনের সমান্তরালেই জন্ম নিচ্ছিল মোটর বাইক। 1885 সালে দুই জার্মান ইঞ্জিনিয়ার গটলিব ডাইমলার আর উইলহেম মেবাক, এই দুজন ইঞ্জিনিয়ার একটা কাঠের সাইকেল ফ্রেমে ছোট্ট পেট্রোল ইঞ্জিন বসিয়ে দেন, আর নাম ছিল, এটার নাম দেন রাইট ওয়াগন বা রাইডিং কার। এটাই কিন্তু পৃথিবীর প্রথম গ্যাসোলিন চালিত মোটর বাইক। আর বিংশ শতাব্দীর শুরুতে বিভিন্ন যে বড় বড় বাইকের যে কোম্পানিগুলি রয়েছে, এখন যে বড় বড় বাইকের কোম্পানিগুলি রয়েছে, তারা সৈনিকদের জন্য, সাধারণ মানুষদের জন্য বড় আকারে মোটর বাইক তৈরি করা শুরু করে দিলেন। এবং প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই হালকা বা ছোট চাকার যে স্কুটারের ধারণাটা কিন্তু জনপ্রিয় হতে থাকে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1946 সালে ইতালির এক কোম্পানি বাজারে আনে বিশ্ববিখ্যাত ভেসপা স্কুটার, এবং সহজে ড্রাইভ করা যাচ্ছে, কম খরচে এবং খুব স্টাইলিশ লুক, এবং এই সব কিছুর কারণে রাতারাতি এই স্কুটার বা স্কুটি, এই যে কনসেপ্টটা, এই বিষয়টা কিন্তু আম জনতার একদম বাহন হয়েছে। তবে এই যে প্রথম দিকে সাইকেল বা বাইক, আপনার কি মনে হয় ব্যালেন্স করার জন্য বা ব্যালেন্স রাখার জন্য তৈরি হয়েছিল? শোনা যায় যে তা কিন্তু নয়, ওটা তৈরি হয়েছিল ঘোড়ার বিকল্প হিসেবে। 1816 সালে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে শস্যহানি হয় এবং প্রচুর ঘোড়া মারা যায়, ফলে মানুষ যাতায়াতের জন্য এমন একটা বিকল্প খুঁজতে গিয়েই এই দু চাকা আবিষ্কার করে ফেলেছিল। এবং এই দু চাকা সত্যি জীবনের প্রত্যেকটা স্টেজে, প্রত্যেকটা আলাদা আলাদা মুহূর্তে আলাদা মূল্য তৈরি করেছে। এবং যেমন আমি যদি বাইকের কথা বলি, আর বাইকে দুটো মানুষ একসঙ্গে লং ড্রাইভে বেরিয়েছে, এটা বললেই না আমার সপ্তপদীর কথা মনে পড়ে যায়। এবং সপ্তপদীতে আমাদের সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয় উত্তম সুচিত্রা জুটির সেই অসাধারণ গান, একটা লং ড্রাইভে বেরিয়ে এই পথ যদি না শেষ হয় সত্যি কেমন হতো, হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখার্জির কণ্ঠে গানটা।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM Rainbow তে। ভোরাই ভোরাই 107 FM Rainbow তে
1: আর ভোরাইয়ের সঙ্গে রয়েছে আমি দেবারতী। আর আজকে হচ্ছে দু চাকার গল্প। একটু আগে তো আমরা একটা জার্নিতে চলে গেছিলাম আমাদের সকলের প্রিয় জুটি উত্তম সুচিত্রার সঙ্গে। আর এই যে জার্নি, এই জার্নি মাঝে মাঝে লং রাইডিংও হয়, মানে বেশ ব্যাক প্যাক করে উইকেন্ডে সব একসঙ্গে মাথায় বেশ বড় সড়ো একটা হেলমেট চাপিয়ে, একটা জবরদস্ত একটা হেলমেট চাপিয়ে বন্ধুরা বেরিয়ে পড়ে। কেউ কখনো যায় সমুদ্রে দীঘা মন্দারমণি, আবার কেউ সোজা উত্তরবঙ্গে চলে যায়, লাদাখ চলে যায়। বাইকের হ্যান্ডেলটা ধরে যখন হাওয়াটা বুকে এসে লাগে আর চারপাশের সিনারিও পিছন থেকে ছুটতে থাকে, তখন মনের ভিতরে সব স্ট্রেস, সব ডিপ্রেশন এক নিমেষে গায়েব হয়ে যায়। সারা সপ্তাহের যে কাজের যে স্ট্রেস, সেটা মনে হয় যেন কোথায় পালিয়ে যায়। একে কিন্তু রাইডিং থেরাপি বলা হয়। বাইক চালানো যাদের প্যাশন, তারা জানে যে চার চাকায় হয়তো শরীর ঘোরে আর দু চাকায় ঘোরে আত্মা। এই গল্পটা বা এই কথোপকথনের মাঝখানে নিজের সেরা লং ড্রাইভের কথা, নিজের

কে সেটা মনে পড়ে যাচ্ছে, তাই তো? বা বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার কোনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে? সেই স্মৃতিচারণ চলতে থাকুক আর কানে থাকুক মহুল।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: সত্যি মনে হলো যেন আজকে নিজের প্রিয় সাইকেল বা বাইকটা করে বা স্কুটিতে করে ঘুরতে বেরিয়ে পড়েছি সকাল সকাল, তাই না? তবে এই যে স্কুটি বা বাইক বা সাইকেল মাঝে মধ্যে আমাদের জ্যাম থেকে বাঁচাবার জন্য সবচেয়ে বড় বন্ধু হয়ে যায়, কারণ সরু গলিতেও ঢুকে যেতে পারে। এই স্কুটি বা বাইক চালাবার সময় কিন্তু হেলমেটটা স্টাইল করার জন্য কোনোইতে বা হ্যান্ডেলে ঝুলিয়ে রাখবেন না, প্লিজ ওটা মাথায় পড়ুন।

নিজেকে এবং আপনার সঙ্গে বসে থাকা যে মানুষটি তার সুরক্ষা প্রদান করবে, এবং এই সুরক্ষাই কিন্তু সবচেয়ে দামি। সেফ ড্রাইভ সেফ লাইফ, এটা কিন্তু শুধুমাত্র একটা স্লোগান না, এটা আমাদের পরিবারের মুখে হাসি বজায় রাখার চাবিকাঠি। নিজে সাবধানে চালান, অন্যকেও সুরক্ষিত রাখুন। আর মনে হলো যেন এই দুচাকায় ভর করে, এই দুচাকার মাহাত্ম নিয়ে আজকের ভোরাইও বড্ড স্পিডে ছুটলো, তাই না? শেষ করব আজকের ভোরাই, আর আজকের ভোরাই সাজিয়ে তুলেছিলাম দুচাকার মাহাত্ম নিয়ে। সঙ্গে ছিলাম আমি দেবারতী, তবে আমি কোথাও যাচ্ছি না, একটা সুন্দর গান আর তারপরে একটা 2 মিনিটের নিউজ ব্রেকের পরেই ফিরছি নিয়ে নমস্কার কলকাতা নিয়ে। তাই কোথাও যাওয়া যাবে না, কারণ দেবারতী কিন্তু কোথাও যাচ্ছে না। আর যাওয়ার পথে একটা সুন্দর গান থাকছে, যাতে এই রাস্তাটা, এই রাস্তাটা একা না মনে হয়, এই জার্নিটা কোনোভাবেই একা মনে না হয় যে আমি একা একা কি বেরিয়ে পড়ছি, তা একদমই নয়।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে, এখন ছোটখাটো কিছু বিষয় চূড়ান্ত করা বাকি। তিনি গতকাল সাংবাদিকদের বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে মার্কিন প্রতিনিধি দল নতুন দিল্লি এসেছে, আজ থেকে 4 জুন পর্যন্ত তারা আলোচনা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আউং লাইং দ্বিপাক্ষিক নানান দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত ইস্যু, সীমান্ত ব্যবস্থাপনা, উন্নত সহযোগিতা, সাংস্কৃতিক আদান প্রদান এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তারা কথা বলেন। ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের শীর্ষ পদাধিকারী ও কর্মীদের সঙ্গে বৈঠক করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে দলের সাংসদ ও মুখপাত্র ডক্টর সম্বিত পাত্র বলেন, আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের 12 বছরের সেবা, সাংগঠনিক সম্প্রসারণ এবং ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উত্তরপ্রদেশের হামিরপুর জেলায় একটি নির্মীয়মান সেতু ভেঙে 6 জনের মৃত্যুর ঘটনায় 2টি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করেছে রাজ্য সরকার। বেতোয়া নদীর ওপর নির্মীয়মান ওই সেতু ভেঙে দিন কয়েক আগে 6 জন প্রাণ হারান। মৃতদের পরিবার পিছু আর 4 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে জেলা প্রশাসন। নির্মাণকারী সংস্থার তরফেও মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। পুডুচেরিতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। কেন্দ্রশাসিত অঞ্চলে পেট্রোল, ডিজেল ও এলপিজি সরবরাহে কোনো খামতি নেই বলেও জানানো হয়েছে। আরজিকর হাসপাতালে দুর্নীতির মামলায় আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী ও তার ঘনিষ্ঠ ব্যবসায়ী শশীকান্ত চন্দকের বিরুদ্ধে আলিপুরের সিবিআই আদালতে চার্জ গঠন করা হয়েছে। আগামী 12 জুন শুরু হবে বিচার প্রক্রিয়া। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
2: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
3: শুনছেন নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা
3: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: এরকম ভালোবেসে ডাকলে না এসে কোথায় যাবেন বলো তো। গুড মর্নিং, সুপ্রভাত, শুরু হয়ে গেল নমস্কার কলকাতা। স্টুডিও ক্লক এখন 7:07 হয়ে 34 সেকেন্ড, আর নমস্কার কলকাতায় রয়েছে আপনার সঙ্গে আমি দেবারতী। আর সকাল সকাল এরকম এনার্জির সাথে ঘুম থেকে আমি তুলছি, হ্যাঁ মানে যারা যারা অলরেডি ঘুম থেকে উঠে গেছেন, হাতে চায়ের কাপ বা কফির কাপ নিয়ে বারান্দায় দাঁড়িয়ে, হ্যাঁ এই সকালের যে তাজা হাওয়া, সেই হাওয়ার আনন্দ নিচ্ছেন, তারা তো অলরেডি বুঝেই গেছেন যে সকাল কখন শুরু হয়ে গেছে। এবং যারা যারা এখনও ঘুম থেকে ওঠেননি, তাদের আমি গানে গানে আর গল্পে গল্পে ঘুম থেকে তুলে দিচ্ছি। ডোন্ট ওয়ারি, খালি চালু থাকুক, অন থাকুক, গানে থাকুক 107 FM রেইনবো। নমস্কার কলকাতা শুরু হয়ে গেছে। আর একটা নাম্বার অবশ্যই সেভ করতে হবে, 9903653992। এই নাম্বারেই আপনার পছন্দের গান রিকোয়েস্ট করতে পারেন। আর এই রিকোয়েস্টের গান তো শোনাবই, তার আগে আমার একটা পছন্দের গান শোনাই। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু রিকোয়েস্ট অলরেডি চলে এসেছে, তাই একদম শুরুতেই রিকোয়েস্টের গান শুনিয়ে দেব। আর গান মিলান্তিতে রিকোয়েস্ট করেছে শুভ সুন্দর মিষ্টি সকাল, গান মিলান্তিতে শুভমিতার কণ্ঠে একটা গান শুনতে চেয়েছেন সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে। তাই প্রথমে আমার পছন্দের গান, আর তারপর আপনার পছন্দের গান থাকলেও 107 FM রেইনবোতে নমস্কার কলকাতায়।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107।

শুনছেন এফএম রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতায় রয়েছি আমি দেবারতী। আর আজকে সকাল সকাল কিন্তু হচ্ছে ছুটি আড্ডা। এই সকালটা কিন্তু বহু মানুষের কাছে আমি দেখেছি খুব পছন্দের জায়গা, মানে খুব পছন্দের একটা সময়, তাই না? মানে এই সকাল সকাল সবচেয়ে ফ্রেশ লাগে। আর সকালের যেটা একটা বিশাল বৈশিষ্ট্য হলো, সকালে আমরা আমাদের শহরে যারা শহরাঞ্চলে থাকি তারা জানি যে শহরাঞ্চলে কতটা পরিমাণে কি বলবো পলিউশন রয়েছে। ইয়েস, পলিউশন তো রয়েছে এবং তার সঙ্গে আরও অনেক অনেক রকমের, যে ধরো প্রচুর ধোঁয়া, প্রচুর পরিমাণে ধুলো, এইগুলো কিন্তু মানে শহরাঞ্চলের একটা বড় সমস্যা। তাই সকাল সকাল ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর থাকে, ফ্রেশ থাকে। আর এই যে আমাদের মাঝে মাঝে যখন আমরা ভাবি যে সকাল সকাল মর্নিং ওয়াকে বেরোবো, তখন এটা মাঝে মাঝে ভাবনাতেই থেকে যায় যে মর্নিং ওয়াকে তো বেরোবো, কিন্তু মর্নিং ওয়াকে বেরোনো কিন্তু অত সহজ নয় যে বেরিয়ে যাব বললাম আর বেরিয়ে গেলাম, সত্যি হয় না, তাই না? অনেক সময় আমি দেখেছি যে আমি ভেবেছি যে ফাইন ঠিক আছে বেরিয়ে পড়বো, তবে না, হয়ে ওঠেনি, কোনোভাবেই হয়ে ওঠেনি। তো আজকে ওয়েদার, আজকে ওয়েদার কিন্তু কেমন রয়েছে এটা জানার জন্য মনে হয় আমাদের ওয়েদারের আপডেটটা জানতে হবে, এবং তার সঙ্গে আমাদের ওয়েদারের আজকে আপডেট কিন্তু বলছে যে আকাশ আজকে হালকা মেঘাচ্ছন্ন, আংশিক মেঘাচ্ছন্ন, এবং আজকে বিকেল বা সন্ধ্যের দিকে কিছু কিছু জায়গায় শহরে, আমাদের কলকাতা শহরে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর তার সঙ্গে আজকে সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে 36 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস। আর তার সঙ্গে বলা হচ্ছে যে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল 93% এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ছিল 54%। গতকাল সকাল 6:30 থেকে এখনও অবধি কোনো বৃষ্টিপাত হয়নি, এবং তার সঙ্গে আজকে পশ্চিমবঙ্গের উপকূলে যে মৎস্যজীবীরা রয়েছেন তাদের জন্য কোনো রকমের কোনো সতর্ক বার্তা নেই। আর মাঝে মাঝে মনে হয় অবস্থা যেরকম দাঁড়ায় যে আমাদের অবস্থা শোচনীয় হয়ে যায়, তাই না? কেন বলছি কথাটা, এই বৃষ্টি পড়ছে, ধরো তুমি ছাতা নিয়ে বেরোওনি, আর ছাতা নিয়ে না বেরোনোর জন্য মাঝে মাঝে মনে হয় না যে ফান্দে পড়ে গেছি, কী হইবে এবার আমার? হ্যাঁ, এটা আমারও মাঝে মাঝে মনে হয়, আর সেটা বরং গানে গানেই বলি, কথায় আর কী কাজ।

0: 107FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

যদি ভালোবাসিস চেরচা চোখে মুচকি হাসিস, এখন যদি ভালোবাসিস চেরচা চোখে মুচকি হাসিস, তাইলে হোলি খেলতে পারি দুজনাতে সর করে, তাইলে হোলি খেলতে পারি দুজনাতে সর করে, ঘোমটা দিয়ে খেমটা নাচো নাচবো মোরা।

সখী রং দিলি কেন হট করে, কেন রং দিলি মনে হট করে তুই, সখী রং দিলি কেন হট করে। বলছি হলি খেলবো না আর, খেলবো না আর, খেলবো না আর, রং লাগলে আমার অসুখ কর।

0: কেন ফট করে, সখীরং দিলি কেন ফট করে।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

নমস্কার, কলকাতায় তোমার সঙ্গে রয়েছে আমি দেবারতী। আর এই শহর কলকাতাকে ঘুরে দেখার কিন্তু একটা আলাদাই নিজস্ব মজা রয়েছে, তাই না? মানে তুমি তো মানবেই বলো, কারণ এই শহর কলকাতার অলিতে গলিতে এমন প্রচুর ইতিহাস লুকিয়ে থাকে যেগুলো সত্যি মাঝে মাঝে অজানা থেকে যায়, আমরা বুঝতেই পারি না যে ইতিহাসটাও ছিল। যেমন এই ধরো, কলকাতা শহরের অলিতে গলিতে যে ইতিহাসগুলোর মধ্যে একটা ইতিহাস আমি আজকে ঘেঁটে দেখবো। হ্যাঁ, একটা ইতিহাস তোমার সামনে তুলে ধরবো। রাস্তাটার নাম হলো ফ্যান্সি লেন, বর্তমানে অবশ্য এর নাম বদলে রাখা হয়েছে পান্নালাল ব্যানার্জি স্ট্রিট। রাজভবনের ঠিক উল্টো দিকে ছোট্ট একটা রাস্তা, নামের আড়ালে কিন্তু একটা অন্যরকম সত্যি রয়েছে। ফ্যান্সি যে শব্দটা, এটা শুনলে মাথায় কী আসে? চমৎকার, বাহারি, শৌখিন কোনো ব্যাপার। কিন্তু অষ্টাদশ শতকের কলকাতার ইতিহাসে এই রাস্তার সাথে শৌখিনতার দূর দূরান্তের কোনো সম্পর্ক ছিল না। আসল ব্যাপারটা হলো, এই ফ্যান্সি শব্দটা এসেছে বাংলা ফাঁসি শব্দ থেকে। ইংরেজরা যখন প্রথম দিকে এদেশে তাদের শাসন আর আইনকানুন চালু করছে, তখন অপরাধীদের ফাঁসি দেওয়ার জন্য এই জায়গাটা বেছে নেওয়া হয়েছিল। সাহেবদের মুখে ফাঁসি শব্দটাই বিকৃত হয়ে কলোনিয়াল উচ্চারণে হয়ে গেছিল ফ্যান্সি। 1700 বা 1800 শতকের গোড়ার দিকে এই অঞ্চলটা আজকের মতো এত জমজমাট বা পাকা রাস্তা ছিল না। মূলত জঙ্গল ঘেরা একটা নিরিবিলি মেঠো পথ, যার পাশ দিয়ে বয়ে যেত ছোট্ট খাল। এবার তখনকার দিনে ফাঁসি দেওয়ার জন্য আলাদা কোনো আধুনিক পরিকাঠামো বা জেলখানা তৈরি হয়নি। এই ফাঁসি লেনের জঙ্গলে কয়েকটা বড় বড় গাছ ছিল, সেই গাছের শক্ত ডালে দড়ি টাঙিয়ে দিয়ে অপরাধীদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হতো। ভাবা যায়, চোর ডাকাত থেকে শুরু করে

0: কোম্পানির নিয়মের অবাধ্য হওয়া অপরাধীদের খুব ছোটোখাটো কারণেও এখানে এনে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হতো, যাতে সাধারণ মানুষ ভয় পায়। পরবর্তীকালে শহর যখন আরও বাড়তে শুরু করলো, তখন আশেপাশের জঙ্গল কেটে ফেলা হয় এবং সেই খালটা বুঝিয়ে তৈরি হয় হেস্টিংস স্ট্রিট, যার বর্তমান নাম কিরণ শঙ্কর রায় রোড। আর এই ফাঁসির মঞ্চ হয়ে ওঠে, মানে এই ফাঁসির মঞ্চ হয়ে ওঠা জঙ্গলটা বদলে যায় একটা গলিতে, যার নাম রয়ে যায় ফ্যান্সি লেন। আজকের দিনে এই গলি দিয়ে হেঁটে গেলে বোঝার উপায় নেই যে প্রায় 250 বছর আগে এখানে কত মানুষের শেষ নিঃশ্বাস পড়েছিল। শহরের নাম বদলার ব্যস্ততার ভিড়ে এই ফাঁসি থেকে ফ্যান্সি হয়ে ওঠার অদ্ভুত ইতিহাসটা এইভাবেই হারিয়ে গেছে।
1: শহরের ইতিকথা।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আমাদের জীবনের সব প্রথমের একটা কিন্তু মূল্য রয়েছে, তাই না? মানে যা কিছু প্রথম তার কিন্তু বেশ একটা অন্যরকমের মুহূর্ত তৈরি হয়, একটা আলাদা স্পেশালিটি তৈরি হয়। যেমন প্রথম লেখা গল্প, প্রথম স্কুলে যাওয়া, প্রথমবার একা একা সাইকেল চালানো, কিংবা জীবনের প্রথম প্রেম। কিন্তু এই সব কিছুর মাঝে এমন একটা প্রথম আছে যা আমাদের অজান্তেই রাতারাতি একটু বড় করে দেয়, নিজের পায়ে দাঁড়ানোর একটা অদ্ভুত সুযোগ করে দেয়, দাঁড়ানোর আনন্দ দেয়। আজ আমি বলছি জীবনের প্রথম উপার্জনের কথা, আমার জীবনের প্রথম উপার্জনের গল্প শেয়ার করব। তবে আজকে আপনার জীবনের প্রথম উপার্জনের গল্প, তোমার জীবনের প্রথম উপার্জনের গল্প আমি শুনতে চাই, কারণ প্রথম উপার্জনের গল্প কিন্তু খুব নস্টালজিক হয়, মনকে একটু অন্যরকম করে দেয়, মনে পড়ে যায় যে প্রথম উপার্জনের টাকাটা নিয়ে আমি কী করেছিলাম। তো 9903653992 তে লিখে ফেলুন বা লিখে ফেলো যে তোমার জীবনের প্রথম উপার্জনের গল্প, তুমি কিভাবে উপার্জন করেছিলে এবং সেই উপার্জনের টাকা দিয়ে তুমি কি করেছিলে, সেই গল্প আজকে ভাগ করে নাও আমাদের সকলের সঙ্গে 9903653992 এই নাম্বারে। আর মাঝে মাঝে মনে হয় এইসবগুলো আমাদের সেই স্মৃতির পথ ধরে হাঁটিয়ে নিয়ে আসে, তাই না? একটা যদি আমাদের স্মৃতির একটা আলমারি হয়, সেই আলমারিতে এরকম প্রচুর স্মৃতি রাখা থাকে, আর সেই স্মৃতিগুলোই ঘেঁটে দেখার চেষ্টা। 107 FM রেইনবোতে নমস্কার কলকাতায় রয়েছে দেবারতী।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতায় রয়েছে আমি দেবারতী, তোমার সঙ্গে গল্প হচ্ছে। আর বলে দিই যে আজকে তোমার গল্প শুনছি, যে তোমার জীবনের প্রথম উপার্জনের গল্প শুনছি, যে এই যে ধরো প্রথম প্রেম, প্রথম ভালো লাগা, প্রথম সব কিছুর যে একটা মূল্য রয়েছে সেই প্রথমের গল্প শুনছি, এবং তার সঙ্গে প্রথম উপার্জন। আজকে শুনছি প্রথম উপার্জনের গল্প। জীবনের প্রথম উপার্জনের না একটা আলাদা স্পেশালিটি থাকে। আমার জীবনের প্রথম উপার্জন ছিল অনেক ছোটোবেলা, তখন আমি ক্লাস টেনে পড়ি এবং জাস্ট মাধ্যমিক দিয়েছি, এবং দেওয়ার পরে পরেই আমার দুই ছাত্র জোটে, আচ্ছা তখন আমি পড়ানো শুরু করি, এবং আমার জীবনের প্রথম উপার্জন ছিল 250 টাকা ছাত্র পড়িয়ে, এবং সেই টাকাটা আমি মায়ের হাতে তুলে দিয়েছিলাম। এইটা একটা আলাদাই মুহূর্ত, এটা সারা জীবন মনে থাকবে যতই আমার বয়স হয়ে যাক না কেন। তেমনই আমি শিওর যে তোমার জীবনেও প্রথম উপার্জনের একটা গল্প রয়েছে, তোমার জীবনে প্রথম উপার্জনের স্মৃতি রয়েছে, কীভাবে উপার্জন করেছিলে এবং সেই উপার্জনের টাকা তুমি কী করলে, কাকে দিলে বা কী করলে, সেটা লিখে পাঠাও 9903659992 এই নাম্বারে। আর তার সঙ্গে জানিয়ে রাখি যে এবার একটা ছোট্ট মিষ্টি গান, আর তারপরেই ফিরছি একটা নিউজ ব্রেকের পর নিয়ে নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টা। তুমি কিন্তু কোথাও যেও না।

আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। তিনি গতকাল সাংবাদিকদের বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে মার্কিন প্রতিনিধি দল নতুন দিল্লি এসেছে। আজ থেকে 4 জুন পর্যন্ত আলোচনা চলবে। ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের শীর্ষ পদাধিকারী ও কর্মীদের সঙ্গে বৈঠক করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে দলের সাংসদ ও মুখপাত্র ডক্টর সম্বিত পাত্র বলেন, আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের 12 বছরের সেবা, সাংগঠনিক সম্প্রসারণ এবং ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উত্তরপ্রদেশের হামিরপুর জেলায় একটি নির্মীয়মাণ ব্রিজ ভেঙে 6 জনের মৃত্যুর ঘটনায় 2টি উচ্চ পর্যায়ে তদন্তকারী দল গঠন করেছে রাজ্য সরকার। উল্লেখ্য, বেতোয়া নদীর উপর নির্মীয়মাণ ওই সেতু ভেঙে দিন কয়েক আগে 6 জন প্রাণ হারান। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উত্তরাখণ্ডের চামোলি জেলার ভ্যালি অফ ফ্লাওয়ার্স পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। উপত্যকার সমৃদ্ধ জীববৈচিত্র্য ও বিরল উদ্ভিদ প্রজাতি সংরক্ষণে সাহায্য করতে বনবিভাগ পর্যটকদের অনুরোধ করেছে। আরজিকর হাসপাতালের দুর্নীতি মামলায় আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী ও তার ঘনিষ্ঠ ব্যবসায়ী শশীকান্ত চান্দকের বিরুদ্ধে আলিপুরের বিশেষ CBI আদালতে চার্জ গঠন করা হয়েছে। আগামী 12 জুন থেকে শুরু হবে বিচার প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের রায় মেনে

0: এ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। নবান্নে গতকাল ডিএ নিয়ে বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে মুখ্যমন্ত্রী এ ব্যাপারে উদ্যোগ গ্রহণের জন্য মুখ্য সচিব ও অর্থ সচিবকে নির্দেশ দিয়েছেন বলে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন। মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বারাসত জেলা আদালতে আগাম জামিনের আবেদন করেছেন। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
3: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
2: আমি বললাম, ও এটা ঠিক কাজ। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: শুনছেন নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা
4: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: হ্যাঁ, মেলা তো বসে গেছে অনেকক্ষণই, মানে নমস্কার কলকাতা তো শুরু হয়ে গেছে অনেকক্ষণই। আর তোমার সঙ্গে রয়েছে আমি দেবারতী, আড্ডা হচ্ছে ছুটি এবং তার সঙ্গে প্রচুর গান শোনাচ্ছি আজকে, কারণ আজকে পুরোপুরি গান শোনার মুড। তবে শুধু তাই কি, তোমার গল্প বলবো না, এটা হতে পারে জীবনের প্রথম উপার্জন।

সকলের কাছে খুব স্পেশাল। এই প্রথম উপার্জনের গল্প তোমার থেকে শুনতে চেয়েছি, তা তোমার জীবনের প্রথম উপার্জন কীভাবে হয়েছিল এবং সেটা কীভাবে খরচা করেছিলে সেটা লিখে পাঠাও 9903653992 মেসেজ এসছে প্রচুর প্রচুর। ভেরি ভেরি গুড মর্নিং আরজে দিদি, পরপর দুদিন অনুষ্ঠান করবার জন্য আপনাকে থ্যাংকস, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। ভেরি নাইস টপিক, আমার লাইফে প্রথম ইনকাম দুজন স্টুডেন্ট পড়িয়ে 500 রুপিস পাই, সেই টাকাটা মাকে প্রেজেন্ট করি। সোমনাথ ঘোষ, দমদম ক্যান্টনমেন্ট থেকে। একদম আমার মতো, তবে আপনি পেয়েছিলেন 500, আমি পেয়েছিলাম 250, তবে এটা সারা জীবন মনে থাকবে। ওকে, গুড মর্নিং দেবারতী, গুড মর্নিং। ছাত্র জীবনে আমি গৃহ শিক্ষকতা করতাম, উপার্জিত অর্থ দিয়ে আমি পাঠ্যপুস্তক কিনতাম এবং লেখাপড়ার খরচ নির্বাহ করতাম। সুভাষ চক্রবর্তী, উত্তর বাউলি থেকে। এটা সত্যি মানে ছাত্র জীবনে মনে হয় ছাত্র পড়ানো, গৃহ শিক্ষকতা করা একটা আলাদাই সময় ছিল আর কি, এবং এখনও আছে আর কি। নমস্কার, শুভ সকাল দেবারতী দিদিভাই, শুভ সকাল। আমার প্রথম উপার্জনের টাকা বলতে, আমি এক প্রাইভেট স্কুলে পেয়েছিলাম, বেতন ছিল 450 টাকা। ওকে, সেই টাকা দিয়ে আমি আমার এক ভিটার মধ্যে ভালো ভালো সব আমের চারা লাগিয়েছে। আচ্ছা, তোমার বাড়িতে সব ভালো ভালো আমের চারা লাগিয়েছিলে, এখনও সেই আমগুলো আছে, সব দামি আম, ল্যাংড়া, ফজলি, হিমসাগর, আরও অনেক রকম। শালটা ছিল 2006, দক্ষিণ দিনাজপুর কুশমন্ডি থেকে প্রলয় সরকার। বা, সেই আম এখনও আম হচ্ছে, সেই আম এখনও খাওয়া হচ্ছে, এটা কিন্তু বেশ মজার বিষয়। ওকে, হাই দেবরতী দি, আজ ভোরাইতে দু চাকার মাহাত্ম নিয়ে অনুষ্ঠান বেশ ভালো হয়েছে, ধন্যবাদ। জীবনের প্রথম উপার্জন খুব নস্টালজিক, তখন আমি ক্লাস 9-এ পড়তাম, একা যাচ্ছি চণ্ডীগড়। চণ্ডীগড় গিয়ে প্রথম উপার্জন করেছিলাম, ছিলাম ওখানে 3 বছর। চণ্ডীগড় থেকে বাবা মায়ের জন্য, বাবার জন্য ঢাকাপাড়ে ধুতি পাঞ্জাবি আর মায়ের জন্য ক্রেপ শাড়ি, তখন নতুন উঠেছে, নিয়ে এসেছিলাম। দুজনেই খুব খুশি হয়েছিল। উৎপল মাইতি, বেহালা থেকে। সত্যিই প্রথম উপার্জনের যে গিফটটা, সেটা বাবা মাকে দিলে একটা আলাদাই অনুভূতি তৈরি হয়, আর সেই অনুভূতি সত্যি কোনো তুলনা হয় না, কোনো কিছুর সঙ্গেই সেই তুলনাটা হয় না। আর তোমার জন্য এখন থাকছে আপ জ্যাসা কোয়ে ফিল্ম থেকে একটা সুন্দর গান।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: নমস্কার, কলকাতায় রয়েছি আমি দেবারতী। আর এই যে ধরো সকাল সকাল, একটা সত্যি কথা বলতো দেখি, মানে কারা কারা জীবনের অক্সিজেনের থেকেও বেশি অ্যাভেলেবেল, মানে জ্ঞান দেওয়ার জন্য, মানে অক্সিজেন জীবনে কম পড়লেও চলবে, জ্ঞানটা বেশি দরকার, বোঝা গেল না তো, মানে কি বলছে দেবারতী। আরে ফ্রি এর জ্ঞানের কথা বলছি, আমাদের চারপাশে আপনি যে কোনো সমস্যায় পড়ুন না কেন, আমাদের সোশ্যাল মিডিয়া বা ধরো ইন্টারনেট পরে আসবে, তার আগে পাড়ার মনে মরে দাঁড়িয়ে থাকা কেউ একজন এগিয়ে ঠিক চলে এসে সেরা সলিউশনটা দিয়ে যাবে। এদের আমরা মাঝে মাঝে সব জানতে গামছা হলে বলতে পারি, মানে রাস্তায় দুটো গাড়িতে একটু ঘষা লেগেছে, হ্যাঁ সাপোজ ওনারা জ্যামের মাঝখান থেকে চেঁচাবেন, এই দাদা বাইক গেলেন কেন, ফার্স্ট গিয়ার ফেলে ক্লাচটা ছাড়তেন। আরে ওনার নিজের হাতে মানে গাড়ি চালানোর লাইসেন্সও দূরের কথা, সাইকেল চালানোর লাইসেন্সও নেই, কিন্তু জ্ঞানটা দিতে হবে। টিভিতে খেলা হচ্ছে, কোহলি আউট হতেই ঘরের মেজো কাকু চেঁচিয়ে উঠলেন, বললাম তো অফ স্ট্যাম্পের বলটা লিভ করতে, আজকালকার ছেলেরা ফুটওয়ার্কটা বোঝেই না। আরে বাবা, লাস্ট কবে ব্যাটে বল ঠেকিয়েছেন দাদা, উনি মানে লিটারেলি এইভাবেই কিন্তু আমরা সহজেই জ্ঞান দিয়ে দিই। আসলে ফ্রিতে জিনিস পেলে আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি, খুব ভালোবাসি, তেমনি ফ্রিতে একটা জিনিস বিলি করতে খুব ভালোবাসি, এবং তার জন্য আমরা নোবেল প্রাইজ পেতে পারি, সেটা হলো ফ্রিতে জ্ঞান দেওয়া। কিন্তু রসিকতা যদি সরিয়ে দিই, ছোট্ট একটা সিরিয়াস কথা বলি, ছোট্ট মানে ডাক্তারবাবু প্রেসক্রিপশন লিখছেন, তখন ওনার পাশে দাঁড়িয়ে ইন্টারনেটে তো ওই ওষুধের সাইড এফেক্ট দেখালো বলে এই ওস্তাদি করাটা আমার মনে হয় খুব একটা কাজের কথা নয়। মানে যে বিষয়ে যে যিনি এক্সপার্ট তাকে সেই কাজটা করতে দেওয়াটা বুদ্ধিমানের কাজ, সব বিষয়ে তো আমরা জ্ঞান লাভ করে উঠতে পারি না, তাই ফ্রিতে সব জানতে না হয়ে সবাইকে জ্ঞান না দিয়ে জ্ঞান নিজের কাছে রাখলেও খুব ভালো হয়, তাই না? শরীর ভালো থাকে, মন ভালো থাকে, এবং তার সঙ্গে কানে গান রাখলে আরও আরও ভালো লাগে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: শুনছেন নমস্কার কলকাতা।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হ্যালো ডক্টর,
3: শরীরের নাম মহাশয়ে যা।

0: যাহা সবে তাই সয়, এটা তো কথাই বলে, তবে সেটা কি সম্ভব? মানে যা সবে তাই কি সয়ে যেতে পারে? সম্ভবই নয়। তাই জন্য আমাদের মাঝে মধ্যেই বিভিন্ন সমস্যায় পড়তে হয়, আর তখন আমাদের একমাত্র গন্তব্য ডাক্তারবাবুরা। সো আজকে হ্যালো ডক্টর সেগমেন্টে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর দেবরূপ দাস, এবং আজকে কথা হবে পার্কিনসনিজম নিয়ে। সো প্রথমেই ডক্টরকে ওয়েলকাম জানাই। গুড মর্নিং ডক্টর।
1: মর্নিং ম্যাডাম।
0: গুড মর্নিং, সুপ্রভাত, এবং আজকে সকাল সকাল আমাদের সঙ্গে আমাদের শোতে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে, পার্কিনসনিজম, এই বিষয়টা কি যদি একটু প্রথমে বলেন।
1: পার্কিনসনিজম বেশ একটা রাশভারী নাম সাধারণ মানুষের কাছে। মূলত নিউরোলজিক্যালি আমরা পার্কিনসনিজম যখন দেখি টার্মটা, তখন একটা বৃহৎ আমরেলা টার্মের মতো এটাকে ডিল করি, যে যেই পেশেন্টদের একসাথে ধরুন হাতের কাঁপুনি হচ্ছে, হাত পা স্টিফ হয়ে যাচ্ছে, মুভমেন্ট বা হাঁটা চলা খুব স্লো হয়ে যাচ্ছে, বা ব্যালেন্সের প্রবলেম হচ্ছে, এই চারটি সিমটম, এই চারটি লক্ষণের মধ্যে বিভিন্ন কম্বিনেশনে এই পেশেন্টরা আসেন। তার মধ্যে যে কোনো দুটি লক্ষণ যদি থাকে, তাদেরকে আমরা এই পার্কিনসনিজম রোগের সম্ভাব্য একটা প্রতিনিধি হিসেবে গ্রহণ করি।
0: আচ্ছা আচ্ছা, তাহলে এই যে পার্কিনসন্স ডিজিজ আর পার্কিনসনিজম, এই দুটোর তার মানে তফাত আছে নাকি দুটো একই জিনিস?
1: হ্যাঁ, এই যে বললাম আমব্রেলা টার্ম পার্কিনসনিজম, যে চার আন্ডারে এতগুলো লক্ষণ, এই পার্কিনসনিজম পাওয়া যায় বেশ কিছু রোগে। তার মধ্যে প্রধান এবং সবচেয়ে কমন হলো পার্কিনসন্স ডিজিজ বা ইডিওপ্যাথিক পার্কিনসন্স ডিজিজ, আইপিডি বলি আমরা। তো এটা প্রাইমারি পার্কিনসনিজম। এছাড়াও আরো কিছু সেকেন্ডারি পার্কিনসনিজম আছে, অ্যাটিপিক্যাল পার্কিনসনিজম আছে, যেরকম অনেক সময় মাল্টিপল স্মল স্ট্রোক থেকে সেকেন্ডারি পার্কিনসনিজম হয়, অনেক ওষুধ থেকে সমস্যা হয়, অ্যান্টিসাইকিয়াট্রিক ওষুধ খেলে পার্কিনসনিজম হয়, বা অ্যাটিপিক্যাল পার্কিনসনিজম বা পার্কিনসন প্লাস বলি কিছু বেশ কিছু রেয়ার এন্টিটি, যেরকম প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পালসি, এমএসএ, ডিএলবি, এই ধরনের বিরল রোগগুলো পার্কিনসনিজমের পার্ট। তাই আমব্রেলা টার্ম পার্কিনসনিজম, তার আন্ডারে এতগুলো রোগ, এবং সবচেয়ে কমন সচরাচর যেটা দেখে থাকি সেটা হলো ইডিওপ্যাথিক পার্কিনসন্স ডিজিজ।
0: আচ্ছা আচ্ছা, এর সিমটমস গুলো কি, লক্ষণ কি কি?
1: ইডিওপ্যাথিক পার্কিনসনিজমের ওই লক্ষণগুলো বললাম, যে প্রথমেই এটা মানুষ আস্তে আস্তে হঠাৎ করে বসে আছেন, দেখছেন তার হাতটা কাঁপছে, চায়ের কাপ ধরে আছেন, হাতটা কাঁপছে, হাত পা স্টিফ হয়ে যাবে এবং মুভমেন্ট খুব স্লো হয়ে যাবে। যে মানুষটা খুব দ্রুত হাঁটতে পারতো, তাড়াতাড়ি স্বচ্ছন্দে হাঁটতে পারতো, হঠাৎ করে একটা তার গতি খুব স্লথ হয়ে যাওয়া, এবং কিছুদিনের মধ্যে ধীরে ধীরে একটু ব্যালেন্সের প্রবলেম, পড়ে যাবো এরকম একটা মনোভাব, বা অনেক সময় পেশেন্টরা চার পাঁচ বছর পেরিয়ে যাওয়ার পর থেকে পড়েও যান সামনের দিকে, অনেক সময় ব্যালেন্স না পেয়ে, বিশেষ করে ওঠার সময়, বসার সময় বা সিঁড়িতে ওঠা নামা করার সময়।
0: আচ্ছা,
1: আর এই হাত কাঁপার বিষয়টা খুবই লক্ষণীয়, এবং এই স্লোনেস অফ মুভমেন্ট, যেটা বারবার আমরা ব্রাডিকাইনেশিয়া বলি, এটা তো একটা মুভমেন্ট ডিসঅর্ডার, এটা একটা হাইপোকাইনেটিক মুভমেন্ট ডিসঅর্ডার, যেখানে খুব স্লোনেসটাই ক্লাসিক্যাল পিকচার এই পার্কিনসনিজমের। আরো দু চারটে কমন যেরকম আমরা লক্ষ্য করি, যে পেশেন্টের হাতের লেখাগুলো প্রোগ্রেসিভলি যেন খুব ছোট ছোট হয়ে যাচ্ছে, স্বাভাবিক হাতের লেখাটাও যেন জড়িয়ে জড়িয়ে ছোট ছোট হয়ে যাচ্ছে, এক্সপ্রেশন কমে যাচ্ছে পেশেন্টদের, খুব ব্লান্ট হয়ে যাচ্ছেন, মুখে হাসি চলে গেছে, চোখের পাতা পড়ে না, কিরম যেন সবকিছুতেই স্থির হয়ে গেছেন মানুষটা। এই রোগেরই লক্ষণ এই সামগ্রিক ভাবে এটা।
0: বেশ বেশ, আচ্ছা এই যে লক্ষণগুলো বললেন, তার কিছু তো লক্ষণ স্বাভাবিক বার্ধক্যের মধ্যেও দেখা যায়, তা বুঝবে কি করে মানুষ যে এটা বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ নাকি পার্কিনসনিজম?
1: ঠিক, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ অনেক সময় আমরা দেখতে পাই যে পার্কিনসনিজম ওভার ডায়াগনোসিস হয়, কারণ বয়সজনিত কারণেও ধরুন কারোর যদি কোনো অস্টিওআর্থ্রাইটিস, কোমরের হাড়ের সমস্যা কোনো কারোর কিছু থাকলে, তাদেরও অনেক ক্ষেত্রে হাঁটা চলা খুব স্লো হয়ে যায়, বা অনেকের ক্ষেত্রে এসেন্সিয়াল ট্রেমার বলে আরেকটি হাত কাঁপার রোগ আছে, যেটা ফ্যামিলিতে অনেকেরই থাকে, একটু অ্যাংজাইটি, টেনশন বা কোনো খুব ইমোশনাল হাইটে গিয়ে হাত পা কাঁপে অনেকের। সেই সেই সামান্য হাত কাঁপা গুলো দেখে বা এই কোনো মেকানিক্যাল প্রবলেম, আমাদের অস্টিওআর্থ্রাইটিস বা কোনো অর্থোপেডিক্যাল কোনো ইস্যু থাকলেই যে পার্কিনসনিজম, এমনটা নয়। এই যে চারটি কার্ডিনাল সিমটম বলেছিলাম, এদের পারমুটেশন কম্বিনেশনে অন্তত দুটো সিমটম থাকতে হবে, তখন আমরা এই পেশেন্টদের পার্কিনসন

0: একদম বলি, এই কারণেই ডাক্তার বাবুদের পরামর্শ এবং অভিজ্ঞতার দাম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: ঠিক। আচ্ছা, এই যে সমস্যাটার কথা আপনি বলছেন, এটা কি শুধুমাত্র বয়স্ক মানুষদেরই হয় নাকি কম বয়সের মধ্যেও এটা দেখা যেতে পারে, কম বয়সী যারা?
0: আচ্ছা, ইনসুলিনটা মূলত অল্প বয়সকালের লোক, ঠিক, কিন্তু ইয়ং অনসেট পার্কিনসনিজম ডিজিজ বলে YOPD বলে আরেকটি এন্টিটি রয়েছে, যেটা আমরা ইউজুয়ালি 50-এর নিচেও অনেক সময় পাই। এই একই সিমটম নিয়ে আসেন এই পেশেন্টরা, কিন্তু দেখা গিয়েছে যে এদের প্রোগ্রেশন বা এদের ফ্যামিলি হিস্ট্রি অনেক সময় আমরা পাই, বা এই যে একটু আগে বলছিলাম সেকেন্ডারি পার্কিনসনিজম, বিভিন্ন অন্য কোনো রোগের কারণে পার্কিনসনিজম যদি হয়, যেরকম ভারতবর্ষে খুব কমন উইলসন্স ডিজিজ, এটা একটা কপার মেটাবলিজমের ডিসঅর্ডার, খুব অল্প বয়সে মানে সেকেন্ড ডিকেড, এখান থেকেই পার্কিনসন লাইক ফেনোটাইপ অনেক সময় পাওয়া যায়।
1: বেশ। আচ্ছা, যাদের ধরুন এই সমস্যাটা ধরা পড়ছে, তাদের ধরুন রোজকার যে জীবন, যেমন খাওয়া, নিজের হাত দিয়ে খাওয়া বা জামার বোতাম লাগানো, হাঁটা চলা করা, এইগুলো কি তারা স্বাভাবিকভাবে করতে পারেন নাকি পুরোপুরি পরিবারের উপরে?
0: সত্যি সমস্যা হয়, বিশেষ করে যখন প্রোগ্রেস করে যায় রোগটা 4-5 বছর, এবং প্রথমে যদি চিকিৎসা ঠিক মতো না করা হয়, কারণ একটা এই প্রসঙ্গে বলে রাখি যে এই রোগটি মূলত আমাদের মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার একটি কেমিক্যাল ডোপামিন কমে যাওয়ার কারণে প্রধানত হয়। তো এই ডোপামিনটি রিপ্লেস না করতে পারলে পরের দিকে 4-5 বছর পরে অত্যন্ত ক্রিপেলড হয়ে যায়, মানে মানুষটি প্রায় পঙ্গু হয়ে যান, কারণ ক্রমাগত হাত কাঁপতে থাকে, হাত স্টিফ হয়ে যায়, হাত পা অংশ বিশেষে অনেক সময় কেঁপে যায়, ডিস্টোনিয়া বলি আমরা, বেঁকে যায়। তো এই জায়গাগুলোর থেকে পেশেন্টদের ধরুন দৈনন্দিন জীবনে একটু জল খাওয়া, গ্লাসটা ধরে নিয়ে আসা, ভাত মেখে খাওয়া বা জামার বোতাম আটকানো অনেক সময় কিন্তু বেশ ডিফিকাল্ট হয়ে যায়, এবং শেষের দিকে পার্কিনসনিজম পেশেন্টরা অনেক সময় হুইল চেয়ার বাউন্ড হয়ে যান 10-15 বছর পরে যদি ঠিকভাবে চিকিৎসা না হয় অনেক সময়।
1: আচ্ছা,
0: তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কেয়ার গিভার ডিপেন্ডেন্ট, বাড়ির লোক এবং যারা নার্সিং কেয়ার করেন তাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যান মানুষরা শেষের দিকে।
1: আচ্ছা, বেশ। আচ্ছা, এই পার্কিনসনিজমের সঙ্গে একটা শব্দ খুব জড়িয়ে আছে, সেটা হলো DBS। এই DBS বিষয়টা কি?
0: হ্যাঁ, আজকালকার দিনে সমাজ মাধ্যমে অনেকেই দেখে থাকেন যে মস্তিষ্কের পেসমেকার, যেরকম হার্টের পেসমেকার থাকে, হার্টের কোনো রিদম ডিস্টারবেন্স থাকলে পেসমেকার বসে সেটাকে আমরা রিস্টোর করতে পারি, সেই রকমই আমরা বিগত বেশ কয়েক বছরে মেডিকেল অ্যাডভান্সমেন্টে এখন ব্রেনেরও পেসমেকার দেওয়া হচ্ছে। এই যে বলছিলাম ডোপামিন কমে যায়, ওই জন্য স্পেসিফিক্যালি ডিপ ব্রেন স্টিমুলেশন, মস্তিষ্কের বেশ কমন কয়েকটি জায়গা, যেরকম নাম যদি বলতে বলেন যে মস্তিষ্কের ওখানে আমরা গ্লোবাস প্যালিডাস বা সাবথ্যালামিক নিউক্লিয়াস, এইরকম কয়েকটি জায়গায় ইলেকট্রিক্যাল স্টিমুলেটর নিউরোসার্জিক্যাল মেথডে প্লেস করে দিতে হয়, তারপরে সেটা কানেক্টেড বাই ডিভাইস ওটা প্রোগ্রামিং করে আলটিমেটলি ওখানে সিলেক্টিভ কিছু ইম্পালস দেওয়া হয় পিরিয়ডিক্যালি। ওই ইম্পালস গুলোর মাধ্যমে আমাদের এই যে নিউরাল সার্কিট, যেই কারণে স্লো হয়ে যাচ্ছিলাম, যেই কারণে এই এত হাত কাঁপা তৈরি হচ্ছিল, এই সেগমেন্ট গুলো অনেকটা রিকভারি সম্ভব, এবং অত্যাধুনিক পদ্ধতিতে এটা ব্যবহার করে বেশ কিছু সিলেক্টিভ পার্কিনসনিজমের ক্ষেত্রে বেশ ভালো লাভ পাওয়া যাচ্ছে বর্তমানে।
1: আচ্ছা, এখানে ফিজিওথেরাপি বা এক্সারসাইজের কি কোনো ভূমিকা রয়েছে?
0: হ্যাঁ, এই হাত পা স্টিফ হয়ে যাওয়া, গতিবেগ কমে যাওয়া, ব্যালেন্স কমে যাওয়া, এই প্রত্যেকটাই কিন্তু ফিজিওথেরাপির ভীষণ গুরুত্বপূর্ণ রোল রয়েছে, কারণ এই হাত পা স্টিফনেস অ্যাক্টিভ প্যাসিভ এক্সারসাইজ করালে অনেক সময় অনেকটাই ইম্প্রুভমেন্ট হয় ওষুধ ছাড়াও, এবং এই ব্যালেন্সের প্রবলেম একটা ভয়ঙ্কর প্রবলেম, কারণ বয়স্ক মানুষজন ব্যালেন্স না পেয়ে পড়ে গিয়ে অনেক সময় ফ্র্যাকচার হয়ে যাওয়ার রিস্ক থাকে। তো সেক্ষেত্রে এই ব্যালেন্সিং কিছু এক্সারসাইজ করানো হয়, গেট ব্যালেন্সিং বলি আমরা, সেগুলো করাতে পারলে পেশেন্টদের কিন্তু ব্যালেন্স ভারসাম্য অনেকটা বেটার আউটকাম পাই আমরা।
1: আচ্ছা আচ্ছা, এর সাথে লাইফস্টাইল আর ডায়েটটা কেমন হওয়া উচিত?
0: লাইফস্টাইল মডিফিকেশন যে কোনো ক্রনিক ডিসঅর্ডারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, আমরা বরাবরই বিভিন্ন রোগের ক্ষেত্রে বলে থাকি যে একটা সুষম পথ্য বরাবর যদি আমরা খাওয়া দাওয়া করতে পারি, বিশেষ করে যাতে অক্সিডেটিভ স্ট্রেস কথাটি বারবার আসে কম হয়, সেক্ষেত্রে মানে সুষম পথ্য খুব গুরুত্বপূর্ণ রয়েছে। তবে শুধু ডায়েটারি মডিফিকেশন দিয়ে যে

0: রোগ সেরে যাবে এমনটা নয়। ডায়েটারি মডিফিকেশন শুধু একটা সাপোর্টিভ রোল প্লে করতে পারে, আপনার ওভারঅল গ্রোথ ডেভেলপমেন্টের কাজে আসতে পারে, এবং স্মোকিং বা কোনো অ্যাডিক্টিভ কিছু থাকলে সেই পার্টগুলো অবশ্যই ত্যাগ করতে হবে। দেখা গিয়েছে এই ধরনের অ্যাডিকশনগুলো পার্কিনসনের প্রোগ্রেশন অনেক বাড়িয়ে দিতে পারে।
1: ওভারঅল একদম শেষে জিজ্ঞাসা করব যে আমাদের শ্রোতা বন্ধুদের একটু জানিয়ে দিন যে এই রোগটাকে ভয় না পেয়ে কিভাবে মোকাবিলা করা সম্ভব।
0: ঠিক, রোগটি ডিজেনারেটিভ, রোগটি একটা ক্রমবর্ধমান রোগ হলেও খুব আর্লি ডায়াগনোসিস খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে লাইফ স্প্যান বা রোগের প্রবলতার বৃদ্ধি পাওয়ার চান্স অনেকটাই কমে যায়। তো সেক্ষেত্রে এই যে চারটি লক্ষণ আমরা বলেছিলাম, যে স্টিফ হয়ে যাওয়া, হাত কাঁপা, স্থির অবস্থায় মানুষটি বসে আছেন যখন তখন হাত কাঁপা, ব্যালেন্সের প্রবলেম, এই যে চারটি লক্ষণ, এই চারটি লক্ষণ খুব গুরুত্বপূর্ণ, এবং স্লো হয়ে যাওয়া। তো এই চারটি লক্ষণ যদি দেখতে পান কোনো 50-এর ঊর্ধ্বের মানুষের মধ্যে, গ্র্যাজুয়ালি বাড়ছে মনে হয় বিষয়টা, অবশ্যই নিকটবর্তী ডাক্তারবাবুদের পরামর্শ নিন, আর্লি ট্রিটমেন্ট করান, এবং বিশেষত সেকেন্ডারি পার্কিনসনিজম যদি কোনো থাকে, অল্প বয়সের পার্কিনসনিজম, সেগুলো অনেক সময় অনেক ক্ষেত্রে ওষুধের দ্বারা ভীষণ ভালো রেসপন্স হয়, এবং ইডিওপ্যাথিক পার্কিনসনিজম একটা লং টার্ম যুদ্ধ, সেই বিষয়ে মানসিক প্রস্তুতি নিয়ে দীর্ঘকালীন ওষুধ খেতে হবে। এই বিষয়টি কিন্তু প্রথম দিন থেকে বুঝে ডাক্তারবাবুদের পরামর্শ মতো নিয়মিত কমপ্লায়েন্ট হয়ে থাকতে হবে, এবং ওষুধ ভুললে চলবে না। যেরকম সুগার প্রেশারের ডেলি ওষুধ পার্কিনসনিজম এলো, ডেলি ওষুধ খেতে হয়, ছেড়ে দিলেই কিন্তু রোগটি অনেক ক্ষেত্রে বেড়ে যায়।
1: বেশ বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ আজকে পার্কিনসনিজম নিয়ে আমাদের শ্রোতা বন্ধুদেরকে অ্যাওয়্যার করার জন্য, এবং আপনার ব্যস্ত শিডিউলের মধ্যে টাইম বের করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
0: অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর প্রশ্নগুলো উপস্থাপন করার জন্য।
1: থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর। আর আজকে হ্যালো ডক্টর সেগমেন্টে আমাদের সঙ্গে ছিলেন ডক্টর দেবরূপ দাস, এবং কথা হলো পার্কিনসনিজম নিয়ে।
2: হ্যালো ডক্টর।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতায় তোমার সঙ্গে রয়েছি আমি দেবারতী। ডাক্তারবাবুর সঙ্গে এক্ষুনি কথা হলো এবং আজকে সত্যি আমরা ওয়েল অ্যাওয়্যার হলাম এমন একটা বিষয়ে যে বিষয়ে আমাদের আইডিয়া খুব একটা ছিল না। তবে তোমাকে মেসেজ করতে বলেছি যে তুমি এই যে ধরো প্রথম উপার্জন, আমাদের জীবনে প্রথম উপার্জনের সত্যি কিন্তু মূল্য রয়েছে, একটা নস্টালজিয়া রয়েছে, প্রথম স্বাধীন হওয়া, প্রথম হাতে টাকা আসা, প্রথম এই উপার্জনটা কোথাও একটা আমাদেরকে অনেকখানি স্ট্রং করে দেয়। তো এই প্রথম উপার্জনের গল্প শুনবো, তোমার প্রথম উপার্জন কীভাবে করেছিলে এবং সেই টাকা তুমি কাকে দিয়েছিলে, কীভাবে খরচ করে করেছিলে সেটা লিখে পাঠাও 9903653992। তে শাউন লিখেছে বারাসাত থেকে যে ইউনিভার্সিটিতে মাস্টার্স করার সময় পড়াশোনার পাশাপাশি টিউশন পড়ানো শুরু করি, পড়ানো শুরু করেছিলাম পাড়াতেই থাকে ক্লাস নাইনের এক স্টুডেন্টকে দিয়ে, ওটাই আমার জীবনের প্রথম উপার্জন। শাওন লিখেছে বারাসাত থেকে। তুমি একটা গানের রিকোয়েস্ট করেছো, চেষ্টা করবো শাওন শোনানোর। ওকে, প্রচুর মেসেজ এসছে, না পড়লে প্রচুর বকা খাবো। লালমোহন মাঝি জালালসি বৌবাজার হাওড়া থেকে লিখেছেন যে আজও তুমি সেই পুরনো দিনে ফিরে যেতে বাধ্য করলে, তখন আমি খুব ছোট্ট, তখন স্কুলেই পড়ছি, আমাদের এখানে কাপড়ের কাজ হয় প্রতি বাড়ি বাড়ি, পড়াশোনার ফাঁকে ফাঁকে অনেকেই কাজ করে, তা আমিও সেই কাজে গেলাম। সারা সপ্তাহর পর রবিবার এলে এক টাকা পারিশ্রমিক পেয়েছিলাম, সেই টাকায় কি করেছি আজ মনে নেই, তবে সেই প্রথম কাজের পারিশ্রমিকের কথা আজ মনে করিয়ে দিলে, সে আজ প্রায় 35 বছর আগের কথা। সত্যি মানে আমারও কিরম নস্টালজিক লাগছে, এত বছর আগে ফিরে যাওয়ার সুযোগ হলো বলে আমার মনে হচ্ছে যে আবার কতটা সময় আগে ফেরা গেল। দেবারতী ভোরাই এর একটা ভালো শোয়ের পরে একটা দারুণ বেশ সুন্দর একটা টপিক তুললে, এই গরম থেকে বাঁচতে কিছু পুরনো স্নিগ্ধ স্মৃতি নিয়ে ঘেঁটে দেখলে বেশ লাগে। প্রথম উপার্জন ছিল কলেজের একদম শুরুর দিকে, তখন টিউশনি খুঁজতে শুরু করেছি, একটি সুযোগ এলো গিয়ে পড়ানো শুরু করলাম, সেই বাড়ির লোকজন ছাত্রী ইত্যাদি নিয়ে বলতে শুরু করলে আরও অনেক কথা হবে, বরং বলি কি করেছিলাম প্রথম মাইনে দিয়ে, খামে ছিল 300 টাকা, মনে ছিল প্রচুর আনন্দ। আমাদের এলাকার কাছেই ছিল এক শতাব্দী পুরনো মিষ্টির দোকান আর একটি প্রায় ততোধিক পুরনো চপের দোকান, ব্যাস একেবারে 150 টাকার খাবার নিয়ে বাড়ি গেলাম। আজ অনেক অনেক বছর হয়ে গেল, পড়ানো ছেড়ে চাকরি করছি প্রায় 1.5 দশক, কিন্তু সেই দিনটি মনে থাকে। এটি এক প্রাক্তন টিউশনজীবী, এই টিউশন করিয়ে কিন্তু আমাদের প্রত্যেকেরই একদম প্রথম আর্নিং যেটা, সেই আর্নিংটা কিন্তু শুরু হয়েছিল আর সেই টিউশনই কিন্তু আমাদেরকে সেই সময় বাঁচিয়ে রেখেছে। তারপর আমরা যে যার মতো নিজেদের ফিল্ডে চাকরি পেয়েছি, তবে ওই যে স্মৃতিটা এটা চিরকাল মনে থাকে। তুমিও লিখে পাঠাও তোমার প্রথম উপার্জনের গল্প, কীভাবে উপার্জন করেছিলে, সেই টাকাটা নিয়ে কী করলে, খেলে না কাউকে দিলে, কী করলে, সেটা লিখে পাঠাও 9903659992 নাম্বারে। সো এই নাম্বারে মেসেজ করো। আর এখন একটা সুন্দর মিষ্টি গান শোনাবো, একটা রোম্যান্টিক গান শোনাবো, আর সেই গানের পরেই কিন্তু থাকছে একটা ছোট্ট নিউজ ব্রেক, আর সেই নিউজ ব্রেকের পরেই আবার ফিরছি 9:02 নিয়ে নমস্কার কলকাতা, সঙ্গে রয়েছি দেবারতী, আর সেই সঙ্গে কিন্তু তোমাকে আমার সঙ্গে একদম থাকতে হবে, কোথাও গেলে চলবে না আর যাওয়ার তো কোনো প্রশ্নই উঠছে না।

আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। তেলেঙ্গানা রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেখানকার মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক মাধ্যমে এক পোস্টে রাষ্ট্রপতি লিখেছেন, কঠোর পরিশ্রমী মানুষের বাস এই রাজ্যে, সাংস্কৃতিক ঐতিহ্যের দিক দিয়েও আশীর্বাদ ধন্য তেলেঙ্গানা, উদ্ভাবন ও উন্নয়নের দিক দিয়েও গত কয়েক বছরে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এই রাজ্যের। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সুন্দর সাংস্কৃতিক ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষী এই রাজ্য সাহস ও লড়াইয়ের প্রতীক। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। তিনি গতকাল সাংবাদিকদের বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে মার্কিন প্রতিনিধি দল নতুন দিল্লিতে এসেছে, আজ থেকে 4 জুন পর্যন্ত আলোচনা চলবে। ইতালির দক্ষিণের ক্যালাব্রিয়া উপকূলে আজ ভোরে রিক্টার স্কেলে 6.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলক্যানোলজি জানিয়েছে, ক্যালাব্রিয়া উপকূলের কাছে সমুদ্রের প্রায় 250 কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্রস্থল বলে মনে করা হচ্ছে। আরজিকর হাসপাতালের দুর্নীতি মামলায় আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী ও তার ঘনিষ্ঠ ব্যবসায়ী শশীকান্ত চান্দাকের বিরুদ্ধে আলিপুরের বিশেষ সিবিআই আদালত চার্জ গঠন করা হয়েছে। আগামী 12 জুন থেকে শুরু হবে বিচার প্রক্রিয়া। মেসি কান্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বারাসত জেলা আদালতে আগাম জামিনের আবেদন করেছেন। এই আবেদনের শুনানির দিন ধার্য হয়েছে আগামী 22 জুলাই। এবছরের এশিয়ান গেমসের আগে টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম টপস ডেভেলপমেন্ট গ্রুপে 22 জন রোয়ারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্রীড়ামন্ত্রক জানিয়েছে, রোয়িংয়ের 6টি বিভিন্ন বিভাগে এই 22 জন রোয়ারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE তাদের ফলাফল পরবর্তী কাজকর্মের জন্য পোর্টালটি চালু করেছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় পর্ষদের পক্ষে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের উত্তরপত্র যাচাই এবং পুনর্মূল্যায়নের জন্য স্বচ্ছ ত্রুটিমুক্ত প্রক্রিয়া নিশ্চিত করতেই এই পোর্টাল। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

0: সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছে আমি দেবারতী। স্টুডিও ক্লক এখন 9:05 হয়ে 33 সেকেন্ড, মানে নমস্কার কলকাতার তৃতীয় ঘন্টায় পৌঁছে গেছি আমরা। আর আজকে তোমার থেকে জিজ্ঞাসা করেছি তোমার প্রথম উপার্জনের গল্প, কিভাবে করেছিলে সেই প্রথম উপার্জন, বা তুমি সেই উপার্জনের টাকাটা দিয়ে ঠিক কী কী করেছিলে। আমার মনে আছে আমি যেটা বলছিলাম আর কি, আমি 250 টাকা প্রথম উপার্জন করেছিলাম দুই ছাত্রকে পড়িয়ে। ঠিক আছে, দুই ছাত্রকে একসাথে পড়াতাম 250 টাকায়, সেটাও বেশি দিন আগে না, 2010 সালে এরকম সময় আর কি। তো তারপর থেকেই আস্তে আস্তে আস্তে আস্তে গৃহ শিক্ষকতা শুরু করি, এবং ওই যে প্রথম টাকাটা পেয়েছিলাম, প্রথম টাকাটা নিয়ে আমি মায়ের হাতে কিছু টাকা তুলে দিয়েছিলাম, এবং কিছু টাকায় আমি খাবার কিনে নিয়েছিলাম যে বাড়ির সবাই মিলে খাবো। এবং এই যে প্রথম উপার্জনটা না, একটা আলাদা অনুভূতি দেয়। এই প্রথম উপার্জনে মনে হয় যে না, আমিও কিছু একটা করেছি, আমার দ্বারাও সম্ভব হবে, এই যে অনুভূতিটা, এটা আমার মনে হয় একদম কিছু না করে বসার থেকে ছোট্টখাট্টো উপার্জন করলেও মনে হয় যে হ্যাঁ, মানে আছে আমার হাতেও কিছুটা ক্ষমতা রয়েছে। আর গল্প শুনছি এবারে সুপ্রভাত আর জে দেবারতী। সুপ্রভাত দিদিভাই, নমস্কার সহ প্রভাতী শুভেচ্ছা জানাই, আপনাকেও জানাই শুভেচ্ছা। আমার জীবনে চাকরি জীবনের প্রথম উপার্জনের টাকা আমি কলকাতা থেকে বাবাকে মানি অর্ডার করে পাঠিয়েছিলাম, তা আজও আমার মনের মণিকোঠায় স্মৃতি হয়ে আছে। আজ ভোরেই আপনার মিষ্টি গলাতে দুই চাকা সাইকেলের অনেক কথা আলোচনা ও মন ছুঁয়ে যাওয়ার সঙ্গীতগুলো শুনলাম, শুনতে শুনতে সেই শৈশবে ফিরে গেলাম, নস্টালজিক হয়ে গেলাম। খুবই ভালো, সুস্থ থাকবেন আজ যে দিদি ভাই, যাদবেন্দু পণ্ডা

জক্ষিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে মেসেজটি করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো মেসেজটি পড়ে। এবং সত্যি বলতে এই যে প্রথম উপার্জনের টাকাটা পরিবারের মানুষকে তুলে দেওয়া, এটা একটা আলাদা অনুভূতি আছে। গণেশ লিখেছে, সেলাই কাজে হাতে জোগাড় দিয়ে 5 টাকা পেয়েছিলাম প্রথম। বাহ বাহ বাহ বাহ, এই ছোট ছোট অনুভূতিগুলো, এই হয়তো 5 টাকা, সামান্যই টাকা, কিন্তু এই 5 টাকাও যে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেটা মাঝে মাঝে আমরা হয়তো সেই সময় বুঝতে পারি না, কিন্তু এখন নস্টালজিক হয়ে যায়।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: জামাই।

0: সকাল থেকে মোটামুটি শহর কলকাতার যান চলাচল এখনো পর্যন্ত স্বাভাবিক আছে, আর আজকে সেরকম কোনো প্রোগ্রাম নেই যাতে করে ট্রাফিক হয়। একটাই মাত্র বড় প্রোগ্রাম আছে আপনার ওয়াই চ্যানেলের ওখানে ডোরিনা ক্রসিং এ একটা ধর্ণা প্রোগ্রাম আছে, তবে আমাদের তার জন্য অ্যারেঞ্জমেন্ট আছে, অসুবিধে হবে না। ট্রাফিক আশা করি সারাটা দিন ট্রাফিক থাকবে।
1: Jam. Jam. Jam. Jam. Jam. Jam. Jam. Jam.

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: Flashback song, flashback song, flashback song.

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতায় রয়েছে আমি দেবারতী। আর আমি এই কদিন আগে লাড্ডুর ভাবছিলাম প্রতিযোগিতা করবো, যে কতগুলো লাড্ডু আমি একসঙ্গে খেতে পারি। তবে এই ধরো লাড্ডু কত রকমের আমি খেয়েছি, আমি মোদের লাড্ডু খেয়েছি, এছাড়া আমি মিহিদানার লাড্ডু খেয়েছি, আরও এরকম প্রচুর প্রচুর বেসনের লাড্ডু খেয়েছি। কিন্তু আমি আগের দিন একটা গাজরের লাড্ডুর রেসিপি দেখলাম এবং সেই লাড্ডুটা আমি বানাতে চাই এবং বানিয়ে খেয়ে দেখতে চাই যে কেমন হতে পারে। তবে রান্নায় তো আমি ঢেঁড়স, তাই ভাবছি যে রেসিপিটা তোমার সঙ্গে শেয়ার করি এবং শেয়ার করার পর তুমি সেটা বানাবে, বানিয়ে তুমি আমাকে পাঠাবে, আমি খাবো। আমার মনে এই আইডিয়াটা খুব একটা খারাপ না, মানে আমার মাথায় এইসব আইডিয়া আসতেই থাকে। সো এখন তোমার সঙ্গে আমি গাজরের লাড্ডুর রেসিপিটা বরং শেয়ার করি। তো গাজরের লাড্ডু বানাতে গেলে কী লাগবে, গাজর কুচি লাগবে একদম গ্রেট করা 2 কাপ মতো, তার সঙ্গে লাগবে কনডেন্সড মিল্ক লাগবে 1/2 কাপ হলেই হয়ে যাবে, গুঁড়ো দুধ লাগবে 1/2 কাপ, এলাচ গুঁড়ো 1/2 চা চামচ লাগবে, ঘি লাগবে 1 টেবিল চামচ, কাজু কিশমিশ সামান্য, মানে যে যেরকম ভালোবাসে, আমি যেমন অনেক কাজু ভালোবাসি তো কাজু একটু বেশি দিতে ভালোবাসি, নারকেল কোড়া লাগবে ওই লাড্ডু গড়িয়ে নেওয়ার জন্য, মানে শেপটা দিতে নারকেল কোড়া লাগবে, ওই 1/4 কাপের 1/4 ভাগ হলেই হবে। তো এবারে বানাবে কী করে, কড়াইতে ঘি গরম করে গ্রেট করা গাজর দিয়ে ভালো করে ভাজবে প্রথমে, যতক্ষণ না গাজর নরম হয়ে যাচ্ছে। এবার এতে কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নাড়তে থাকবে। এবার মিশ্রণটা যখন ঘন হয়ে যাবে তখন তাতে গুঁড়ো দুধ আর এলাচ গুঁড়ো ভালো করে মেশাবে। মিশ্রণটা পাকিয়ে আসার মতো যখন দেখবে যে একটু ঘন ঘন হয়ে গেছে তখন নামিয়ে নেবে, নামিয়ে একদম ঠান্ডা করতে দেবে, ততক্ষণ তুমি বাকি কাজকর্ম করো বা একটু রিল্যাক্স করো। আর সেই মিশ্রণটা পুরোপুরি যখন দেখবে ঠান্ডা হয়ে যাচ্ছে তখন ওই হাতে একটু অল্প ঘি মাখিয়ে তাতে ছোটো ছোটো গোল বলের মতো করে লাড্ডু বানিয়ে নেবে, এবং প্রত্যেকটা লাড্ডু নারকেল কোড়ার মধ্যে গড়িয়ে নিতে হবে যাতে বাইরের দিক থেকে দেখতে খুব সুন্দর লাগে। এবং আমি শিওর এই লাড্ডুটা খেতেও খুব ভালো লাগবে, কারণ দেখো গাজরের মিষ্টি এমনি গাজরের হালুয়া তো আমরা খেয়েছি, খুবই ভালো খেতে লাগে, এবং তার সঙ্গে এইটাও কিন্তু তুমি ট্রাই করে দেখতে পারো। আর অবশ্যই অবশ্যই, হ্যাঁ আমি বলতেই যাচ্ছিলাম, আমাকে পাঠিয়ে দিও, একা একা খেও না।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: আজকের প্রাইস ট্যাগ বলছে যে আজকে 24 ক্যারেট সোনার দাম হলো প্রতি গ্রামে 15,194 টাকা, 22 ক্যারেট সোনার দাম হলো 14,470 টাকা এবং 18 ক্যারেট সোনার দাম 11,872 টাকা। আর যদি তুমি রূপোর দামে যাও তাহলে আজকে প্রতি গ্রামের দাম 285 টাকা। আর পেট্রোলের দামের দিকে যাই, পেট্রোলের দামে যদি যাই তাহলে আজকে প্রতি লিটার পেট্রোলের দাম 113 টাকা 51 পয়সা এবং ডিজেলের দাম 99 টাকা 82 পয়সা প্রতি লিটার। তো মোটামুটি দাম শুনে যদি শরীর টরীর ঠিক থাকে তাহলে তো খুবই ভালো। আর তার সঙ্গে দামের সঙ্গে সঙ্গে যেটা বলতে পারি সেটা হলো, এখন তোমার জন্য আমি ডাকছি তিন এককে তিন গানের হ্যাট্রিক। আর এই তিন একে তিন গানের হ্যাট্রিকে তোমার জন্য থাকছে শান শান্তনু মৈত্র সঙ্গে মহিনের ঘোড়াগুলি এবং সোনু নিগম ও মহালক্ষ্মী আইয়ার।
4: FM রেনবোতে তিন একে

0: FM Rainbow তে তিনে কে তিন, তিনে কে তিন গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক
1: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন
2: শুনছেন। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM Rainbow তে নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা। তোমার সঙ্গে রয়েছে আমি দেবারতী, আর আজকে তোমার প্রথম উপার্জনের গল্প শুনছি। নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে লিখেছেন, গুড মর্নিং দেবারতী, গুড মর্নিং। স্কুল কলেজ মার হাত খরচা, আচ্ছা স্কুল কলেজে মা হাত খরচা দিত, আর তারপর টিউশন করে নিজের হাত খরচ করত, খেতাম, বন্ধুদের খাওয়াতাম, একটা মজা ছিল, নিজের পয়সা বলে কথা। সেই ছিল আমার প্রথম রোজগার। এটা কিন্তু সত্যি, মানে যে প্রথম রোজগারের কিন্তু একটা আলাদা অনুভূতি থাকে, সেটা হয়তো কখনো কখনো নিজে ইনকাম করে, কখনো কখনো আবার একটু হাত খরচা জমিও হতে পারে। ওকে, পরের মেসেজ যাই। মেসেজটা লিখেছেন, গুড মর্নিং দিদি ভাই, জীবনে প্রথম রোজগার ছোটোবেলায়, রাস্তাঘাটে এত ভালো ছিল না, আচ্ছা ছোটোবেলায় রাস্তাঘাট এত ভালো ছিল না, তাই আমাদের খালের পাড়ে এসে বড় বড় লরিতে করে ইট নামাতো, সেই ইট আমার মাথায় করে বয়ে আনলে ইট পিছু 3 পয়সা করে দিত, সেই পয়সায় আইসক্রিম খেতাম, মামা বাড়ি যেতাম, কত আনন্দ করতাম, সেটা হলো প্রথম রোজগার। তারপর মধ্যবয়সে ধান গাছ বপন করার জন্য তার যে চারাগুলো তুলতে হয়, আটি হিসেবে একটা পয়সা পাওয়া যেত, বপন করলে একটা পয়সা পয়সা ছিল, সেটাও ছিল মধ্যবয়সের প্রথম রোজগার। তারপর প্রাপ্তবয়সে 1997 সালে 1 জানুয়ারি চলে গেলাম কলকাতা একটা প্রাইভেট কোম্পানির কাজে 1000 টাকা মাইনে। সেই মাইনে তুলে এনে প্রথম দিয়েছিলাম মায়ের হাতে, মা প্রথম মন্দিরে পুজো দিয়েছিল সেই পয়সায়, বাকি আত্মীয় স্বজন পাড়ার লোকেদের আনন্দে মিষ্টিমুখ করিয়েছে। দীপক কুমার তুং, তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে। এই যে এটা বেশ সুন্দর লাগলো এইটা দেখে, যে জীবনের প্রত্যেকটা আলাদা আলাদা স্তরে আলাদা আলাদা প্রথম উপার্জন রয়েছে, এবং সেই প্রথম উপার্জনে আলাদা নস্টালজিয়া রয়েছে, খুব সুন্দর লাগলো আমার। সুপ্রভাত, মিষ্টি কণ্ঠের অধিকারিণী দেবারতী দিদি ভাই, অসাধারণ অনুষ্ঠান পরিচালনা করার দক্ষতা আপনার, সহজে শ্রোতাদের মন জয় করে নিতে পারেন। যাই হোক, এবার বিষয়ে বলি। প্রথমেই আমি বলি অনেক অনেক ধন্যবাদ, আমি এত প্রশংসায় আপ্লুত হয়ে গেছি। আমার প্রথম উপার্জনের 1 টাকা চারা না আমার মায়ের হাতে তুলে দিয়েছিলাম, লোকের জমিতে জন দিয়ে ওটা উপার্জন করেছিলাম, এক কথায় মাথার ঘাম পায়ে ফেলে ওই 1 টাকা চারা না মজুরি পেয়েছিলাম। মা খুব খুশি হয়েছিলেন, কারণ তখন নিদারুণ অভাবের সংসারে 1

টাকা চারা না যে অনেক, মাথায় দাস বহরু ঘোষপাড়া থেকে। এই যে নিজে উপার্জন করে সামান্য টাকাটাও তখন হাজার মানি মানে মণিমাণিক্যের থেকেও বেশি মনে হয়, এবং সত্যি তাই হয় আসলে। গুড মর্নিং আজ ফ্রেন্ড দেবারতী, আমি প্রথম একটি ব্যাংকে চাকরি পাই ও প্রথম মাসের মাইনা পেয়ে মাকে শাড়ি ও বাবাকে ধুতি কিনে দিই। শ্যামলেন্দু দত্ত, বেহালা, কলকাতা থেকে। বাহ, এটা কিন্তু খুব সুন্দর মানে একটা জেস্টার, আমার খুবই ভালো লাগে। মানে প্রথম ইনকামে বাবা মাকে কিছু একটা গিফট করলে সেটা আসলে বাবা মার থেকে চিরকাল নিয়েছে, তো একটু দিলে ভাল লাগে। গুড মর্নিং বাবুল, শান্তিপুর নদিয়া থেকে লিখেছে। 1990 সাল, সবে ক্লাস 9 উঠেছি। একদিন পাড়ার রেশন ডিলার বুড়োদা বলল, কিরে কোন ক্লাসে উঠলি? এই তো ক্লাস 9। আমার দোকানে, আচ্ছা আমার দোকানে হিসেবে খাতা লেখার কাজ করবি? সঙ্গে সঙ্গে খুব আগ্রহ করে বললাম, হ্যাঁ করব। প্রতি সপ্তাহে শনি ও রবিবার কাজে লেগে গেলাম। তারপর মাসের শেষে বুড়োদা আমাকে 200 টাকা মাইনে দেয়, সেই টাকা মায়ের হাতে তুলে দিই। সেই দিনটা আজও আমার কাছে সবচেয়ে আনন্দের দিন। ধন্যবাদ, সত্যি ছোট বয়স থেকেই আমরা অনেকেই এরকম প্রচুর অনুভূতি পেয়েছি, এই অনুভূতিগুলো সারা জীবন থাকবে। সুপ্রভাত দেবারতী, বাবার সঙ্গে বাজারে গিয়ে যা হাত খরচা প্রথম দিতেন সেই পয়সায় পেন কিনতাম, লজেন্স খেতাম, খুব মজা হতো। চিত্তব্রত গুহ, জয়রামপুর হাওড়া থেকে। বা বাবা, এই পেন জমানোর একটা অভ্যেস আমারও এককালে ছিল, আস্তে আস্তে কমে যাচ্ছে, বাট ছিল এক সময়। আমার পেন্সিল ব্যাগে মানে প্রচুর পেন থাকতো, এবং একবার সেই পেন্সিল ব্যাগ হারিয়ে গেছিলো বলে কী কেঁদেছিলাম, বাপরে বাপ, যেন মনে হচ্ছিল যেন সোনার উপর হারিয়ে ফেলেছি। বিকাশ রঞ্জন দাস, যাদবপুর বিজয়গড় থেকে লিখেছেন। সুপ্রভাত দেবরতী, সুপ্রভাত। আমার জীবনের প্রথম রোজগার মাত্র 50 পয়সা। যে টাইপ স্কুলে টাইপ শিখতাম সেখানকার শিক্ষক আমাকে একদিন একটা ছোট্ট টাইপ করে দিতে বলায় আমি করে দিয়েছিলাম। তারপর উনি আমাকে 50 পয়সা দিয়েছিলেন, আমি নিতে চাইনি। উনি বলেছিলেন জীবনের প্রথম উপার্জন নিতে হয়, সেই 50 পয়সা এনে মায়ের হাতে দিয়েছিলাম। এই ঘটনাটা 1973 সালের কথা বলছি, এই ঘটনা আমার জীবনে স্মরণীয় হয়ে রয়েছে, সত্যি স্মরণীয় হয়ে থাকার মতোই একটা ঘটনা। কারণ ছোট্ট উপার্জন, কিন্তু সেই ছোট্ট উপার্জনের গুরুত্ব অনেকখানি।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: মাঝাই দাস বহুরু ঘোষপাড়া থেকে মেসেজ করেছিলেন এবং তার মেসেজটি আমি পড়েছি, কিন্তু কোনোভাবে একটা আমি নামটা হয়তো মিস করে গেছি। তার মেসেজ পড়ে সত্যিই খুব ভালো লেগেছিল। মাঝাই দাস বহুরু ঘোষপাড়া থেকে মেসেজটি লিখেছিলেন এবং খুবই সুন্দর লিখেছিলেন। তার ছোট বয়সে ওই কষ্ট করে উপার্জনের টাকা তিনি কিভাবে তার মায়ের হাতে তুলে দিতেন এবং কিভাবে সেই টাকা আসলে এই যে চার আনা মজুরি পেয়েছিলেন সেটা যে মা খুশি হয়ে নিয়েছিলেন সেটাই খুব সুন্দর লেগেছিল মেসেজটা পড়ে আমার। অনেক ধন্যবাদ আপনাকে মেসেজ করার জন্য। পরে মেসেজে যাই, মেসেজটি লিখেছেন শঙ্করচন্দ্রদে বারাসাত থেকে লিখেছেন, সুপ্রভাত। সুপ্রভাত, লেখাপড়া করছি তখন তার ফাঁকে ফাঁকে করতে হতো দেখাশোনা বাবার দোকানটাকে, এই করতে করতে কখন হলাম দোকানদার, কবে থেকে হলো শুরু নেই মনেতে আর, ছোট্ট থেকে যার যাত্রা শুরু এই বয়সে এসে এখনো ব্যবসা করে আমি যাচ্ছি ভালোবেসে। জ্যৈষ্ঠের উষ্ণতায় শীতল শুভেচ্ছা সহ, সত্যি এই শুভেচ্ছাটা সত্যি খুব দরকার। শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। আচ্ছা, এর পরের মেসেজটা কে করেছে দেখি, পরের মেসেজটা করেছে শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর থেকে। সুপ্রভাত দেবরতী। সুপ্রভাত, পাশের বাড়ির কাকির মেয়ে অঙ্কে বড়ই দুর্বল, অনেক চেষ্টা করেও সে হলো না সফল, নানা রকম তিরস্কার চলছে কয়েকদিন, অঙ্কের ভার নিলাম তার আসবে বলে সুদিন, সময় করে অঙ্ক শেখাই বসে তার পাশে, ভালোই নম্বর পেল সে বার্ষিক পরীক্ষা শেষে। কাকি আমায় 200 টাকা দিয়েছিল ভালোবেসে, টিউশন ফিস দিয়েছিলাম আমার স্যারকে ওই মাসে। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর থেকে। খুব সুন্দর লিখেছেন, মানে আপনার ছড়াগুলো পড়তে কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে, আর এরকম ছড়া করে লিখলে মনে হয় যেন আরও মানে বেশ সুন্দর হয় লেখাটা, আর এই লেখাগুলোর অপেক্ষায় তো আমরা থাকি, মানে আমি বিশেষত আমার খুব ভাল লাগে এই লেখাগুলো পড়তে। আর পরে মেসেজটা পড়ি, শুভ সকাল দিবারতী, আজ ভোর 6টার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আর আমার পছন্দের মতো, আমি বরাবরই সাইকেল চালাতে ভালোবাসি, অফিসেও সাইকেল নিয়ে যেতে চাই, কিন্তু অনেকে টোকাটুকি করলে খারাপ লাগে, আমি কিষানগঞ্জ মুখ্যা ডাকঘরের পোস্টমাস্টার, বয়স প্রায় 59 ওকে, কিন্তু ফাঁক পেলেই সাইকেল চালাতে ছাড়ি না, বিশ্ব সাইকেল দিবসে দুই বন্ধু সাইকেল নিয়ে বেরিয়ে যাই। এবার টপিকে বলি, 1986 সালে কলেজে পড়ি, একটা ইংলিশ মিডিয়াম টিউশন পেয়েছিলাম, কিন্তু আমার হিন্দি মিডিয়ামে পড়াশোনায় ভালোই ছিলাম, কিন্তু সেই ইংলিশ মিডিয়ামের বাচ্চাটিকে পড়াতে আমার খুব অসুবিধা হচ্ছিল, ছেড়ে দিই 40 টাকা পেতাম। পরে একটা হিন্দি মিডিয়ামের বাড়ির ছাত্রকে ধরি আর সেখানে তার ভাই বোন সবাইকে পড়িয়েছি বহুদিন, ভালোই পেতাম। প্রথম টিউশনের টাকা দিয়ে কী করেছিলাম মনে নেই। গৌতম দত্ত কিষানগঞ্জ বিহার থেকে। এইটা কিন্তু বেশ ভালো লাগলো মেসেজটা, এবং এই যে প্রথম টিউশনের টাকা সেই উপার্জন সারা জীবন মনে থাকে, কারণ মেবি ওই টাকাটাই হয়তো সেই বয়সে দাঁড়িয়ে অনেকগুলো টাকা মনে হয় এবং সেটাই একটা আলাদা অনুভূতি দেয়। আর এখন শেষ করব নমস্কার কলকাতা, সঙ্গে ছিলাম দেবারতী, আর মন ভালো করা গান শুনেছি, আশা করি খুব ভালো লেগেছে, আবার খুব শিগগির দেখা হবে, খুব শিগগির কথা হবে। এখন একটা সুন্দর গান থাকছে আফজাল সাকিব ফিল্ম থেকে, আর সেই গান দিয়ে শেষ করছি আজকে নমস্কার কলকাতা, স্টে টিউনড।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। তেলেঙ্গানা রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেখানকার মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক পোস্টে রাষ্ট্রপতি লিখেছেন, কঠোর পরিশ্রমী মানুষের বাস এই রাজ্যে, সাংস্কৃতিক ঐতিহ্যের দিক দিয়েও আশীর্বাদ ধন্য তেলেঙ্গানা। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সুন্দর সাংস্কৃতিক ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষী এই রাজ্য সাহস ও লড়াইয়ের প্রতীক। সুপ্রিম কোর্টের 5 নবনিযুক্ত বিচারপতি আজ শপথ গ্রহণ করবেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত তাঁদের পদের দায়িত্ব ও মন্ত্রগুপ্তের শপথবাক্য পাঠ করাবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার পর এই 5 বিচারপতিকে সুপ্রিম কোর্টে নিয়োগ করেন। পাকিস্তানের গ্যাংস্টার শাহজাদ ভাট্টির সঙ্গে যোগ থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা। পুলিশ সূত্রে খবর, দেশের একতা, অখণ্ডতা ও সার্বভৌমত্বকে আঘাত হানতে এবং সন্ত্রাস ছড়াতে পাক গোয়েন্দা সংস্থা ISI ও জঙ্গি সংগঠনগুলি শাহজাদ ভাট্টির সঙ্গে হাত মিলিয়েছে। আরজিকর হাসপাতালের দুর্নীতি মামলায় আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী ও তার ঘনিষ্ঠ ব্যবসায়ী শশীকান্ত চান্দকের বিরুদ্ধে আলিপুর বিশেষ CBI আদালতে চার্জ গঠন করা হয়েছে। আগামী 12 জুন থেকে শুরু হবে বিচার প্রক্রিয়া। এবছরের এশিয়ান গেমসের আগে টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম টপস ডেভেলপমেন্ট গ্রুপে 22 জন রোয়ারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্রীড়া মন্ত্রক জানিয়েছে, রোয়িংয়ের 6টি বিভিন্ন বিভাগে এই 22 জন রোয়ারকে নেওয়া হয়েছে। কর্ণাটক, কেরালাম, লক্ষদ্বীপ, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকলে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। এছাড়াও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরাখণ্ড, পশ্চিম উত্তরপ্রদেশ, হিমালয় পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন আউং লায়েং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশ্বস্ত করেছেন যে তাঁর দেশের ভূখণ্ড এখন কোনো কাজে ব্যবহার করতে দেওয়া হবে না যাতে ভারতের স্বার্থ নিরাপত্তা বিঘ্নিত হয়। উভয় নেতা গতকাল নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বাণিজ্য, প্রতিরক্ষা, শক্তি ও যোগাযোগ সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সুপ্রিম কোর্টে 5 নবনিযুক্ত বিচারপতি আজ শপথ গ্রহণ করবেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত তাঁদের পদের দায়িত্ব ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। সংবাদ মাধ্যমের প্রবেশাধিকার সীমিত করার ধারাবাহিক পদক্ষেপের অঙ্গ হিসেবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন প্রেস অফিসকে ক্লাসিফাইড স্পেস হিসেবে ঘোষণা করেছে। এর ফলে সাংবাদিকরা আর ওই এলাকায় প্রবেশ করতে পারবেন না। পাকিস্তানের গ্যাংস্টার শাহজাদ ভাট্টির সঙ্গে যোগ থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা। পুলিশ সূত্রে খবর, দেশের একতা, অখণ্ডতা ও সার্বভৌমত্বে আঘাত হানতে এবং সন্ত্রাস ছড়াতে আইএসআই ও জঙ্গি সংগঠনগুলি শাহজাদ ভাট্টির সঙ্গে হাত মিলিয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা শিবরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে সরকারি ত্রাণ ও কৃষিজাত সামগ্রী মজুত করে রাখার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। গোপাল জানা নামে ওই তৃণমূল সদস্যের গুদাম এবং তার ঘনিষ্ঠ রামকৃষ্ণ গিরির বাড়ি থেকে প্রচুর পরিমাণে ত্রিপল, ধান ঝাড়ানো মেশিন, জৈব সার ও সূর্যমুখী বীজ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। পশ্চিম বর্ধমানের আসানসোল পুর নিগমের 87 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তরুণ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসানসোল দক্ষিণ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তার বিরুদ্ধে গরিব মানুষকে দেওয়ার জন্য রাজ্য সরকারের ত্রিপল বাড়িতে মজুত করে রাখার অভিযোগ রয়েছে। তীব্র গরমের জন্য স্কুলের সময় পরিবর্তনের অনুমতি দিয়েছে শিক্ষা দপ্তর। যেসব জেলায় দাবদাহের পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে সকালে স্কুলের পঠন পাঠন করা যেতে পারে। আগামী দু সপ্তাহের জন্য পরিস্থিতি দেখে সুবিধে মতো সকালে ক্লাস নেওয়ার অনুমতি দেওয়া হবে। আগামী 21 জুন বিশ্ব যোগ দিবসের মূল অনুষ্ঠান কলকাতার আয়োজন করার যে সিদ্ধান্ত হয়েছে তার প্রস্তুতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের সচিব রাজেশ কোটেচার সঙ্গে এক প্রতিনিধি দল রাজ্যে এসেছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার। 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত

0: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: আজকের গান দরিয়াতে আপনাদের সাথে আমি মধুমিতা বসু,
2: আর আমি বিদিশা দাশগুপ্ত।
1: আজকে কিন্তু একটা ঝলমলে সুন্দর দিন। মাঝে দু একদিন খুব বৃষ্টি টিষ্টি গেল, এখনো গাছগুলো রাস্তায় পড়ে আছে, পরিষ্কার হচ্ছে, কাটা হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে একটা মন খারাপও হচ্ছে যে কতগুলো গাছ পড়ে গেল। মানে আমাদের সেই বলে না, কিছুতেই খুশি হতে চাই না,
2: মন আর ভরে না, কি বলো?
1: একদম মন ভরে,
2: কিন্তু এই সময়টা কিন্তু মন ভরানো।
1: হ্যাঁ, এবং এই যে মন ভরে না, এটাকেও একটা লাইফস্টাইলের আমি অঙ্গ করে নিয়েছি। যদি ভরেই গেল তাহলে তো আর
2: কি রইল বাকি
1: ভরানোর ইচ্ছে। এই যে গান তো শুনি এবং আমাদের সুযোগ হয় আপনাদের গান শোনানোর, এ দুটো একদম পারস্পরিক। যদি সব মন ভরেই গিয়ে থাকে তাহলে আর কি গান শুনবো, কেনই বা শুনবো,
2: ঠিক,
1: কেনই বা শোনাবো। শোনাতে গিয়েও কিন্তু আমরা আবার একটা ভাবনা ভাবি যে গানটাকে যদি একটা অন্য রঙে রঙিয়ে তোলা যেত, অন্যভাবে তাকে প্রেজেন্ট করা যেত।
2: আর শুধু একটা রং তো নয়, বলো কত রং,
1: কত রং। এবং আমাদের মনে একটা গবেষণা কাজ চলতেই থাকে। প্রথমে আমরা ফোনাফোনি করি নিজেদের মধ্যে, নিজেদের এইটা করলে কেমন হয়, ওটা করলে কেমন হয়। তারপরে যখন দুজনের ভাবনাটা একসঙ্গে মিলে গেল, তখন সেটা পাঠিয়ে দিলাম পারমিশনের জন্য, এই পর্যন্ত একটা ঠিকঠাক। এবার যখন পারমিশনটা হয়ে চলে এলো,
2: তখন এবার ভাবনায় রং মেলানো এবং তাকে বাস্তবে
1: দায়িত্ব ভালোবাসাও জন্মে গেল সেই বিষয়টা
2: একেবারে।
1: আজকে বাংলা গানের সাত রঙের যে ছটা, যে রং ধনু আমরা আঁকি, রাম ধনু আঁকি, তারই নানান দিক তুলে ধরবার চেষ্টা করব অবশ্যই গানে গানে।
2: একদম একদম, আর সেই পুরো বেলা একটা পর্যন্ত।

0: সত্যি সুরের ঝর্ণা বয়ে গেল
1: একেবারে।
0: সলিল চৌধুরীর কম্পোজিশন, এর তো নতুন করে বলবার কিচ্ছুটি নেই। আর এই যে আমরা বলছিলাম যে গানের রং কিন্তু ছড়িয়ে ছড়িয়ে থাকে, সবিতা চৌধুরীর প্রথম রেকর্ড আমরা এই মুহূর্তে শুনলাম শ্রেয়া ঘোষাল,
1: শ্রেয়া ঘোষালের কণ্ঠে, এবং যন্ত্রানুষঙ্গের যে পরিবর্তন সেটাও কিন্তু লক্ষ্য করার মতো। সুর এক রেখে, গানের চলন এক রেখে, মিউজিকের ধরনটা একটু বদলে দেওয়া হলো।
0: এই যে ওই একটু বদলে দেওয়া, একটুখানি অন্যরকম করে তোলা, এইটা না করতে পারলে তো পুরনো জিনিসের মধ্যে বাস করা যায় না।
1: একদম একদম,
0: এইটাই হচ্ছে আসল আর্ট। সব কিছু ঠিক রেখে আপনি টুক করে ধরন চলনটা একটু আধুনিক করে তুলুন। পরের যে গানটায় যাব সে গানে আরেক রঙের ছোঁয়া। নচিকেতা ঘোষ, গৌরীপ্রসন্ন মজুমদার, আমরা তাদের জানি, অসম্ভব সুন্দর জুটি। কিন্তু সুপর্ণদা, সুপর্ণকান্তি ঘোষ, বাবারই পথ ধরে তার গানে শুরু করা, গানে আসা। এবারের গানটি কিন্তু গৌরীপ্রসন্ন মজুমদার, সুপর্ণকান্তি ঘোষের কম্পোজিশন,
1: এবং গায়ক মান্না দে। এটা বলার অপেক্ষা রাখে না, না একেবারেই
0: লাগে না। আর নস্টালজিয়া যে কতটা হেলদি হয় এই গানটা শুনলে বোঝা যায়।

0: না, হারিয়ে কেউ যায়নি, কোথাও যায়নি, কিছুই হারায়নি, সবই আছে, শুধু একটু খুঁজে দেখতে হয়। এই যে একটু উল্টে পাল্টে দেখতে হয়, তাহলেই আমরা কিন্তু আবারও সবটা ফেরত পাই। আর সেই আশা নিয়েই তো আমাদের পথ চলা। স্টুডিওর ঘড়িতে এখন 11:16 হয়ে 52 সেকেন্ড, আমরা রয়েছি গান্দরি, আমরা মানে বিদিশা আর মধুমিতা। আর এই যে আজকে অনুষ্ঠানটা শুরু করা হবে ঠিক তার আগে আগেই একটা ফোন এলো, একটা অদ্ভুত ব্যাপার হলো, এবং সেই যে ফোনটা এলো, সেই ফোনটা এলো একজন বিশেষ মানুষের,
1: মুম্বাই থেকে আরতি মুখোপাধ্যায়।
0: একেবারে
1: মানে এগুলো না অকল্পনীয়।
0: হ্যাঁ,
1: এবং এই এই যে আমাদের
0: দেখো, ঠিক তার আগেই আমরা ওই দিদির কোন গান বাজাবো এটা নিয়ে কথা বলছিলাম।
1: গান আমি মাঝে মাঝে এক সময় বলি যে বাংলায় কি ঘরে ঘরে মানে প্রত্যেক বাড়িতে কিন্তু শিল্পী আছে,
0: নিশ্চয়ই
1: চর্চা করলেন কেউ করলেন না, যে এগুলো একটা অন্যরকমের টান। এই যে বলছি রামধনুর মতো রং খেলে যায় বাংলা গানে, মানে আমাদের জীবনের একটা অঙ্গ। গান ছাড়া আমরা বাঁচতে পারি না, এবং আরতিদির কথা তো বলবো, অনেকটাই বলবো, কিন্তু যার কথা মনে পড়ে যায়, এবং ওই বম্বের গল্প আমি আরতিদির কাছেই শুনতে পাই, সুমন কল্যাণপুর,
0: একেবারে
1: হঠাৎ ফেসবুকের পাতায় তার চলে যাওয়ার খবর, টেলিভিশনে একটুখানি দেখলাম,
0: খুব প্রচার বিমুখ একজন মানুষ,
1: অনেকদিন আগের কথা মনে পড়তে থাকলো। আর শেষ সময়টা উনি একটা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন,
0: আচ্ছা আচ্ছা,
1: সেটা সামলাতেন, আর খুব সাদামাটা ভাবে, ধরো 12 তলার লিফট থেকে নেমে রাস্তায় ইভিনিং ওয়াক বা মর্নিং ওয়াক করতেন, কেউ কেউ হয়তো ওনাকে চিন

0: থাকতো,
1: কেউ কেউ চিনতে পারতো,
0: কিছুটা সযত্নে তিনি
1: এড়িয়ে যেতেন। ঠিক,
0: হ্যাঁ, এই রকমও তো মানুষ হয়। আর আমরা আর কি পারি, তারই গানে তাকেই
1: তাকে শ্রদ্ধাঞ্জলি দিই।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

0: পুলক বন্দ্যোপাধ্যায়, নচিকেতা ঘোষ,
1: হ্যাঁ,
0: কি কম্পোজিশন আর কি গান আরতিদির কণ্ঠে। এই যে বলছিলাম না যে বাংলা গানের রংধনু বা রামধনু, ধরো আমরা এই 40-50 বছর গান শুনলাম, গানের সঙ্গে থাকলাম, এবং কত যে তার শেট পাল্টালো সেটাও তো একটু একটু করে দেখলাম।
1: শেট তো নানা রকম ভাবে বলো, গানের কথায় বদলালো, গানের সুরের চলন বদলালো, গায়কীর ধরন বদলালো, তারপরে যন্ত্রানুষঙ্গর ব্যবহার, ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটাকে আমরা বলছি সেই ধরন বদলালো। আগে যখন আমরা যে কোনো আধুনিক গান শুনতাম, আমরা বেসিক গান যেগুলো, সেখানে যন্ত্রানুষঙ্গের ব্যবহারের তুলনায় এখন যখন আমরা যে কোনো আধুনিক গান শুনি সেই ব্যবহার কম বেশি বলার ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে আয়োজনটা, আয়োজনটা কিন্তু মাত্রাটা অনেকটা বেড়েছে, তাই না?
0: এই যে মিউজিক অ্যারেঞ্জমেন্ট, এত কিছু পাওয়া যায়, এত রকমের যন্ত্র পাওয়া যায়, এবং সেটাকে ব্যবহার করবার মতো শিল্পীও আছে।
1: নিশ্চয়ই নিশ্চয়ই,
0: সুতরাং সমস্ত ইন্ডাস্ট্রিটাই একটা অন্য রূপ নিতে শুরু করলো
1: একেবারে।
0: কিন্তু সেই সময় দাঁড়িয়ে যদি অখিল বন্ধু ঘোষের গান শুনি, শুনি তাহলে
1: শুনি

0: মিষ্টি একটা গান। এটা অবশ্য বিদিশারই পছন্দ। অখিল বন্ধু ঘোষ এবং তার প্রত্যেকটা গানের ধরন চলন একেবারে
1: একদম অন্যরকম। এবং এখানে একটা ছোট্ট কথা বলতে চাই, এই গানের লেখক যিনি তিনি শান্তি ভট্টাচার্য এবং সুরকার হচ্ছেন শিল্পী নিজেই। যখন গীতিকাররা গান লেখেন হ্যাঁ, তখন কিন্তু এই শিল্পীকে মাথায় রেখে গান লেখেন, যে এই গানটা যখন আমি লিখছি আমি মনে রাখছি এই গানটা লিখব, মানে আমি ওই শিল্পীকে দিয়ে গাওবো, কারণ তার গলার যে টেক্সচার সেই টেক্সচারের সঙ্গে আমার এই লেখনীটা একদম মিলে যাচ্ছে। এই যে একটা ব্যাপার, এটাও কিন্তু দারুণ দারুণ জুটির জন্ম দিয়েছে।
0: এত নানা রঙের গান তৈরি হয়েছে
1: এবং নানা রঙের গান তৈরি,
0: এইটা খুব যে খুব স্পেসিফিক ছিলেন যে এর জন্য এইটুকু।
1: হ্যাঁ
0: দেখো, অনেক কে হন যে একসঙ্গে চারজন হাঁটছেন, তার মধ্যে দুজন তার নাম অর্থকরি দিক থেকেও খুব সাফল্য পেলেন, বাকিরা হয়তো ওটা পেলেন না।
1: ঠিক,
0: এটা তো তার মানে তো আর সে একেবারে কিছু না তা নয়, তার মানে এটা হচ্ছে যে ওই ধাঁচের সঙ্গে উনি মিললেন না,
1: খাপ খাওয়াতে পারলেন না,
0: বা গলাটা যায় না।
1: ঠিক,
0: এবং এইটা ভেবে কিন্তু প্রত্যেক শিল্পী যদি নিজেকে একটু গুছিয়ে রাখেন তাহলে মনে কষ্ট হওয়ার কোনো
1: জায়গা থাকে না।
0: কারণ আমাকে আমার মাপটা বুঝতে হবে যে আমি এইটুকু পারি, এইটুকু জানি,
1: একদম
0: এটাই ঠিক।
1: আমি একটা ছোট্ট উল্লেখ করি এখানে, একজন শিল্পী, তিনি আধুনিক গানের শিল্পী, তিনি গেছেন আর একজন প্রথিতযশা, মানে তিনি কিংবদন্তি, হ্যাঁ, তার কাছে গেছেন, গিয়ে বলছেন যে দাদা আমি এখন যে তার রিসেন্টলি আর কি একটা এত ভালো গান, মানে আর আধুনিক গান খুব ফেমাস হয়েছে, রিসেন্ট মানে এখনকার কথা কিন্তু বলছি না, আমি ধরো 70-এর দশকের কথা বলছি, খুব ফেমাস হয়েছে, কিন্তু লোকে যেখানেই যাই অনুষ্ঠান করতে সেই গানটির কথাই বলে, তো আমি তো ক্লাসিক্যালও জানি, আমার কাছে কেউ ক্লাসিক্যালটা শুনতে চায় না, আমি সেটাও একটু গাইতে চাই। তো তিনি তখন বললেন যে আচ্ছা শোনো, ধরো তোমার একটা মিষ্টির দোকান আছে, সেই মিষ্টির দোকানের বোঁদেটা খুব বিখ্যাত হয়েছে, তো লোকে তোমার কাছ থেকে সেই বোঁদেটাই খেতে চাইবে, রসগোল্লা খেতে গেলে সে নবীন ময়রার কাছে যাবে, তোমার কাছে কেন আসবে।
0: এই কথাটা ঠিক বনশ্রী সেনগুপ্ত বলেছিলেন অনেক দিন আগে, যে তোমার যেটুকুনি সলিড সেটুকু দিয়েই তোমাকে খ্যাতিটা অর্জন করতে হবে,
1: একেবারে একেবারে
0: জায়গাটা পৌঁছে গেলে তারপরে তুমি তোমার অনেক কারুকাজ
1: দেখাতেই পারো, তখন লোকে নেবে শুনবে।
0: দেখো কত কথা থেকে কতজনের কথা
1: চলে আসে।
0: একটু কিশোর কুমার প্রসঙ্গে আসি, ওইরকম একজন দরাজ, একেবারে দম ফোলা একজন
1: একজন

খোলা একজন মানুষ, এবং দেখো প্রাণখোলা মানুষ কেন, তিনি পুলক বাবুকে বলতেন পোলাও বাবু, এ কথা অনেকেই জানে, হ্যাঁ এটা নতুন করে বলার কিছু নেই। তো সেই তাঁর সেই কি বলবো ভালোবাসা স্নেহের পোলাও বাবুর সঙ্গে একবার দেখা হয়েছে, এবং তখন তিনি অভিনয় ছেড়ে পুরোপুরি কিন্তু প্লেব্যাকে মন দিয়েছেন। সেই সময় পোলাও বাবুকে বলছেন কিশোর কুমার যে এক যে ছিল রাজপুত্তুর যে গানটা

0: তারপরে উনি বললেন যে ওই গানের সুরটা কিন্তু আমি চিনে ফেলেছি।
1: আচ্ছা,
0: হ্যাঁ, ওই গানের সুরটা আমি চিনে ফেলেছি, অনুপ্রাণিত বা অনুসৃত একটা সুর। হ্যাঁ, এরকম তো হয়েছে অনেক, মানে বিদেশি সুরে, পাশ্চাত্য সুরের অনুসরণে অনেক গান তৈরি হয়েছে। তো সেই নিয়েই পুলকবাবুর সঙ্গে কথা হচ্ছিল কিশোর কুমারের, এবং তখন পুলকবাবু বলছেন যে কিন্তু আপনার ওই এই গানটা যদি আমরা ছেড়েও দিই, কি দারুণ দেখতে এই গানটাতে, আপনার ওই শুধু আহা এইটুকুতে, এই শব্দটার উচ্চারণেই দারুণ।
1: গান নিয়ে কত চলাফেরা, শুধু গেয়ে ফেলা না, চেনা জিনিসকেও একটু অচেনা। ওই একটু আগে বলছিলে যে সুন্দর করে যে একটু মিউজিক্যাল ট্রিটমেন্টগুলো পাল্টে দিলে,
0: একটু এদিক ওদিক করে দেওয়া,
1: হ্যাঁ, সেই রকম গান নিয়ে কতটা পথ চলা যায়। আমরা পরপর দুটি গান শুনব, প্রথম গানটি অবশ্যই কিশোর কুমারের কণ্ঠে এবং দ্বিতীয় গানটি শুনব মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে, আরেকজন গুণী শিল্পী। মানে কণ্ঠের যে কী সুধা, মানে এরা, এদের বসিয়ে দিলে এরা গিয়ে দিতে পারবে, আজন্ম শিল্পী এরা।
0: একদম,
1: পরপর দুটি গানে যাই, গান শুনলেই বুঝতে পারবেন যে দুটো গান কী কথা বলতে চায়।

আনন্দজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: আমরা একেবারেই মনে মনে বলছি না, একেবারে মানে সোচ্চারে বলছি যে আজ আমরা গানের রামধনু নিয়ে কথা বলছি। কত রকমের গান, কত ধরনের গান, গান নিয়ে কত কথা, কেউ শুনে বাঁচছি, কেউ গেয়ে বাঁচছি।
1: অনেক ঘটনা ঘটে, তারা এখন যে গল্পটা করছে তাকে হয়তো তখন চিনতাম না, কিন্তু পরবর্তী সময়ে তাকে চিনলাম, সে তার গল্পটা শুনে তার সঙ্গে রিলেট করতে পারলাম, মনে হলো যে বা এই ঘটনাটা তো আমিও সাক্ষী।
0: ঠিক এখনই আমরা যেই কথা,
1: গান নিয়ে অনেক অভিজ্ঞতা। বাংলা সঙ্গীত মেলা আমাদের বাঙালির সঙ্গীত ঘরানার একটা বিশেষ প্রাপ্তি। এই সঙ্গীত মেলা যে বছর থেকে শুরু হয় আমি ঘোষণার কাজ করি সে বছর থেকে। আমার এখনও মনে আছে অজয় চক্রবর্তী, পণ্ডিত অজয় চক্রবর্তী, বিদুষী গিরিজা দেবী, এদের সবার উপস্থিতিতে উদ্বোধন পর্ব হলো। তারপরে বেশ তখন তো 7 দিনের হতো অনুষ্ঠান হলো, এবং তারপর শেষ দিনে সমস্ত স্বর্ণযুগের শিল্পীরা গান গাইবেন
0: একেবারে,
1: মানে কে নেই, নির্মলাদি, পিন্টু ভট্টাচার্য, সবচেয়ে বড় পাওয়া ছিল
0: প্রতিভা বন্দ্যোপাধ্যায়।
1: প্রতিবাদিত্য সাজগোজ বেশভূষা একেবারে সাধারণ,
0: একটা বড় জলজলে টিপ কপালে
1: এবং চুপ অবস্থাকে তো কোনো কথা প্রশ্নই ওঠে না,
0: ছোট্ট একটা মানুষ,
1: একদম শান্ত চুপচাপ একজন মানুষ। তাকে যখন গাইতে নিয়ে অনেক মানুষ এসেছিলেন কিন্তু প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের
0: গান শুনবেন
1: বলবেন বলে,
0: এবং তার বোধহয় একটু স্লটটা বোধহয় একটু শেষের দিকে ছিল, কিন্তু ওনাকে অনেকটা আগে,
1: ধরো আমার মনেই আছে 7:30 এরকম সময় ওনাকে স্টেজ

0: দেওয়া হয়েছিল, ওনাকে ধরে ধরে নিয়ে বসান। তখন নির্মলাদি একেবারে ফুল ফর্মে,
1: একেবারে
0: নির্মলাদি দাপিয়ে বেড়াচ্ছে, নির্মলাদির গান তো আছেই, গানটাকে শাসন করা বলে না, নির্মলাদি তখন সেই ফর্মে
1: একেবারে
0: ওনাকে নিয়ে বসিয়ে দিল। নির্মলাদি আরেকজন কেউ ছিল বোধ হয় সুপ্রভা,
1: হ্যাঁ হ্যাঁ সুপ্রভা,
0: হ্যাঁ আমার তা তাদের চেহারাগুলো মনে পড়ে যাচ্ছে। তারা বসলেন, স্কেলটা দিয়ে দিল, এইরকম একটা মাথা নিচু করে গাইতে শুরু করলেন সেই মিষ্টি গলায়, কই গো কই গো কই আমার বকুল ফুল কই। তুমি এই ঘটনার সাক্ষী যদি থাকো, তোমার মনে হবে না যে এরাই ঈশ্বর?
1: দেখো এই যে ঈশ্বরের কথাটা তুমি যখন তুললেই, ঈশ্বর কতটা করুণাময় তার জীবন থেকে কিন্তু তখন সব চলে গেছে, সব মানে ওনাকে তখন, তুমি এই ঘটনাটার সাক্ষী আর আমি একজনের থেকে শুনেছিলাম ঘটনাটা, আজকে তোমার সঙ্গে যখন শেয়ার করছি কথা প্রসঙ্গে, তখন তুমি বললে যে আমি তখন অন স্টেজ রয়েছি,
0: সত্যিনাথ আমার মনে
1: একেবারেই ঘোষক, মানে ঘোষক সত্যিনাথ মুখোপাধ্যায়, যখন ওনাকে একটা ফুলের স্তবক দেওয়া হচ্ছিল, হ্যাঁ উনি ভুলে গেছেন তো, মানে উনি ফুলের স্তবকটা নিয়ে যে কি করবেন, মানে ওটা যে নিতে হবে সেটাও ওনার মনে নেই, সেই অবস্থায় ওনার প্রথম প্রেম, ওনার প্রথম ভালোবাসা, ওনার জীবনের সব কিছু, যে কারণে আমরা প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে চিনি, সেটা কিন্তু ঈশ্বর কেড়ে নেননি, সেটা কিন্তু তার কাছে রেখে দিয়েছেন।
0: তাই জন্য
1: সেই সই কিন্তু
0: হারানো পাপ, ভরসা হারাবেন না, না জীবনে না গানে।

এই গানটির সুরকার আরও একজন বিখ্যাত গায়ক শ্যামল মিত্র এবং গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার। আচ্ছা, এই শ্যামল মিত্র প্রসঙ্গে কথা বলতে গেলে শুধু শ্যামল মিত্র কেন, গানের মানে

0: শ্রোতাদের পাগলামি, মানে যে কোনো শিল্পীকে কিন্তু শ্রোতাদের পাগলামিটা হ্যান্ডেল করতে হয়, তাই না? এবং সে পাগলামি বিভিন্ন ধরনের হয়।
1: গতকালকেই দেখছিলাম কিভাবে একজন শিল্পী তার পায়ে একটু ব্যথা ট্যাথা লেগেছে, কেউ মানলো না, সবাই প্রণাম করতে চাইছে এবং তার সঙ্গে ছবি তুলতে চাইছে।
0: ব্যাস,
1: মানে আমরা বুঝতে পারছি যে শিল্পীকে ডাকবে এরপরে, যে পরবর্তী শিল্পী অমুক, সেটা মানে পুরো ঘাবড়ে গিয়ে বললাম আমি না একটু পরে যাচ্ছি, মানে আমি পরে, তারপরে আমি একটু ফোন করলাম যে আপনার গান শোনা হলো না, বেরিয়ে এলাম, মানে একবার সিচুয়েশনটা জানতে চাইছিলাম। বলল গান গাওয়ার কোনো উপায় ছিল বলুন তো, তারপরে আমি না বললাম যে অন্য কাউকে দিন, আমি একটু পরে। আমি বললাম খ্যাতির বিড়ম্বনা, মানে খুবই কষ্টদায়ক, মানে লোকে বুঝতেই চাইছে না যে
0: শরীর খারাপ,
1: মানে পাটা প্লাস্টার করে বসে আছে, সে প্লাস্টার পায়
0: প্রণাম করতে হবে,
1: মানে
0: আসলে ব্যাপারটা তা না,
1: ওই যে সামনে পেলাম,
0: হ্যাঁ, মানে একটা আরাধ্যর জায়গায় তো, মানে তাকে একটু ছুঁয়ে দেখা,
1: একটু বাড়াবাড়ি হয়ে যায় আজকাল,
0: মানে সেও যে মানুষ, সেও যে রক্ত মাংসের মানুষ, সেটা আমরা ভুলে যাই।
1: একজন শিল্পী কি না করতে পারে?
0: না, সেটাও পারেন না,
1: খারাপ লাগা,
0: মানে তিনিও তো শ্রোতাদের জন্যই, আজকে তিনি এই খ্যাতির শীর্ষে কিন্তু শ্রোতাদের জন্য,
1: এবং সেটা যেভাবে শ্রোতারা উসুল করে নিল না, সেটা দেখলাম আর কি। মানে একটা এটা ভাবতে হবে, এটা আর কি বকলম একটু বলেই দিচ্ছি সবাইকে, এটা একটু ভাবতে হবে যে নিশ্চয় ছবি তুলবো, প্রণাম করবো, তার পারফরমেন্সের পরে,
0: হ্যাঁ,
1: এইটা একটা অভ্যেস আমাদের তৈরি করতে হবে। এটা কিন্তু আমার কালকে পর্যন্ত আমার নিজের এটা মনে হয়নি, আজকে এটা মনে হচ্ছে যে এটা আমাদের সবার একটা গাইডলাইন হয়ে যাক, যে আমরা নিশ্চয়ই ছবি তুলবো, নিশ্চয়ই কথা বলবো,
0: ঠিক,
1: এবং আমরা শিল্পীরাও যেন অ্যালাউ না করি, এইটুকু যেন বলি যে অনুষ্ঠানের পরে।
0: নিশ্চয়ই, কারণ সবটাই তো একটা মনোসংযোগের ব্যাপার আছে না, একটা অনুষ্ঠান আমি করতে যাব, একটা যতক্ষণেরই করা হোক না কেন,
1: আমি তো শ্রোতা না, আমি যে গেলেন তিনি তো গায়ক বা একজন শিল্পী, তাকে তো তার পারফরমেন্সটা ঠিক করে দিতে,
0: একেবারে একেবারে।
1: শ্যামল মিত্রের কথায় ছিলাম, সত্যি কি তুমুল জনপ্রিয়তা না?
0: হ্যাঁ, মানে সুন্দরী মহিলাদের মানে সেই ওই রকম ওই পাগলামির বিড়ম্বনা তাকেও কিন্তু ফেস করতে হয়েছে।
1: চলে যাই তার গানে।

0: প্রশ্ন করি একটা।
1: নিশ্চয়।
0: এই গানটির মানে লিরিসিস্টকে আর কম্পোজারকে কোনো ধারণা হতে পারে গানটা শুনতে শুনতে?
1: একটা ধারণা করা যেতে পারে যে যে মানুষটি এই গানের কম্পোজার, হ্যাঁ, তার কিন্তু যন্ত্রানুষঙ্গ মানে একেবারে একেবারে মানে কোথা থেকে শুরু হলো কোথায় গিয়ে শেষ হলো
0: ফেলে গেল না, মানে ও জানেই যে এটা সলিল চৌধুরী,
1: যাকে দিয়েই আমরা শুরু করলাম।
0: ইন্টেলিজেন্ট ওয়েতে উত্তরটা দিলেও খুব ভালো লাগলো। এবারে চলে যাই, একটু আগে বলছিলাম যে সে নেই, আমার কেন জানি না এখনো মনে হয় না, আশা ভোঁসলে। মানে তার চলে যাওয়াটা আমার কাছে এখনো রেজিস্টারই করেনি।
1: হ্যাঁ, শুধু তোমার কাছে কেন, অনেকের কাছেই হয়তো করেনি।
0: একটা ভালো ভালো লাগা আশা ভোঁসলে গানে যাই, আর তারপরে আমরা ফিরে আসবো সংবাদ বিরতির পরে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। বিচারপতি শীল নাগু, শ্রী চন্দ্রশেখর, সঞ্জীব সাজদেবা ও অরুণ পাল্লী এবং আইনজীবী ভি মোহনা আজ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত পাঁচজন নতুন বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। সুপ্রিম কোর্ট কলেজিয়ামে সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার তাঁদের নিয়োগ অনুমোদন করার পর তাঁরা দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ভারত সফররত দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতি পল মাসাতিলের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক বার্তা দেওয়ায় ডক্টর জয়শঙ্কর জানান, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প, ডিজিটাল প্রযুক্তি এবং পরিকাঠামো খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তিনি দুই দেশের দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও গভীর করার ক্ষেত্রে পল মাসাতিলের দৃঢ় অঙ্গীকারের প্রশংসা করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ইতালির জাতীয় দিবস উপলক্ষে সেদেশের জনগণ ও সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারত ও ইতালির মধ্যেকার বিশেষ কৌশলগত অংশীদারিত্ব আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় ও শক্তিশালী হয়ে উঠবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তেলেঙ্গানা রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, তেলেঙ্গানা সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং পরিশ্রমী মানুষের আবাসভূমি। গত কয়েক বছরে এই রাজ্য উদ্ভাবন ও উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। রাষ্ট্রপতি তেলেঙ্গানার মানুষের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই উপলক্ষে তেলেঙ্গানাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সংবাদ মাধ্যমের প্রবেশাধিকার সীমিত করার ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন প্রেস অফিসকে ক্লাসিফাইড প্রেস হিসেবে ঘোষণা করেছে। এর ফলে সাংবাদিকরা আর ওই এলাকায় প্রবেশ করতে পারবেন না। অস্থায়ী পেন্টাগন প্রেস সেক্রেটারি জোয়েল ভালদেস জানিয়েছেন, প্রেস অফিসকে সেন্সিটিভ কম্পার্টমেন্ট ইনফরমেশন ফেসিলিটির শ্রেণীভুক্ত করা হয়েছে। তীব্র গরমের জন্য স্কুলের সময় পরিবর্তন করার অনুমতি দিয়েছে শিক্ষা দপ্তর। যেসব জেলায় দাবদাহের পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে সকালে স্কুলের পঠন পাঠন করা যেতে পারে। আগামী দু সপ্তাহের জন্য যাতে পরিস্থিতি দেখে সুবিধামতো সকালে ক্লাস নেওয়ার জন্য স্কুলগুলিকে অনুমতি দেওয়া হবে। মাধ্যমিক ও প্রাথমিক স্কুল পরিদর্শকদের এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা ফিরে এলাম আবারও সংবাদ বিরতির পরে আর একখানি গান নিয়ে। স্টুডিওর ঘড়িতে সময়টা এখন 12:07 হয়ে 37 সেকেন্ড। আপনাদের একটু মনে করিয়ে দিই, আপনারা শুনছেন গান দরিয়া, আজ মঙ্গলবার, তাই আধুনিক গান আর আধুনিক গানের গান দরিয়া নিয়ে আজ স্টুডিও প্রান্তে রয়েছি আমি বিদিশা,
1: আমি মধুমিতা। গানে গানে থাকলাম, গানে গানে থাকবো, যে গানটি ইতিমধ্যে টুক করে শুনে নিলাম সেটা হচ্ছে রঞ্জন প্রসাদ, তারই কম্পোজিশন, তারই গাওয়া গান। এবং এই যে আমরা বাংলা গান, জীবনমুখী গান, এই শব্দটা যে সময় থেকে আসতে শুরু করলো তার আগে এই রঞ্জন প্রসাদের গান দিয়ে কিন্তু একটা বড় মহিনের গোড়াগুলি যেমন এগুলোকে
0: একটা
1: স্তম্ভ,
0: হ্যাঁ, একটা বাঁক,
1: এই বাঁকগুলো নিতে শুরু করলাম। এবং তারপরে তো আরো অনেক মানুষ, অনেক গান, অনেক, আমরা সেই পর্বটাতেও আসবো। এই যে গানের রামধনু, এই যে কোথায় কখনো গীতিকার, কখনো সুরকার, কখনো গায়ক গায়িকা, কখনো যন্ত্রসঙ্গীত শিল্পীরা, কখনো যারা গানগুলোকে রেকর্ড করে আমাদের কাছে পাঠান, তারা সব মিলে তো একটা পরিবার এবং একটা অদ্ভুত চেন এটা তৈরি হয়েই চলেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে।
0: আবার দেখো, মানে ইনি এনার সঙ্গে কাজ করতে কমফোর্টেবল, এনার ধরনটা ইনি বোঝেন, মানে ইনি সা টিপলেন, উনি বুঝে গেলেন যে হ্যাঁ এবার কি হতে চলেছে, হারমোনিয়ামটা ধরলেন, ধরে একটা ছোট্ট সুর বাজিয়ে দিলেন, আরেকজন খসখস করে লিখে ফেললেন। এটা তো ওই পারস্পরিক বোঝাপড়া না থাকলে হয় না।
1: আমি একটু অন্য গান শোনাবার কথা ভাবছিলাম।

0: এই কথাটা বললেন না যে পারস্পরিক
1: বোঝাপড়া,
0: এখানে একটা মান্না দে পুলক বন্দ্যোপাধ্যায় না হলে তো জমে না,
1: জমে না,
0: চলে যাইতাম আমার টাকা।

0: কম্পোজিশনটা কিন্তু ছিল গৌরীপ্রসন্ন মজুমদার, নচিকেতা ঘোষ। কিন্তু এই যে আমরা একটু আগে বলছিলাম যে এক একটা সম্পর্ক এক একটা গানের জন্ম দিয়েছে, কত গানের এরকম জন্ম হয়েছে না পারস্পরিক
1: বোঝাপড়ার মধ্যে দিয়ে
0: এবং গান লেখা, গান গাওয়া, গান সুর করা। যেমন পুলক বন্দ্যোপাধ্যায় গেছেন মান্নাদের বাড়িতে মুম্বাইয়ে, গিয়ে দেখছেন উনি মাংস রান্না করছেন মান্নাদের। সেই আমরা জানি আমি সেখান থেকে গানটার জন্ম। তা আমরা যাদের গান শুনছি এবং গান শুনবো এবং শোনাচ্ছি, সেই জগৎটা কিন্তু আমাদের নিজেদের কথার মধ্যে দিয়ে আলগোছে, বেশ বড় হয়ে উঠেছে। কোথাও পুরনো আধুনিক গান, স্বর্ণযুগের গান শুনতে শুনতে আমরা কিন্তু নতুন যুগে ঢুকে পড়লাম।
1: এই যে তুমি কথাটা বললে না, নতুন যুগে ঢুকে পড়লাম, একদম আমার অনুষ্ঠানের শুরুতে যদি আরো একবার পৌঁছে যাই, আমরা কোন গানটা দিয়ে শুরু করেছিলাম বলো? সবিতা চৌধুরী প্রথম যেটা রেকর্ড করলেন সেই গানটা আবার পরে রেকর্ড করলো শ্রেয়া ঘোষাল। এই যে ওই নতুন যুগে আসা, নতুন মানেই তো পুরনোকে ফেলে দেওয়া নয়, পুরনোকে সাথে নিয়েই আমরা নতুনে ঢুকেছি
0: একেবারে। এবারও সেরকম একটি গান শুনি, রাঘব চট্টোপাধ্যায়।

আনন্দজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: গানের একটা অন্য ধরনের গানের মধ্যে ছিলাম,
1: শুভমিতার কণ্ঠে।
0: এই ধরন ধারণগুলো নিয়ে গল্প করবো বলেই এই রংধনুর রংটাকে ছড়িয়ে দেওয়া, এবং এইগুলো না কখনোই ওই একটা ক্যাপসুল হতে পারে না, যে আমি যেরকম ক্যাপসুলটা দিলাম, খাওয়ালাম, বললাম, সেটাই একেবারে ধ্রুব সত্য। এই গান যে কখন কার মনে কি প্রভাব ফেলে, কে কিভাবে নেয়, সেটা তো বোঝা যায় না।
1: ঠিক, এই যে মানে গানের প্রভাবের কথা তুমি বললে, এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি।

0: গান রিলিজ করা, মানে পুজো, আমরা যেহেতু আধুনিক নিয়ে কথা বলছি, আধুনিক গান নিয়ে, তার মধ্যে সব কিছুই আসছে, কিন্তু এই যে পুজো রিলিজ, মানে এবারের পুজোয় কার গান আসছে, কি গান আসবে এবং কার গানটা জনপ্রিয় হবে, মানে একই গীতিকার ধরো দুজন সুরকারের জন্য গান লিখছেন, দুজন সুরকারের গান দুজন আলাদা আলাদা শিল্পী গাইছেন, এবং ধরো তাদের মধ্যে বাজিয়ে লেগে গেল যে আমার গানটা, হ্যাঁ, কিন্তু আসল জয়টা কিন্তু গানের হলো।
1: এবং শেষ অনেক সময় দেখা গেছে যে যে গানটা যার জন্য লিখেছে ঠিক তার গাওয়া হয়নি,
0: অন্য কারোর গাওয়া হয়েছে,
1: তার মনে হলো যে আমি গাইলে হয়তো হিট হতো, আবার ঠিক উল্টো যে ও গায়নি বলেই গানটা
0: হিট হয়েছে।
1: এবার যে গানটায় যাব, একটু আগেই পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছিলাম, পুলক বন্দ্যোপাধ্যায় নচিকেতা ঘোষের কম্বিনেশন, শিল্পী মানবেন্দ্র।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: অবুজ প্রতিবেশী আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম ওরে এই প্রকল্পের নামই তো PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: সত্যি সত্যি বন্ধু আবার দেখা হবে।
1: বন্ধুরা তো রয়েছে বলো,
0: সাহার কথায় অরিন্দম সাহার জয় জয় সুর জয় সরকার। ওই এই ভাবনাগুলো যতদিন

0: ধরো যেটা নেই সেটার দিকে না তাকিয়ে যেটা আছে সেটুকু নিয়েই যদি
1: হ্যাঁ,
0: আমরা
1: এবং
0: চলতে পারি।
1: এই অভ্যেসটা তো ছোট থেকে তৈরি
0: হ্যাঁ
1: আমরা করে দিই
0: হ্যাঁ
1: নানাভাবে, গানের মধ্যেও তাই। এক একজন শিল্পীর গান শুনবে, শুনে মা এই গানটা উনি কখন গাইলেন বুঝতে তো পারিনি। সব গান তো সুপার হিট হয় না, সুপার সুপার হিট হয় না, কিন্তু একজন শিল্পী যখন গায়ক বা একজন গায়ক মানুষ যখন এটা তার পেশা, তাকে অনেক রকম কাজের মধ্যে দিয়ে যেতে হবেই।
0: আবার দেখো এই যে সুপার হিটের কথা বলে, অনেক শিল্পীর গান সেই শিল্পী যখন তার জীবদ্দশায় সুপার হিট হলো না, সেই ফেমটা তিনি কিন্তু জীবদ্দশায় দেখে যেতে পারলেন না।
1: একদম,
0: তার বোধ হয় সবচেয়ে বড় উদাহরণ আরডি। মানে যে ফেম, যে মানে গবেষণা, যে রিসার্চ, যে কাটাছেরা তার গান নিয়ে চলছে, এখনো চলছে এবং আমার মনে হয় আগামী আরো অনেকগুলো দশক ধরে চলবে, হ্যাঁ সেইটা কিন্তু তিনি দেখে যেতে পারেন।
1: তাহলে কাজটা তোমাকে করে যেতেই হবে,
0: হ্যাঁ,
1: ফলের আশায় না করে। গানে চলে যাই, যার গান শুনবো চিরকালীন ভালো লাগা, হেমন্ত মুখোপাধ্যায়, যে গান যে কণ্ঠ বাংলা গানকে একটা নতুন দিক এনে দিয়েছিল। এক নাগারে সব ভালো গান, সব ভালো গান শুনতে শুনতে বাঙালির কান অভ্যস্ত হলো ভালো গান শুনতে। এখানেও পুলক বন্দ্যোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায়েরই কম্বিনেশন, হ্যাঁ, চলে যায় গানে।

0: এই যে রামধনুর রং ছড়িয়ে দিতে চাইছি, এখানে প্রকৃতিও একটা মাধ্যম।
1: নিশ্চয়ই, ওগো মেঘ তুমি উড়ে যাও কোন ঠিকানায়,
0: গানের কথা কিভাবে কোথা থেকে কোথায় আমাদের বইয়ে নিয়ে চলে।
1: হ্যাঁ,
0: আসলে যখন গানটা প্রথমভাবে শুনিস এভাবে তো ভাবি না, কিন্তু যে বলি আমাদের মনের মধ্যে একটা গবেষণা চলতে থাকে সবসময়, যে একটু এদিকটা দেখো তো ওই দিকটায় কি আছে ভাবো, যে কোথাও এই মেলবন্ধনগুলো যদি না ঘটে গানের রামধনু কি জীবনের রামধনু তাহলে
1: অসম্পূর্ণ থেকে যায়,
0: সেটা পারে না। তারপরে যার গানে চলে আসতে চাই, লতা মঙ্গেশকর।
1: আসলে আধুনিক গানের কথা বললে লতা মঙ্গেশকরকে তো বাদ দিতে পারবো না আমরা,
0: প্রশ্নই ওঠে না। এবং যে সময়ে তারা এত কাজ করে রেখে গেছে না আমাদের জন্য, এটাও ভাববার, এক একজন বড় শিল্পীকে আমরা কিসে বিচার করি, তার টাকা, তার নাম, তার কটা বাড়ি,
1: খ্যাতি,
0: যেটা
1: পুরস্কার,
0: পুরস্কার সব যেটা হিসেব করি না, তার সে যে তার জীবনের সবটা দিয়ে দিল, এই কথাটা আমরা খুব একটা ভাবি না, সম্ভব নয় হয়তো ভাবা, তাহলে তো সবাই শিল্পী হয়ে পড়তেন। তা তেমনই তো একজন বিশ্ববরেণ্য শিল্পী লতা মঙ্গেশকর।

0: শেষটুকু বারবার শুনতে পারি, এই যে মালতী লতা বলে যে
1: টানটা দিচ্ছেন,
0: হ্যাঁ, কারণ এর সঙ্গে একটা নস্টালজিয়া মিলে আছে পুলক দা পুলক বন্দ্যোপাধ্যায়।

0: এর সঙ্গে নানা কারণে হৃদ্যতা ছিল আমার, এবং পুলক তাই গল্পগুলো করতেন কিভাবে এই গানটা বিখ্যাত হলো, একদিনে কত রেকর্ড বিক্রি হয়েছিল, এবং গল্প তো শুনেছি ঠিকই, তখন হয়তো অতটা ভাবিনি, এখন যখন ভাবতে শুরু করি যে লাস্টে মালতী লতা বলে যে টানটা দেওয়া, বাংলা গানে তো এই গানটাতে লতা মঙ্গেশকর খুব জনপ্রিয় হয়েছে, তার জনপ্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পায়। আমরা এবার আরেকটু এগিয়ে আসি, 90
1: এর ফাস্ট ফরওয়ার্ড করে দিই বলছো?
0: হ্যাঁ, একটু ফাস্ট ফরওয়ার্ড না করলে তো অনেকটা ধরা যাবে না। এই সময় এলে যার নামটা করতেই হয় সুমন চট্টোপাধ্যায়,
1: একেবারে
0: তার গানই যাই।
1: হ্যাঁ, গানই যাই। সুমন চট্টোপাধ্যায় সম্পর্কে কি বলবো,
0: তার গানই কথা বলে কি পরিবর্তন হলো, কতটা অন্য আধুনিকতা আমাদের।
1: আমি শুধু একটাই কথা বলতে চাই, বাবা ক্যাসেটটা নিয়ে এলেন, তোমাকে চাই। হ্যাঁ, একটা মানুষ স্টেজে দাঁড়িয়ে আছেন, তিনি মানে তিনি লিখেছেন, তিনি সুর করেছেন, তিনি গাইছেন, তখন তো অত কিছু বুঝতে পারিনি, শুধু দেখছি যে একটা মানুষ যার মুখে মাউতের গানটাও তিনিই বাজাচ্ছেন, কিবোর্ডটাও তিনিই বাজাচ্ছেন, গিটারটাও তিনিই বাজাচ্ছেন, পায়ে আর একটা কোনো ইনস্ট্রুমেন্ট সেটাও তিনি বাজাচ্ছেন, আমি না মানে মুগ্ধ, অদ্ভুত লেগেছিল, মুগ্ধ বোধ হয় হতে পারি, স্পেল বাউন্ড হয়ে গিয়েছিলাম।
0: আমি ঠিক এই শব্দটাই বলতে চাইছিলাম যে কিছু কিছু কথা ইংরেজি বলে দিলে
1: নির্বাক বোঝানো যায়, নির্বাক হয়ে গিয়েছিলাম
0: সেই সুমন চট্টোপাধ্যায়।

0: রাধারাও যে নাগরিক জীবন যাপন করতে পারে গানটার সঙ্গে না মিলেমিশে গেলে কিছু বোঝা যেত না। এবং এই যে বললাম প্রকৃতি মিশে থাকে, সময় মিশে থাকে গানের মধ্যে,
1: এখানে সময় থেকে সময় অন্তরে যাওয়া যায়
0: একদম। এবং এইভাবেই রামধনুর রং ছড়িয়ে আছে। আমাদের সময় আস্তে আস্তে কমে যাচ্ছে, এই মুহূর্তে যাব জয়তীর গানে, সেখানেও আরেক রঙের ছোঁয়া। আর তারপরে তো বলতে হবে আমরা আসছি আবার আসছি ইত্যাদি শব্দগুলো প্রতিদিনের মতো। তবে আগে জয়তীর গান শুনে নিই।

আমরা গানটি শুনছিলাম জয়তী চক্রবর্তীর কণ্ঠে, এবং গানটির লেখা মানে কথা এবং সুর গৌতম ঘোষালের কণ্ঠে, গৌতম ঘোষালের। আর স্টুডিওর ঘড়ি যা বলছে 12:55, না প্রায় 56 মিনিট হয়ে গেছে, তাই আজকের মতো গান্দরিয়া থেকে বিদিশা মধুমিতাকে বিদায় নিতে হবেই। তবে গানের রামধনু ছড়িয়ে আমরা যেমন গান্দরিয়া শেষ করছি, তেমন দুপুরবেলা 2:02 আমরা কিন্তু আবারও ফিরে আসছি নাটকের দুপুর নিয়ে। আপনাকে কিন্তু থাকতেই হবে 107 FM রেইনবোর সঙ্গে। ততক্ষণ কানে রাখুন মনোময় ভট্টাচার্যকে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। বিচারপতি সিল নাগু, শ্রী চন্দ্রশেখর, সঞ্জীব সচদেবা ও অরুণ পাল্লি এবং আইনজীবী ভি মোহনা আজ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত পাঁচজন নতুন বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার তাদের নিয়োগ অনুমোদন করার পর তাঁরা দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। এই পাঁচ বিচারপতি নিয়োগের ফলে শীর্ষ আদালতে এখন বিচারপতির সংখ্যা হল 37। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুল 2026 বা অভিবাসন ও বিদেশি সংক্রান্ত সংশোধিত বিধির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মাধ্যমে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুল 2025 উল্লিখিত নিবন্ধন সময়সীমা এবং আবেদন প্রক্রিয়ায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এই নতুন সংশোধনীর ফলে ভারতে আসার পর 180 দিনের মধ্যে যে কোনো সময় এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ভারত সফররত দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতি পল মাসাতিলের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় জয়শঙ্কর জানান, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প, ডিজিটাল প্রযুক্তি এবং পরিকাঠামো খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। ইবোলা মোকাবিলায় আফ্রিকার জনস্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে এই নিয়ে দ্বিতীয়বার চিকিৎসা সহায়তা সরঞ্জাম পাঠালো ভারত। আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তা গ্রহণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ইতালি জাতীয় দিবস উপলক্ষে সেদেশের জনগণ ও সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারত ও ইতালির মধ্যেকার বিশেষ কৌশলগত অংশীদারিত্ব আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় ও শক্তিশালী হয়ে উঠবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি আশা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জনতার দরবারে অনুষ্ঠানে বিভিন্ন অবাজ অভিযোগ শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন। সল্টলেক বিজেপি কার্যালয়ে আজ এই অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী আজ দুপুরে তারকেশ্বর যাবেন, সেখান থেকে ফিরে সন্ধ্যায় বিশেষ বিমানে দিল্লি যাবেন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

almost lost my mind. I'm blue.

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষা ক্ষমতায়নের এক শক্তিশালী মাধ্যম। এটি মানুষকে আত্মনির্ভরশীল, সচেতন এবং সক্ষম করে তোলে। নতুন দিল্লিতে আজ বৃত্তি প্রকল্পের আওতাভুক্ত আদিবাসী উপভোক্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি

0: কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, সমাজের সব স্তরের মানুষের সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাগত অগ্রগতি নিশ্চিত হলে তবেই প্রকৃত উন্নয়ন সম্ভব। বিচারপতি সিল নাগু, শ্রী চন্দ্রশেখর, সঞ্জীব সচদেবা ও অরুণ পল্লী এবং আইনজীবী ভীম মোহনা আজ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত পাঁচজন নতুন বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার তাদের নিয়োগ অনুমোদন করার পর তারা দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ভারত সফররত দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতি পল মাসাতিলের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় জয়শঙ্কর জানান, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প, ডিজিটাল প্রযুক্তি এবং পরিকাঠামো খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। ইবোলা মোকাবিলায় আফ্রিকার জনস্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে এই নিয়ে দ্বিতীয়বার চিকিৎসা সহায়তা সরঞ্জাম পাঠালো ভারত। আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তা গ্রহণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সমাজ মাধ্যমের বার্তায় জানিয়েছেন, এই সহায়তার মধ্যে রয়েছে সুরক্ষামূলক সরঞ্জাম, পিপিই কিট, রোগ নির্ণয় ও পর্যবেক্ষণের যন্ত্রপাতি, ওষুধ ও পুষ্টিকর সাপ্লিমেন্টস। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তারকেশ্বর গেছেন। দুপুরে মন্দিরে পুজো দেবেন তিনি। তার সফর ঘিরে আটষাট নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুজো দেওয়ার পর স্থানীয় নটরাজ পান্থনিবাসে হুগলি জেলার 16 জন বিধায়কের সঙ্গে বৈঠক করবেন তিনি। অন্যদিকে আগামী 20 জুন প্রধানমন্ত্রী আসবেন হুগলি জেলায়। তার সভার সম্ভাব্য স্থল পরিদর্শন করতে পারেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজকের নাটক উত্তরের ব্যালকনি, কাহিনী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বেতার নাট্যরূপ অনিরুদ্ধ দত্ত, প্রযোজনা রুপি বাগচি। নাটক উত্তরের ব্যালকনি।

0: 存在。基督的态度是我们的答案。基督的态度，你把我们的属灵生命，把我们的生命。
1: আজকের নাটক উত্তরের ব্যালকনি, কাহিনী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বেতার নাট্যরূপ অনিরুদ্ধ দত্ত, প্রযোজনা রূপী বাগচি, নাটক উত্তরের ব্যালকনি।

0: আবার লোডশেডিং, উফ পড়া গেল না। কোলানি, কোলানি,
1: আবার কি হলো?
0: আরে টর্চটা গেল কোথায়?
1: আসছি।
0: আরে বাবা, কাজের সময়। আচ্ছা, আমি পেয়েছি। আরে এই হোপলেস ইনভার্টারটা আমি একদিন ঠিক ফেলে দেবো। সাত দিন কাজ করে তো 10 দিন খারাপ হয়ে থাকে।
1: ইনভার্টারের দিন গেছে, এবার একটা পোর্টেবল জেনারেটর কিনে আনো তো।
0: হ্যাঁ, তাই আনতে হবে, এভাবে আর পারা যায় না। আচ্ছা কল্যাণী, তোমার তো খুচরো কাজের দেখছি কোনো শেষ নেই। রাত কত হলো খেয়াল আছে?
1: আছে, কিন্তু তুমি বা খামোকা ঘরের মধ্যে টর্চ জ্বেলে ঘুরছো কেন বলো তো?

0: সারাদিন অনেক কাজ হয়েছে, এই লোডশেডিং এর অন্ধকারে আর কাজ করতে গিয়ে আরো কাজ বাড়াবে। অতএব মহারানী, আপন শয্যায় আগমন করুন।
1: এই তোমার এক বাতিক হয়েছে, রাত দশটা বাজতে না বাজতেই শুতে যাবার তাড়া।
0: আমার নয় সখী, এ খুদ সরকার বাহাদুরের নির্দেশ।
1: তাই নাকি?
0: ঠিক রাত দশটায় অন্ধকার করে দেবার তাৎপর্য কি জানো?
1: কি?
0: এর তাৎপর্য হলো সারাদিন অনেক মাদ্রামো হয়েছে, আর নয় এক্ষণে বউকে নেই।
1: সত্যি তুমি না? আচ্ছা বেশ, তাই রাত দুপুরে শুতে যাবার আগে এমন ধোপ দুরস্ত পাজামা পাঞ্জাবি পরেছো কেন? সেও কি ওই সরকার বাহাদুরের হুকুমে নাকি?
0: না না না, সরকার বাহাদুরের কেন হবে, এ তো আমাদের শাস্ত্রকারদের নির্দেশ। আমাদের দেশের মুনি ঋষিরা বহু যুগ আগে বলে গেছেন, সারা দিনের শেষে প্রফুল্ল মনে শয্যায় গমন করা উচিত, একদম ফ্রেশ হয়ে, যাকে বলে লেমন ফ্রেশ। তারা আরো বলেছেন, ঘরে যদি সুন্দরী এবং কুচি বউ থাকে তবে এ ব্যাপারে দ্বিগুণ যত্নবান হওয়া অবশ্য কর্তব্য।
1: সত্যি তুমি না পারো?
0: এই তো দিলে, তো দিলে।
1: কি কি দিলাম?
0: এই যে হাসিটা দিলে, ব্যাস হয়ে গেল।
1: কি হয়ে গেল?
0: মনে কি করেছো মধু, ও হাসি এতই মধু, প্রেম না দিলেও চলে, শুধু হাসি দিলে।
1: মশাই অনেক হয়েছে, এবার ছাড়ুন, মঙ্গলা মাসি এখনো শুতে যায়নি, এক্ষুনি এখানে এসে।
0: আরে ছাড়ো তো, মঙ্গলা মঙ্গল বুধ বৃহস্পতি কাউকে পরোয়া করি না আমি, আমার বউকে আমি আদর করবো, তাতে কার কি?
1: না না না, চলো ঘরে চলো।
0: কিছুতেই না, আমি ছাড়বো না।
1: মাসি জেগে আছে বলছি।
0: এই যে দু হাতে আঁচলা ভরে তোমার মুখটা ধরে আছি, আচ্ছা অন্ধকারে তোমার চোখ দুটো,
1: এই ছাড়ো প্লিজ।
0: ভালোবেসে সুখে নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। কল্যাণী, কল্যাণী ভয় পেও না, ভয় পেও না কল্যাণী। ও এখানে আসেনি, ওই বকুল গাছের তলা থেকে চিৎকার করছে, আরে দরজা তো বন্ধ, ও এখানে আসতে পারবে না কল্যাণী। কেন মিছি মিছি ভয় পাচ্ছ? আরে বাবা, ও তো সত্যিকারের পাগল নয়, ও তো অরুণ, আমাদের চেনে অরুণ। কল্যাণী,
1: কেন কেন এরকম করে? আমি আর কি করেছি? কেন এরকম করে? কেন এরকম করে?
0: চলো চলো চলো ঘরে চলো, সময় হাত ধরো। কল্যাণী কি হচ্ছে কি? চলো চলো চলো চলো ঘরে চলো।
2: সত্যি কি দিনটাই না গেছে তখন, দিদিমণি বরাবরই একটু ভীতু, তাও আবার পাগল আর মাতাল দেখলে সবচেয়ে বেশি ভয় পেত। পাগলটা আসার পর সেই ভয় একবারে তুঙ্গে উঠল। পাগলটা কিন্তু কিছুই বলতো না, দাদাবাবু বা দিদিমণির নামও মুখে আনত না, শুধু ওই উত্তরের বারান্দার দিকে হাঁ করে চেয়ে থাকতো, আর মধ্যে মধ্যে হাঁক পাড়তো একদম পাড়া কাঁপিয়ে। আসলে ওটা তো পাগল নয়, ওটা তো অরুণ দাদাবাবু, বিয়ের আগে দিদিমণির কাছে কতবার এসেছে, তবে দিদিমণির পছন্দ ছিল তুষার দাদাবাবুকে, বাড়ির সকলের পছন্দও তাই, আর হবে নাই বা কেন, ওই পাগলের সাথে আমার দাদাবাবুর তুলনা। দিদিমণির বিয়ে হলো আর অরুণ দাদাবাবু ওই ঘরদোর ছেড়ে চলে গেল। ভবানীপুরের আগের সেই বাড়িটার কোনো উৎপাতই ছিল না, হঠাৎ কোথা থেকে এইখানে এসে জুটলো একদিন। সেই অরুণদাদাবাবুকে আর চেনার উপায় নেই গো, বদ্ধ পাগল একটা। দিদিমণির সোনা রঙে কালি পড়ল, সারা দিন শুধু ওই পাগলের গপ্প।
1: তোমাকে একটা টোস্ট দি
0: না?
1: কি ভাবছো বলো তো?
0: কিছু না।
1: শোনো, চলো না আমরা অন্য কোথাও চলে যাই, মানে অন্য কোথাও বাড়ি নেই। কি গো, শুনলে কি বললাম? তুমি কিছু বলছো না যে, চলো না অন্য কোথাও বাড়ি নেই আমরা।
0: কি লাভ, ও যে সেখানেও হাজির হবে না তার কোনো গ্যারান্টি আছে?
1: খোঁজ নাও তো পেতে পারি।
0: ও যদি চায় তবে সন্ধান করে ঠিক সেখানেও যাবে, সেটাই ও চায়। তুমি জানিলে না?
1: না।
0: কেন?
1: এমনি এই শুনছ, পাগলটা যদি কোনোদিন ঘরে ঢুকে আসে।
0: কে? অরুণ?
1: তুমি তো আর্ধেক সময় বাড়ি থাকো না, আমি তো সেই ভয়ে সব সময় আধমরা হয়ে থাকি। যদি কোনোদিন মারতে আসে, রাস্তায় দেখলে যদি তেড়ে আসে, কিংবা যদি খেপে উঠে বাড়ির দিকে ঢিল ছোড়ে, আর যদি কোনোদিন মেয়েটাকে তুলে।
0: আহ, কি আবোল তাবোল বকছ, সমান নামে এরকম আজে বাজে কথা তুমি।
1: আমি বললেই আজে বাজে? ও পাগলটা যে দিন রাত বাড়ির সামনে। ও
0: কেন মিছিমিছি ভয় পাচ্ছ তুমি?
1: মিথ্যে ভয়?
0: তাছাড়া কি, পাগল হোক যাই হোক, আফটার অল ওটা তো অরুণ, আমাদের বহু চেনা অরুণ, কতটা ক্ষতিও করতে পারে, একটা লিমিট আছে তো। আর অরুণ কোনো কালেই তেমন হার্মফুল ছিল না।
1: শোনো,
0: বলো।
1: আচ্ছা, অরুণের ওপর আমরা বড় অবিচার করেছি না?
0: অবিচার? সেটা তুমি ভালো বলতে পারবে।
1: আমি?
0: হ্যাঁ, তুমি। তুমি জানো অরুণের সঙ্গে তোমার ঘনিষ্ঠতা ঠিক কতটা ছিল, তার উপরই নির্ভর করছে অবিচারের প্রশ্ন।
1: কেন যা তা বলছো, অরুণকে আমি কোনো কালেই ভালোবাসিনি, এবং সেটা তুমি ভালো করেই জানো।
0: কিন্তু অরুণ তোমাকে পাগলের মতো ভালোবাসত, সেটা তুমিও ভালো করেই জানো।
1: হ্যাঁ জানি, হয়তো তোমার চাইতে বেশি ভালোবাসত।
0: হয়তো আমার চেয়ে বেশি ভালোবাসত?
1: ব্যঙ্গ করছো, করো। কিন্তু তুমি তো জানো আমি ওর ভালোবাসাকে কোনো দিনই প্রশ্রয় দিইনি, কখনো ওকে কিছু দিইওনি, সেটা তুমি নিজেও জানো। তোমার সঙ্গে অরুণের কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না, তোমার ছিল সহজ জয়।
0: আর অরুণের ছিল পৃথিবী হারানোর দুঃখ, সেই দুঃখ ওর দুর্বল মাথা বহন করতে পারেনি।
1: তাই লোভ, ক্ষোভ আর আক্রোশে আমাদের সংসারের দোড়গোড়া এসে বসেছে। ও
0: চৌকি দিচ্ছে, পাহারা দিচ্ছে, মাঝে মাঝে চিৎকার করে জানিয়ে দিচ্ছে আমাদের জন্যই ও আজ পাগল।
1: ওর ওই চিৎকার আমি সহ্য করতে পারি না, আমার আমার মরে যেতে ইচ্ছে করে। আমার জানো আমার কিরকম মাথা ঝিমঝিম করে ওর আওয়াজ শুনলে। এরকম হতে থাকলে, বেশি দিন এরকম হতে থাকলে আমিও একদিন পাগল হয়ে যাব।
0: কল্যাণী, তুমি পাগলটাকে কখনো ভালো করে চেয়ে দেখেছো?
1: কি দেখব?
0: ওকে এখনো অরুণ বলে চেনা যায়?
1: জানি না,
0: আমিও জানি না। তো মাঝে মাঝে মনে হয়

0: বোধহয় চেনা যায়। অরুণের আগের চেহারাটা তেমন ভাবে মনে পড়ে না, একটু ফসা ফসা রং, ভোঁতা নাক, বড় বড় চোখ, এই টুকরো টুকরো ফিচারগুলো মনে পড়ে, কিন্তু সব মিলিয়ে যে মানুষটা তাকে আর মনে পড়ে না তেমন। সেই মানুষটার সঙ্গে এই পাগলটার চেহারার মিল কতটুকু তবু বোঝা যায় এই অরুণ। মাঝে মাঝে হঠাৎ এক একটা অ্যাঙ্গেল থেকে বোঝা যায় অরুণ অরুণ অরুণ।
1: প্লিজ প্লিজ তুমি চুপ করো, এই পাগলের গল্প আমি অসহ্য।
0: পাগলের গল্পটা না হয় থামাতে পারো, কিন্তু পাগলটাকে কি থামাতে পারবে? করলেন এই পারা যায়, দিন রাত প্রতি মুহূর্ত আমার ব্যালকনিতে নজর রাখছে, তাকে থামাতে পারবে তুমি? আমার মনের শান্তি, আমার মেন্টাল স্টেবিলিটি সব তছনছ করে দিচ্ছে, কি করে তাকে থামাবে কল্যাণী?
1: আচ্ছা আচ্ছা, ও কি চায় বলো তো?
0: তোমাকে চোখে চোখে রাখতে চায়,
1: আমাকে
0: আমাকে সামনে রেখে তোমার দিকে তাকাতে চায়, সব সময় জানাতে চায় আমরা ওকে ঠকিয়েছি।
1: কতদিন এভাবে থাকতে পারে একটা মানুষ? কতদিন? সারা গায়ে ধুলো ময়লা, শতচ্ছিন্ন জামা কাপড়, সর্বাঙ্গে গা পাঁচড়া, মাগো।
0: চুলদাড়ি দেখেছো? সারাদিন বকুল গাছের তলায় বসে থাকে আর ঝরে পড়া সাদা ফুলগুলো দাড়িতে চুলে আটকে যায়।
2: তারপর আস্তে আস্তে অভ্যেস হয়ে গেল। পাগলটা গাছতলা অব্দি এলো, ওই দিদিমণির সংসারের দোরগোড়ায় এসে বসে রইল। তার বেশি আর এগোলো না, চিৎকার করতো থেকে থেকে, কিন্তু দিদিমণির নামও মুখে আনত না, দাদাবাবুর নামও করতো না। লোকে তাই বুঝতেও পারল না কেন পাগলটা ঠিক ওইখানেই খানা গেড়ে বসল। কেউ জানতেও পারল না ওটা পাগল না অরুণ দাদাবাবু। আস্তে আস্তে ভয়টা কেটে গেল, অভ্যেস হয়ে গেল, পাগলটা যেন বকুল গাছের গুঁড়ির সাথে এক হয়ে গেল। দাদাবাবু আবার পান খাবার সময় বারান্দায় দাঁড়ালো, দিদিমণি কাপড় শুকোতে দেবার জন্যে আবার ওই উত্তরের বারান্দায় গেল, আমি আবার খুকুকে নিয়ে রাস্তায় বেড়াতে লাগলাম। ওকে আর কেউ ভয় পেত না।
0: মাসি, হ্যাঁ, এই শোভা কোথায় গেল?
2: ওই তো শোভার ঘরে।
0: বাবা, কি করছে এত মন দিয়ে?
2: পেন্সিল দিয়ে আঁক কাটছে।
0: শোনো, তুমি তো দিদিমণিকে বলো আমার টিফিনটা দিতে দেরি হয়ে যাচ্ছে।
2: ওই তো দিদিমণি তো এসে গেছে,
1: এই নাও।
0: হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও দাও
1: তোমার টিফিন।
0: এই গোলানি, আজকে সকালে পান খাওয়ার সময় একটা মজা করেছি।
1: কি মজা
0: বলো?
1: বলো না।
0: না, তুমি ভয় পাবে না তো?
1: এখন বুঝি তোমার অফিসে দেরি হচ্ছে না?
0: আচ্ছা বলছি বলছি, আজকে পান খেতে খেতে উত্তরের ব্যালকনিতে দাঁড়িয়ে দেখি পাগলটা এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ কি খেয়াল হলো, আমি না ওর দিকে তাকিয়ে হাত নেড়ে দিলাম, ওকে ডাকলাম আসার জন্য। আশ্চর্য, পাগলটা নড়লো না, তো আমি ভাবলাম হয়তো দেখতে পাইনি। আবার ডাকলাম হাত নেড়ে, ও কিন্তু এক দৃষ্টি কিরকম ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল, আমার দিকেই তাকিয়েছিল, কিন্তু মনে হলো কিছুই যেন দেখছে না।
1: সত্যি যদি রাস্তা পার হয়ে চলে আসতো?
0: এলে আসতো তো এটা নতুন কিছু হতো, তার লাইফটা কিরকম ডাল একঘেয়ে হয়ে যাচ্ছে না, একটা ভ্যারাইটি তো হতো কিছু।
1: থামো তো, তোমার সবসময় এক কথা, লাইফ ডাল একঘেয়েমি, কিসে যে তোমার ডাল লাগে তাও তো বুঝি না। আচ্ছা সত্যি সত্যি পাগলটা চলে এলে কি হতো বলো?
0: আরে দুধ দুধ, ও কি আসবে, অরুণ এখন টোটালি উন্মাদ। না দেরি হয়ে যাচ্ছে, আমি চলি। এই শোনো, মেয়েটা ঘরে আছে, বোধহয় আঁকছে না কি করছে বললো মাসি, খেয়াল রেখো, আর নিচে দরজাটা বন্ধ করে দাও।
1: আচ্ছা
0: আসি। আরে কি ব্যাপার, কি আরে উপর থেকে হাত নাড়ছো কেন, কিছু বলবে?
1: হ্যাঁ,
0: ডাকছো না কেন?
1: পিছু ডাকতে হয় বুঝি।
0: আচ্ছা বলো,
1: যদি পারো আজ একটু তাড়াতাড়ি ফিরো,
0: শপিং
1: একটু যেতাম।
0: আচ্ছা ঠিক আছে, এতক্ষণ উপরে ছিলাম বললে না?
1: মনে ছিল না,
0: দেখি আমি চেষ্টা করব। এই কথা দিতে পারছি না কিন্তু, যাই
1: না? এসো, এই সাবধানে ড্রাইভ করবে?
0: ওকে।

0: হইতো অরুণ এক দৃষ্টে তাকিয়ে দেখছে আমাকে, দেখছে কিনা হয়ে জানে, আশ্চর্য এই সেই অরুণ ভাবা যায়। এককালে আমার জন্য খেপে উঠেছিল, কি পাগলামিটাই না করেছে তখন, দারুণ সব চিঠি লিখত পাতার পর পাতা, যেমন আবেগ তেমনি ভাষা। কি অরুণ মনে পড়ে? সেটাও পাগলামি, এটাও পাগলামি। ইস, কি চেহারাটাই না করেছ অরুণ, সারাদিন ওই ধুলো মাখা ফুলের মধ্যে বসে আছো, আঙুলের গাঁটে গাঁটে ঘা, অথচ অথচ ওই আঙুল দিয়ে একসময় কত ছবি এঁকে পাঠাতে। ছবিটা তুমি সত্যি ভালো আঁকতে, তোর ওই একটা ব্যাপারই আমার ভালো লাগতো, আর কিচ্ছু না। আর সেটা আমি তোমাকে স্পষ্ট করে বলেও দিয়েছিলাম, তবু কেন যে তুমি পাগল হলে মুখটা সবসময় ফাঁক হয়ে থাকে, মুখ বন্ধ রাখো না কেন অরুণ, নোংরা হলদে দাঁত এখান থেকেও দেখা যাচ্ছে। ইস, মাখু, ওই ওই ঠোঁট চোরা আমাকে একবার, বাবা কি নোংরা, একবার মাত্র একবার জীবনে ওই একবারই। আমাকে দেখতে পাচ্ছ অরুণ? আমি কিন্তু কোনো দিনই তোমাকে সেভাবে ভালোবাসিনি, তবু কেন যে তুমি বারে বারে আমার কাছে আসতে তুমি জানো, আমি বরাবরই তুষারকে চেয়েছি, তুষারকে পেয়েছি, আমি তো তোমায় ঠকাইনি, তবু তুমি আমারই দোরগোড়ায়। এখন আর কেউ তোমায় ভয় পায় না, ছোট্ট সোমাও নয়, বরং তুমি থাকলে আমার বেশ ভালোই লাগে, আমার স্বামী আছে, মেয়ে আছে, সংসার আছে, আর আছে একটা পাগল, একটা মানুষ আমাকে না পেয়ে পাগল, আমার প্রেমে পাগল, সত্যিকারের পাগল। অরুণ, অরুণ, শুনতে পাচ্ছ আমার কথা? তুমি এখানে থেকো, চলে যেও না, চলে যেও না অরুণ।
1: দিদিমণি, ও দিদিমণি কোথায় তুমি?
0: এই যে মাসি, যাচ্ছি। মাসি, মাসি।
1: বলো দিদিমণি।
0: সোমা ঘুমিয়েছে?
1: হ্যাঁ।
0: ও, তুমিও তাহলে শুয়ে পড়ো, আমি বিছানা করে নেব।
1: খুকি রোজ রাতে না ঘুম নিয়ে বড্ড কান্নাকাটি করছে।
0: হবে না, সন্ধে পর্যন্ত পড়ে পড়ে ঘুমোবে আর রাতে ঘুমোবে না, তুমি যাও গিয়ে শুয়ে পড়ো।
1: হ্যাঁ, এই যাচ্ছি।
0: তুমি আবার সিগারেট ধরালে?
2: কল্যাণী, বেঁচে থাকাটা বড় একঘেয়ে হয়ে পড়ছে।
0: কেন
2: কেন, তোমার মনে হয় না?
0: কই না তো,
2: অফিস বাড়ি বাড়ি অফিস, আমার লাইফটা তো এর বাইরে আর বেরোতেই পারছে না।
0: তবে আর কি করতে চাও তুমি?
2: না, তেমন কিছুই না, তবে সামথিং সামথিং নিউ, একটা একটা অন্যরকম কিছু। সবই কিরকম বড় বেশি চেনা বেশি জানা, দ্যাট টোটালি আনইন্টারেস্টিং।
0: দেখো, গত বছর প্রমোশনটা পেয়ে থেকে সিনিয়র এক্সিকিউটিভ হওয়ার পর না তুমি শুধুই কেবল কাজের চিন্তা করছো, সেই জন্যই তোমার কিচ্ছু ভালো লাগছে না।
2: কিন্তু বাড়িতে, এখানে তো কোনো প্রমোশন হয়নি, বাড়িতেও কিরকম টিপিক্যাল একঘেয়ে। ধরো প্রথম যখন অরুণ আমাদের এখানে এলো, হ্যাঁ ওই কটা দিন একটু অন্যরকম কেটেছিল, একটা টেনশন, ভয়, একটা অ্যাপ্রিহেনশন, তবু অন্যরকম আর কি। তারপর থেকে আবার আবার সব কিরকম যেন ড্র্যাব হয়ে গেছে।
0: থেমেছে এতক্ষণে, এত বিরক্তিকর, কি বলবো।
2: কল্যাণী, পাগলটাকে কিছু খেতে টেতে দিও।
0: মানে
2: বুঝি পাগলটাকে দুবেলা কিছু খেতে দিও, ও নিশ্চয়ই খুব খিদে পায়। দুবেলা দুথালা ভাত তো শুধু, কি আর এমন।
0: কি যা তা বলছো, কি ওকে দুবেলা ভাত বেড়ে দিয়ে আসবে শুনি?
2: কেন মাসিকে বলো। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো।
0: মাসি ওর এটু বাসন মাজবে?
2: আশ্চর্য, কেন মাজবে না, ও তো পাগল নয়, ও তো অরুণ, আমাদের চেনা, সেটা মাসিও জানে। কল্যাণী, তোমার জন্য ও অনেক দিয়েছে, অনেক। ওর জন্য আমরা এটুকুতেই,
0: এটা তোমার বাড়াবাড়ি।
2: আরে বাড়াবাড়ি কেন হবে, আউট অফ সিম্প্যাথিও তো খেতে দিতে পারো। সারাটা দিন বসে থাকে, কোনো ক্ষতি তো করে না, বরং উল্টে ওর নিজের ক্ষতি হয়েছে অনেক।
0: আশপাশের লোকেরা যদি কিছু ভাবে।
2: কি ভাববে? আর যদি ভাবেই, কি কি ভাববে বলে তুমি ওকে খেতে দেবে না? কল্যাণী শুধুমাত্র তোমার জন্য দিন রাত ওই বকুল গাছের তলায় বসে আছে, তাকে দুধালা ভাত দিতে পারবে না? কল্যাণী প্লিজ।
0: ঠিক আছে, দেব।
2: আচ্ছা, উত্তরের ব্যালকনি থেকে কখনো ওদিকে চেয়ে দেখেছো তুমি? তুমি যখন ব্যালকনিতে দাঁড়াও, অরুণ নিষ্পলক দৃষ্টিতে তোমাকে দেখে। তোমার ভারী ভারী চোখের পাতা, লম্বা ঘাড়, উজ্জ্বল রং, অরুণ দেখে, নিশ্চয়ই দেখে না। করলেনি?
0: আমি জানি না।
2: জানো না কেন? অরুণ তো তোমার জন্য পাগল। করলেনি, এসো এসো এসো, এদিকে এসো, এদিকে এসো। না না না, আমি আমি আমি একবার ভালো করে দেখি তোমায়। কল্যাণী, কি আছে তোমার মধ্যে যার জন্য অরুণ আজ পাগল? আমি আমি দেখতে চাই কি সেই দুর্লভ জিনিস যার জন্য একটা মানুষ আজ ফুটপাতে দুলোয় পড়ে আছে। কি আছে, কি আছে কল্যাণী তোমার মধ্যে? কি সেই মহামূল্যবান বস্তু কল্যাণী যা তোমার মধ্যে রয়েছে, অথচ আমায় তো কখনো দাওনি তুমি? বলো বলো, কি সেই দুর্লভ জিনিস? কেন আমায় তো দিতে পারো না? কেন আমায় দিতে পারো না কল্যাণী? কেন কেন পারো না?
0: আমার

0: ব্যাস, সেই থেকে নিয়ম, অ্যালমিনির থালায় ভাত, অ্যালমিনির গেলাসে জল, রোজ দুবেলা আমি দিয়ে আসি। পাগুলটা খিদে পচি কুকরাসি খায়, খেতে খেতে আবার ভাত ছড়িয়ে দেয়, কাকগুলো সব উড়ে নেমে আসে, চেঁচায়, উফ, মাছির ভিড় জমে যায়। আগে আলাদা করে ভাত হতো, দিদিমণি যত্ন করে ভাত বেড়ে দিত, এখন সব যত্ন টত্ন কমে গেছে। আমাদের সকলের পাতের ভাত, মাছের কাঁটা, ওই ফেলে দেয়া তরকারি সব পাগলটা খায়। পাশের বাড়ির হরেনবাবু ছেলে মেয়েদের শেখায়, বলে তুষারবাবুর বড় দয়া, আজকের দিনে কেউ এত করে না কারোর জন্যে। দিন আসে দিন যায়, পাগলটা খায়, বকুল গাছে হেলান দিয়ে ঘুমোয়, দিদিমণি সংসার করে, মেয়েকে মানুষ করে, দাদাবাবু অফিস যায়, বাড়ি আসে।
1: যা চলে, ব্রিফকেসটা তো অফিসে ফেলে গেলাম, চেক কত ভ্রান্তি হতো, মেধা মেরে গেলাম, রোজই অফিসার বাড়ি, অফিসার বাড়ি, সেম ওল্ড স্টোরি, চলে না চলে না, একদম চলে না, লাইফটা টোটালি ডাউন হয়ে গেল। আই ওয়ান্ট টু চেঞ্জ, আই নিড টু চেঞ্জ, আই মাস্ট হ্যাভ আ চেঞ্জ।
0: Yes.

0: পাউডার আর ফুলের গন্ধ ঘরময়, বিছানার গায়ে রেকর্ড প্লেয়ার, টেবিলে আদ্যিকালের গ্রামোফোন, তোমার গিটার
1: সেটাও আছে।
0: ও নিনি, তুমি এতটুকু বদলাওনি।
1: রিয়েলি? তুমিও। তারপর বলো, কেমন আছো? বউ কেমন আছে?
0: ও প্লিজ নিনি, আবার সেই কথা। ইটস হরিবল নিনি, লাইফ ইজ আ বিগ বো।
1: কেন ও কথা বলছো কেন তুষা? ওয়াই
0: ওয়াই? একটা ভালো চাকরি করছি, এক গাদা ব্যাংক ব্যালেন্স করেছি, একটা সুন্দরী বউ পেয়েছি।
1: But this is the life you have always longed for.
0: Of course not.
1: Then why do you accept it?
0: আর কি করব? What else can I do? কোম্পানি 10,000 শেয়ার কিনেছি, কোম্পানি গত বছর 19 মিলিয়ন প্রফিট দেখিয়েছে।
1: Wow.
0: 2 বছর আগে একটা মেয়ে হয়েছে, একটা নতুন ফ্ল্যাট কিনেছি, ব্যাস, দ্যাটস অল। আমার লাইফটা এই ক্লোজ সার্কিটে আটকে পড়েছে। নিনি, 35 বছর বয়সে জীবনটা আমার হঠাৎ কিরকম থমকে থেমে শেষ হয়ে গেছে, কোনো চেঞ্জ নেই। আই হ্যাভ গট টু পুল ইট অন। যতদিন না মরছি, স্ট্যাগনেশন নিয়ে বেঁচে থাকতে হবে আমায়।
1: বাট ওয়াই তুষার চ্যাটার্জি, তোমার তো এরকম হওয়ার কথা ছিল না।
0: সত্যি, আমার মাঝে মাঝে বুকের ভেতর কে যেন লোহার বিমে টাং টাং করে পাথর ছুঁড়ে মারে, রীতিমতো শব্দ হয়। বহু পুরনো দিনের অনুভূতিগুলো হঠাৎ হঠাৎ জেগে ওঠে। মনে হয় ছুটি চাই, ছুটি। ওহ, ছুটি নিলে বাড়িতে সময় কাটতে চায় না। আচ্ছা, কাজ থাকলে অবসর তো মানুষ চাইতেই পারে, চাইতে ইচ্ছেও তো করে, বাট ইটস অসহ্য, ইনটলারেবল। কিন্তু বলো তুমি নিনি, এরকম তো আমার হবার কথা ছিল না। ধরো 7-8 বছর আগেও লাইফ ওয়াজ সো ভেরি ডিফারেন্ট, ফুল অফ থ্রিল অ্যান্ড এক্সাইটমেন্ট। কেন কেন নিনি সেই সেই সেন্সেশনগুলো কেন হারিয়ে গেল বলতে পারো? হোয়াই কান্ট আই গেট দেম ব্যাক? আমি সেই জন্যে তোমার কাছে এসেছি নিনি। কটসে আমার পুরনো দিনগুলো আমায় ফিরিয়ে দাও।
1: সেই জন্য আমার কাছে এসেছো?
0: ইয়েস নিনি।
1: Come on, don't be silly, Tushar.
0: Nini, Nini.
1: You don't have to find an excuse to come to me. Do you?
0: Nini, আমি আমার পুরনো দিনগুলো ফিরে পেতে এসেছি। আমাকে আমার 7 বছর আগের দিনগুলো ফিরিয়ে দাও, Nini.
1: পাগল কোথাকার। তুমি কি অলরেডি ড্রিঙ্ক করেছো তুষার?
0: না না, করিনি, তবে করতে চাই। তোমার ভালোবাসার রঙে রসে আমি মাস্ত হয়ে যেতে চাই।
1: ইউ নটি।
0: আরে আরে আরে, ওই তো তোমার গিটার। নে নে, প্লিজ একটু বাজাবে।
1: অ্যাজ ইউ উইশ।

বাজনা থামলে তারপর গিটারের শেষ স্ট্রোকটা হওয়ার সঙ্গে সঙ্গে সব ঠিক আবার।

0: একটা সিস্ট ছিল, ভীষণ ব্যথা। সরি তুষার,
1: আমি
0: পারবো না, পারবো না তোমাকে মাস্ত করে দিতে তুষার। সরি সরি
1: নিনি, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু নষ্ট হয়ে যায়, বদলে যায়। ইউ ডোন্ট হ্যাভ টু বি সরি নিনি, যা চলে যায় তাকে অত সহজে আর ফিরে পাওয়া যায় না। It's all right. It's all right.

0: কি ব্যাপার, এত রাত হলো যে?
1: কাজ ছিল,
0: রাত 11টা অবধি কাজ, আর এই ঝড় বৃষ্টির মধ্যে?
1: বললাম তো কাজ ছিল, বৃষ্টিতে আটকে পড়েছিলাম।
0: ড্রিঙ্ক করেছো?
1: হ্যাঁ করেছি।
0: হাট কোথায় গিয়েছিলে?
1: কোথায় আবার? আরে দেখো আবার কাঁদবার কি হলো? আরে ড্রিঙ্ক তো আমি প্রথম করছি না। ও কামান কল্যাণী, আমাদের কাজে যে ধরনের স্ট্রেন হয় তাতে, কল্যাণী প্লিজ প্লিজ স্টপ ইট, কল্যাণী স্টপ ইট। টেবিলের উপরে ভাতের থালাটা পড়ে আছে, বাবুলটাকে রাত্রির খাবার দাওনি?
0: কি করে দেব, পড়ে গিয়ে মঙ্গলবাসীর কোমরে লেগেছে, হাঁটতে পারছি না। থালাটা নিয়ে যাও, ভাতটা তো পড়ে রইল, শুনছো? ভাতটা নিয়ে যাও, শুনছো?
1: আমি নিয়ে যাচ্ছি তোমাকে অরুণ, আজ আজ তোমার নেমন্তন্ন। ওটো ওটো ওটো ওটো অরুণ, আমার আমার হাত ধরো, আমার ধরো আমার হাত, এসো এসো এসো। আরে ভয় নেই ভয় নেই, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় বৃষ্টি হবে, এসো এসো এসো আমার সঙ্গে এসো। সাবধানে সাবধানে, সিঁড়িগুলো খুব সাবধানে, উঠে এসো উঠে এসো, ওপরে। আরে ভয় কি, আমি আমি তো আছি, এসো এসো এসো ভেতরে এসো। এই দেখো আমার আমার ঘর তো, ওই যে মশারির নিচে শুয়ে আছে আমার মেয়ে সোমা। হ্যাঁ দেখো দেখো, ওয়ার্ড্রোব, ফ্রিজ, এই টিভি, ভিসিআর, এই যে আমার আমার সাজানো বইয়ের র‍্যাক, হ্যাঁ এই যে আমার আমার ড্রেসিং টেবিল, এই সব সব আমার সংসার। এইখানে সুন্দর ঘরে থাকতে ইচ্ছে করে না অরুণ, ইচ্ছে করে না এই এই সব জিনিসের মালিক হতে? হবে হবে অরুণ, হবে, নেবে এই সব। আচ্ছা তুমি চাও না কল্যাণীর মতো একটা একটা সুন্দরী বউ, সোমার মতো একটা ছোট্ট ফুটফুটে মেয়ে, নেবে অরুণ, নেবে এই সব? হ্যাঁ কল্যাণী এখন আগের চেয়েও সুন্দরী, 30 বছরের পূর্ণ যৌবনা কল্যাণী, নেবে নেবে না অরুণ?
0: কার সঙ্গে কথা বলছো তুমি?
1: ওই দেখো ওই দেখো কল্যাণী আসছে, কল্যাণী আসছে অরুণ, দেখো দেখো দেখো কল্যাণী আসছে। দেখো কল্যাণী, তোমার তোমার কল্যাণী, যার জন্য তুমি আজ পাগল, সে কল্যাণী তোমার সামনে, নেবে?

0: Ne yavrum? Kullanıcı ne be?
1: Çok.
0: Ha? Ne be na? Ne be na tuğ kullanıcı yavrum? Kullanıcı ne be na?
1: Tuşar. Tuşar.
0: Ne be?
1: Kötü.
0: Kullanı.
1: Tuğ ki pagol olmadı ki.
0: Pagol. Ağrısı ki dek yavrum. Ha? İyi dek şu tuğ. Kullanıcı. Dago dago balo kure dago balo. Çünkü başı na? Ha? Çünkü başı na? ওখানে কি দেখছো? টেবিলের উপরে ভাতের থালা দেখছো? এটা ঠিক চিন্তা করেছো অরুণ, একেবারে নির্ভুল চিনেছো। থমকে গেলে কেন অরুণ? কি দেখছো তুমি? কি দেখছো অরুণ? আমাকে? কল্যাণীকে? মঙ্গলাকে? চিনতে পারোনি কল্যাণীকে? তুমি চিনতে পারলে না অরুণ? খাও খাও খাও, মন দিয়ে খাও, মন দিয়ে খাও। তুমি
1: চুপ করো,
0: কিছুই চাও না তুমি অরুণ। ওই বকুল গাছের তলায় বসে বসে তোমার হৃদয় জুড়িয়ে একেবারে ঠান্ডা হয়ে গেছে। পাগল, ভালোবাসা নয়, প্রেম নয়, কিচ্ছু নয়, এখন কেবল ভাতের জন্য ওই বকুল গাছের তলায় বসে থাকা। তুমি চিনতে পারলে না অরুণ? তুমি চাও না কল্যাণীকে?
2: অন্ধকার, অন্ধকার, ভীষণ অন্ধকার।
0: কোথায়, কোথায় অরুণ, কোথায় অন্ধকার?
2: চারদিকে,
0: আমি পৌঁছে দিয়ে আসবো। আমি চল চল চল, আমি পৌঁছে দিয়ে আসছি। আমি পৌঁছে দিয়ে আসছি।
3: চিনতে পারিনি পাগলটা, দিদিমণিকে চিনতে পারিনি। ওর আর মনেও নেই দিদিমণিকে। 30 বছরের ভরা যৌবনে হঠাৎ দিদিমণি জানতে পারল তাকে আর কেউ ভালোবাসে না, কেউ না। এবার কে নিয়ে বাঁচবে সে?
1: বাঁচবো আমি? কি ঢুকল আর পৃথিবীতে স্বামী আছে পাশে থেকেও, তবু অনেক দূরে। ভালোবেসে খেয়ে বাজে পাগল নয় আমার জন্য। ওই যে অরুণ, সেও আজ বসে আছে একতলা ভাতের আশায়। আমাকে সে চিনেও না, চিনেও না। আমি পুরী গেলাম, হঠাৎ পুরিয়ে গেলাম। কি নিয়ে বাঁচবো এবার, কি নিয়ে বাঁচবো?

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষা ক্ষমতায়নের এক শক্তিশালী মাধ্যম। এটি মানুষকে আত্মনির্ভরশীল, সচেতন এবং সক্ষম করে তোলে। নতুন দিল্লিতে আজ বৃত্তি প্রকল্পের আওতাভুক্ত আদিবাসী উপভোক্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, সমাজের সব স্তরের মানুষের সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাগত অগ্রগতি নিশ্চিত হলে তবেই প্রকৃত উন্নয়ন সম্ভব। বিচারপতি সিল নাগু, শ্রী চন্দ্রশেখর, সঞ্জীব সচদেবা, অরুণ পাল্লী এবং আইনজীবী ভি মোহনা আজ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত পাঁচজন নতুন বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার তাদের নিয়োগ অনুমোদন করার পর তারা দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তারকেশ্বর গেছেন। দুপুরে মন্দিরে পুজো দিয়ে তার সফর আটোশাটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুজো দেওয়ার পর স্থানীয় নটরাজ পান্থ নিবাসে হুগলি জেলার 16 জন বিধায়কের সঙ্গে বৈঠক করছেন তিনি। অন্যদিকে আগামী 20 জুন প্রধানমন্ত্রী আসবেন হুগলি জেলায়। তার সম্ভাব্য সভার স্থল পরিদর্শন করতে পারেন মুখ্যমন্ত্রী। ধর্মতলার ওয়াই চ্যানেলে শুরু হলো তৃণমূল কংগ্রেসের ধর্না কর্মসূচি। 2:30 নাগাদ ধর্নাস্থলে পৌঁছন দলনেত্রী মমতা ব্যানার্জি। তার আগে থেকেই অবশ্য ওয়াই চ্যানেলে জমায়েত করেন শোভনদেব চট্টোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্যরা। অন্যদিকে কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্রদের সঙ্গে বিআর আম্বেদকার মূর্তিতে মাল্যদান করে ধর্নাস্থলে পৌঁছন মমতা। তিনি বলেন, এই লড়াই গণতন্ত্র বাঁচানোর লড়াই। ডেনমার্কে সংসদীয় নির্বাচনের প্রায় 10 সপ্তাহ পর একটি জোট চুক্তি সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে মেটে ফেডরিকসেন তৃতীয়বারের জন্য সেদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন। ফেডরিকসেনের দল সোশ্যাল ডেমোক্র্যাটস 4টি দলের সমন্বয়ে গঠিত একটি নতুন মধ্যবামপন্থী সরকারের নেতৃত্ব দেবে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষা ক্ষমতায়নের এক শক্তিশালী মাধ্যম। এটি মানুষকে আত্মনির্ভরশীল, সচেতন এবং সক্ষম করে তোলে। নতুন দিল্লিতে আজ বৃত্তি প্রকল্পের আওতাভুক্ত আদিবাসী উপভোক্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, সমাজের সর্বস্তরের মানুষের সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাগত অগ্রগতি নিশ্চিত হলে তবেই প্রকৃত উন্নয়ন সম্ভব। বিচারপতি শীল নাগ, শ্রী চন্দ্রশেখর, সঞ্জীব সাজদেবা এবং অরুণ পাল্লী ও আইনজীবী ভি মোহনা আজ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত পাঁচজন নতুন বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার তাদের নিয়োগ অনুমোদন করার পর তারা দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ভারত সফররত দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতি পল মার্শাদিলের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প, ডিজিটাল প্রযুক্তি এবং পরিকাঠামো খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

দুই দেশের দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও গভীর করার ক্ষেত্রে পল মাশাতিলের দৃঢ় অঙ্গীকারের প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তারকেশ্বর গেছেন। দুপুরে মন্দিরে পুজো দেবেন তিনি। তার সফর ঘিরে আন্তঃসীমান্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। পুজো দেবার পর স্থানীয় নটরাজ পান্থ নিবাসে হুগলি জেলার 16 জন বিধায়কের সঙ্গে বৈঠক করবেন তিনি। অন্যদিকে আগামী 20 জুন প্রধানমন্ত্রী আসবেন হুগলি জেলায়, তার সভার সম্ভাব্য স্থল পরিদর্শন করতে পারেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা
1: FM রেইনবো তে, রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: Yes, yes, yes, and 9903653992 এই নাম্বারটা আমাদের চেনা নাম্বার, তোমাদের সবার চেনা নাম্বার। স্পেশালি যারা আজকে একটু বেশি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে শুনছো, তারা হয়তো একটু ভালো শুনতে পাচ্ছ। আমরা জানি যে অনেকেই আমাদেরকে মেসেজ করে জানাচ্ছ যে প্রপারলি অনেক সময় আমাদের শোনা টোনা যাচ্ছে না বা কিছু, কিন্তু বিশ্বাস করো যন্ত্র এবং যন্ত্রণা এই দুটো আমাদের হাতে কিন্তু নেই।
2: হ্যাঁ, মানে যন্ত্রের যন্ত্রণা আমরাও ভোগ করি, আর আমরা ভোগ করলে ওই যা হয় আর কি। তোমরা তো বন্ধু, সে তো তোমাদের ওই মানে যন্ত্রের মাধ্যমেই যন্ত্রণাটা দিতে হয়, কিন্তু আমরা ভীষণভাবেই তোমাদের সঙ্গে আছি একেবারে 6:30 পর্যন্ত। উঠোশি আর অমরজিৎ 107 FM রেইনবোতে তোমাদের সঙ্গে আছে, আর এই মুহূর্তে একটা পাহাড়ি মেসেজ চলে এসেছে,
1: তাই নাকি?
2: হ্যাঁ, আজ কোলকাতা থেকে না, আছি কালিম্পং পাহাড়ের কোলে, দারুণ ওয়েদারে, অসাধারণ পরিবেশ, চারদিকে পাহাড় আর সবুজ, আশা করছি কাল কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। আছে সাথে FM রেইনবো, সত্যি ফাটাফাটি লাগে রে। সৌভিক সরকার ফ্রম কসবাহালতু থেকে। এই সৌভিক সরকার এখন তো কসবাহালতু নয়, তাহলে তো এখন কালিম্পং থেকে।
1: এক্স্যাক্টলি,
2: হ্যাঁ, পাহাড়ি শুভেচ্ছা আমাদের, দারুণ লাগলো। আর এই যে সুন্দরীর কথা হলো, এই সুন্দরী বললে না কিরকম আমার নিজেকে একটু আরেকটু মানে আরেকটু নিজেকে সুন্দর বলতে ইচ্ছে করে, সেরকম কিছু অমরজিৎ আমার জন্য রাখছে কিনা আমি জানি।
1: আসলে ব্যাপারটা হচ্ছে কি, এত কিছু দিয়ে মাঝে মধ্যে
2: কি
1: মানে আর আর নতুন করে না এটা বলা সম্ভব নয়।
2: আচ্ছা আচ্ছা, এত কিছু দিয়ে মাঝে মধ্যে না হয় হলো না, কিন্তু যেটা হলো সেটা হচ্ছে আমরা তো তোমাদের সঙ্গে 6:30 পর্যন্ত আছি, কিন্তু মাঝে একটু টুকুস করে একটা বিরতি নিতে হবে, কারণ শুধু আমরা কথা বললে হবে, সংবাদ কেউ তো তোমাদের কাছে পৌঁছতে দিতে হবে। তাই জন্য ওই 5:00 থেকে 5:02 একটা পৌঁছকে সংবাদ বিরতি থাকবে। আর তার আগে ওই যে কালিম্পংয়ের কথা বললাম, তাই জন্য অমর যে ঠিক করেছে বিনা পয়সায় ওই অঞ্জন দত্তর সঙ্গে আমাকে দার্জিলিং নিয়ে যাবে,
1: তাই নাকি?
2: হ্যাঁ,
1: এইরকম মাঝে মধ্যে যাওয়া যায়। এক্স্যাক্টলি তাই, মানে বিশ্বাস করো সামনে এক কাপ কফি, একটা ভিউ পয়েন্ট, এবং তার পাশাপাশি অঞ্জন দত্তের গান, আর তার সঙ্গে একটা মেঘলা বিকেল, কার না ভালো লাগে বলো তো?
3: কুয়াশায় ঘেরা ভাসা ভাসা সেই পাইন গাছের ফাঁকে ফাঁকে রোদ্দুর।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে চঞ্চল ভট্টাচার্য। হুগলির তারকেশ্বরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথাগত মতে তিনি পুজো মন্দির থেকে সরকারি পান্থশালা নটরাজে হুগলি জেলার নির্বাচিত বিজেপি বিধায়কদের নিয়ে প্রশাসনিক সভা করেন। মুখ্যমন্ত্রী সরকারি পান্থশালায় আসার পর তাকে মালা উত্তরীয় পরিয়ে সম্মান জানান নির্বাচিত বিধায়করা। পরে রাজ্য পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়ার পর তিনি প্রশাসনিক বৈঠকে যোগ দেন। কেন্দ্রীয় সরকার এবছরের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারের জন্য মনোনয়ন গ্রহণ শুরু করেছে। বিভিন্ন ক্ষেত্রে যেসব শিশুরা অসাধারণ অবদান রেখেছে তাদের ভূমিকাকে স্বীকৃতি দিতে এই সম্মানে ভূষিত করা হয়। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই। এই মনোনয়ন শুধুমাত্র রাষ্ট্রীয় পুরস্কারের সরকারি পোর্টাল https://awards.gov.in এর মাধ্যমে অনলাইনে দেওয়া যাবে। 31 জুলাই অনুযায়ী যেসব শিশুর বয়স 5 থেকে 18 বছর তারাই এই পুরস্কারের যোগ্য। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মনোনয়ন জমা দিতে পারবেন, শিশুরাও স্বমনোনয়ন করতে পারবে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দুর্নীতির অভিযোগের তদন্তের প্রস্তুতির মধ্যেই রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে আগামীকাল। দুপুর 12:30 মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যস্তরে অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজ্যের সব জেলা, সব ব্লক, পুরসভা এবং কলকাতা পুর নিগমে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে উদ্বোধনী কর্মসূচি। রাজ্যের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে সমস্ত জেলা শাসক ও কলকাতা পুর নিগম কর্তৃপক্ষকে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। ধর্মতলার ওয়াই চ্যানেলে চলছে তৃণমূল কংগ্রেসের ধর্ণা কর্মসূচি। দলনেত্রী মমতা ব্যানার্জি ছাড়াও রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্যরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান তাদের এই লড়াই গণতন্ত্র বাঁচানোর লড়াই, রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে এই ধর্ণা চলবে। দলের বহু বিধায়ক সাংসদকে অবশ্য এদিনের কর্মসূচিতে দেখা যায়নি। FM রেইনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
0: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: Yes, yes, ক্যাফে কলকাতা। আর এই সময়টা মানে যখন মোটামুটি শহর এবং শহরতলিতে মানে ধরে নেওয়া যায় যে আর কদিনের মধ্যেই প্রচণ্ড বৃষ্টি টিষ্টি আসবে, মানে যেরকমভাবে আমাদের চারপাশে আমাদের এই শহর কলকাতাও তার মধ্যে কিন্তু অ্যাটাচড হয়েছে, যে ইয়েলো ওয়ার্নিং, অরেঞ্জ ওয়ার্নিং সমস্ত কিছু পড়েছে, তাতে যেটা ধরে নেওয়া যায় যে তোমার যদি দু চাকা বা চার চাকার সেই বাহনটা থাকে তাহলে কিন্তু মাঝে মধ্যেই আমাদের এই শহর ছেড়ে অনেকটা অনেকটা দূরে চলে যাওয়া যায়। মানে স্পেশালি সেক্ষেত্রে তোমার হাতে যদি দু তিন দিন সময় থাকে তাহলে কিন্তু তুমি তোমার মতো করে নিজের লাইফটাকে এনজয় করো,

0: নিতে পারো অবভিয়াসলি। আর তার সঙ্গে যদি তিন চারজন বন্ধু একসঙ্গে জুটে যায় তাহলে তো কথাই নেই বস, কি তাই না?
1: হ্যাঁ, মানে এই বাইক রাইডিং, মানে আমি বাইক চালাতে জানি না, কিন্তু মোটামুটি ওই গাড়ি হোক, মানে দু চাকা হোক চার চাকা হোক, এই নিজে ড্রাইভ করে যাওয়ার আনন্দটাই কিন্তু জানি অনেকেই বলবে না পরিশ্রম হয়, পরিশ্রম হলেও ওই যে হালকা করে গান চলছে, ধরে নাও 107 FM রেনবোই চলছে, তার সঙ্গে তুমি বাইরে একটু মেঘ দেখছো, একটু বৃষ্টি দেখছো, আর ড্রাইভ করে পাশে বন্ধু বা প্রিয় কোনো মানুষকে তুমি বসিয়ে নিয়ে যাচ্ছ বেশ অনেকটা দূরের জার্নিতে, সেই জার্নিটা কিন্তু অবভিয়াসলি ভীষণ, মানে ওই সুহানা সাফার যাকে বলে তাই হয়। আর মোটামুটি সুহানা সাফারের জন্য আর একটা আপডেট তোমাদেরকে দিয়ে দিই, আজকে মঙ্গলবার, এই যে সপ্তাহের শুরুতেই এই যে একটু গরম গরম আবার একটু হালকা হালকা মেঘলা, কিন্তু বৃহস্পতিবার থেকেই কিন্তু এই সপ্তাহে মোটামুটি একটা ধুন্ধুমার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
0: একদমই তাই, মানে সেরকম কিন্তু আমরা মানে ভেবেই নিচ্ছি আর কি, মানে যেরকম ভাবে আমাদের ওয়ার্নিং আসা শুরু করেছে তাতে ধরে নেওয়া যায় বৃষ্টি একদম দোরগোড়ায়।
1: আচ্ছা, ওয়ার্নিং কেন বলছো? মানে বৃষ্টি
0: আনন্দের
1: বিপর্যয়। হ্যাঁ,
0: আনন্দের ওয়ার্নিং,
1: বাবা আনন্দটা ওয়ার্নিং অমরজিতের কাছে। হ্যাঁ,
0: একদমই তাই, আমার কাছে আনন্দ সবসময় ওয়ার্নিং।
1: বোঝা গেছে এক্স এন্ড নেক্সট এর চক্করটা কিরকম চলে?
0: এক্স্যাক্টলি তাই, ঠিক ধরেছো, একদম ঠিক কথা বলেছো। আর যখন আমরা এরকম ভাবে মানে এইরকম একটা সময়ে যখন তোমাকে ঘুরতে যাওয়ার কথা বলছি, সেই সময়টা কিন্তু আমাদের মানে আরও একবার যদি পেছনের দিকে তাকাই তাহলে কিন্তু দেখব যে কোনো কোনো বিষয় যেগুলো হারিয়ে গেছে কিন্তু আরও একবার ফিরিয়ে আনা যায়, সেই রকমভাবেই কিন্তু তোমার কাছ থেকে জানতে চেয়েছিলাম 9903653992 সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া যেই জিনিসগুলোকে ফিরিয়ে আনতে চাই তা হলো বাটনা বাটার শিল নোড়া।
1: বাহ,
0: এটা কিন্তু একটা সত্যি সত্যি
1: খুব সুন্দর। আমরা এখন ম্যাক্সিমাম মানে সেটা আমরা যারা রান্না করি সেটা নারী পুরুষ উভয়তেই, আমরা কিন্তু মিক্সিতেই কাজকর্ম সারি, কিন্তু ওই বাড়িতে সবাই বলে না ওই শিলে বাটা সব মানে সবজি না ওটাকে মশলা বলে। হ্যাঁ, মানে বোঝাই যাচ্ছে আমি কতটা শিলে বাটতে পারি। শিলে বাটা,
0: বাটনা বাটার কথা বললে তোমার পাশে বসলে আবার আমার প্রচন্ড ভয় লাগে।
1: ও আচ্ছা, মানে হ্যাঁ আমি মানুষজনকে বেটে দিতে পারি, এইটা তো আমি পারি, কিন্তু শিলে বাটা মানে যে মশলা শিলে বাটা যায় তার আলাদাই স্বাদ হয়।
0: এই যে বাটনা বাটার কথা বললে আমাদের মনের মধ্যে একটা ভয় লাগে, কিন্তু বাটনা বাটার কথা বললে তুমি একেবারে আল্লাহ দিয়ে আটখানা হয়ে যাও। যাই হোক,
1: অনেককে বাটতে চাই।
0: এক্স্যাক্টলি তাই, আমাদের এই মুহূর্তে যখন হাতে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তখন কিন্তু আমরা গ্যালারি এই শব্দটার সঙ্গে খুব বেশি পরিচিত, কিন্তু মাধাই দাস বহর ঘোষপাড়া থেকে আমাদেরকে কিন্তু আরও একবার ফিরিয়ে নিয়ে গেছেন সেই সেই সময়টায়, সেই এরাতে, যে সময় কিন্তু আমরা ফটো বলতে বুঝতাম অ্যালবাম।
1: একদমই তাই, এবং আমার মনে আছে জানো আমি তখন খুব ছোট, আমার সেই ছোটবেলায় জন্মদিনে আমাকে দাদু একটা ক্যামেরা উপহার দিয়েছিলেন, খুব ছোট্ট মানে পুঁচকে ক্যামেরা, এবং সেইটাতে আমি বেশ কিছু ছবি তুলেছিলাম, ছবিগুলো ভালো হয়নি, কিন্তু স্মৃতিগুলো না ভালোর থেকেও ভালো। এরকম অনেক কিছু ফিরিয়ে আনার গল্প তুমি বলবে 9903653992, সেটা লুপ্ত প্রায় প্রাণী হতে পারে বা এই এই এই যে এই সমস্ত জিনিসপত্র স্মৃতি মানুষ, তোমার কাছে ক্যানভাস পুরো খোলা 9903653992, সেই খোলা নম্বরে চলে এসো উষসী আর অমরজিতের কাছে।
0: এক্স্যাক্টলি তাই, তোমাকে ঘুরতে যাওয়ার কথা জাস্ট একটু পরে বলবো, কিন্তু তার আগে তোমাকে বলি আরও একটা বিষয় যেটা কিন্তু আমাদের এই সময় হারিয়েই গেছে প্রায় বলতে গেলে, স্পেশালি মোবাইল নেটওয়ার্কের জন্য বা বিভিন্ন ধরনের রেডিয়েশনের জন্য হারিয়ে গেছে, দ্যাট ইজ চড়ুই পাখি। আর এই চড়ুই পাখি বললেই যেটা মনে হয় আমার ঘুলঘুলিতে চড়াই বসে যাত্রা শোনারে মনে পড়ছে, সেই গানগুলো, যে গানগুলো কিন্তু শুনে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছিলাম তার মধ্যে কিন্তু এই গানটাও অন্যতম ছিল। ইয়েস এক্স্যাক্টলি তাই, এবং এই গানটা শুনলেই মোটামুটি বোঝা যায়, এই গানটার টিউনটা শুনলেই বোঝা যায় যে ইয়েস আমাদের ছোটবেলাটা কতটা বেশি নস্টালজিক ছিল।
1: আর এই গানের দরজা ধর খুব মানে এই গানের দরজা ধরেই তুমি আমি আরেকটা ছোট হয়ে আসি চলো, আর ছোটবেলাকেই না হয় বলি তোমার দেখা নাই রে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: FM রেইনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতাতে আমরা রয়েছি। আর এই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকেই, স্পেশালি যারা একটু নর্থ বেঙ্গল লাভার এবং যারা এই সময়টা একটু বেরিয়ে পড়তে পছন্দ করেন, অনেকেই দেখছি আজকাল একটু সোলো ট্রিপের উপরে বেশি মজেছেন। ব্যাপারটা কী গো?
1: হ্যাঁ, মানে ওই সোলো ট্রিপের মজাটা কী বলো তো, যা টাকা জমেছে শুধু নিজের পেছনে খরচ করো, অন্যের পেছনে করো না।
0: একদম তাই।
1: এবং টাকা কম জমলে একা ঘুরতে বেরিয়ে চলে গেলে খুব মজা। তবে হ্যাঁ, অনেকের ব্যাপার আছে যে সোলো ট্রিপে গেলে অনেকেই বলবেন যে দল বেঁধে গেলে গাড়ি ভাড়াটা শেয়ারেবল হয়ে যায়, কোথাও মানে একটা রুমে যদি তিন চারজন বন্ধু বা বান্ধবী মিলে থাকি সেক্ষেত্রে শেয়ারিং হয়ে যায়। কিন্তু আবার এটাও হয়, সোলো ট্রিপ কিন্তু এখন দেখবে

0: যে ওমেন্স গ্রুপ বা মেন্স গ্রুপ বা ব্যাচেলার্স গ্রুপ, যে সিঙ্গেল সিঙ্গেল
1: তুমি ম্যারিড গ্রুপ, ওটা হয় না। আচ্ছা আচ্ছা, ওটা তো এমনি একটা গ্রুপের মতো আর কি,
0: একটা গ্রুপ আর সেই গ্রুপ আনজাগে, ঠিক আছে, এইসব বাচ্চা ছেলেদের কেনা হয় সেই কথা নাই বললাম,
1: সেটা কেনা হয় নতুন করে আবার নাই চাগার দিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যারা ট্রাভেল লাভার তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা মানে স্পেশালি অন্তত কয়েক মাস ধরে যেটা লক্ষ্য করছি,
0: যেখানে হোক একটা জায়গা কমন থাকে,
1: একটা জায়গা কমন থাকে, সেটা হচ্ছে উত্তরবঙ্গ। মানে কিভাবে, মানে সেটা কিভাবে হয়ে যায়, মানে
0: আমি পাহাড়,
1: একদমই তাই, মানে অনেককেই আমি দেখলাম যে জাস্ট এক মাস ধরে আমি দেখছি অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করছেন যে তারা লেপচা জগৎ প্রচন্ড পরিমাণের বেড়াতে যাচ্ছে।
0: হ্যাঁ, কারণ দার্জিলিং এ এখন যে পরিমাণ ভিড় হয়, অনেকেই দার্জিলিং এর ওই ভিড়টা এড়াতে যান। যদিও আমরা জানি যে রিসেন্টলি সিকিমে প্রচুর পরিমাণে ধস নেমেছিল, বৃষ্টি হয়েছিল, সেখানে যারা পর্যটন মানে বিভাগ তারা বেশ বিপর্যস্ত হয়েছিল, কিন্তু এখন সেটা অনেকটা সামলে উঠে গেছে। আর লেপচা জগৎ কিন্তু নিয়ারলি সেফ আছে, দ্যাটস ওয়াই লেপচা জগৎ এবং আরও বেশ কিছু জায়গা, সেসব জায়গায় পাহাড়ি জায়গায় ঘুরতে যাওয়া হচ্ছে। আর একটা জায়গাতেও কিন্তু যাওয়া হয় এই ঘুরতে যাওয়ার, এই যে তুমি বললে নর্থ বেঙ্গল ছাড়াও পুরুলিয়ায়।
1: এক্স্যাক্টলি তাই, পুরুলিয়াতে কিন্তু আমরা দেখেছি মানে স্পেশালি যে সময়টা পলাশ ফোটে, মানে অন্তত এই এপ্রিলের সময়টা, মার্চ এপ্রিল এবং কিছুটা মেয়ের সময়ও থাকে, সেই সময়টা পুরুলিয়ার একরকম সৌন্দর্য। আবার জুলাই অগস্ট মাসে কিন্তু পুরুলিয়ার আরেক রকম
0: সৌন্দর্য। আরেকটা ব্যাপার, আগে যেরকম পুরুলিয়ায় একটু বর্ষা একটু রিস্ক ছিল, অনেকে বলতো যে না পাহাড়ি জায়গায় বর্ষায় না যাওয়াই বেটার, কিন্তু পুরুলিয়া এখন আগের থেকে অনেকটা বেটার হচ্ছে এবং হয়ে গেছে। দ্যাটস ওয়াই অনেক রিসর্ট, অনেক থাকার জায়গা, অনেক বেশি বিনোদন। দ্যাটস ওয়াই আমরা না এখন যে কোনো জায়গায় জাস্ট এই কলকাতার গরম বা তুমি যেখানেই থাকো না কেন, সেটা যে প্রান্তেই, সেই ওয়েদারটা যদি তোমার এই মুহূর্তে ভালো না লাগে, জাস্ট রিমোট দিয়ে অল্প পয়সায় বাজেট ফ্রেন্ডলি জায়গায় ঘুরতে চলে যেতেই পারি। আর ঘুরতে চলে গেলে যেটা হয়, তুমি যেখানেই ঘুরতে যাও না কেন, আপাতত গানের সুর ধরে তুমি একটু কোথাও ঘুরতে চলে যেতেই পারো, সেটা তোমার মন
1: ধরো। এরকম যদি হয় যে তুমি নিজেকে একেবারে করিনা টাইপ মানে বেবো টাইপ মনে করছো, এবং সেক্ষেত্রে তোমার পেছন পেছন শাহিদ কাপুর ঠিক ওই রকম ভাবেই কিন্তু গাড়িটা চালাতে চালাতে আসছেন, এবং
0: তখন আমি জবই মেট বলে শাহিদ কাপুরের সঙ্গে ওই গানটাতেই নাচবো। কোন গানটা বলো তো, ইয়ে ইশক হায়,
1: না না এটা হলো, কিন্তু এক্ষেত্রে আবার মানে মানে তোমার ক্ষেত্রে আবার সিনটা না হয় উল্টো হয়ে যেতে পারে, মানে তুমি পেছন পেছন গাড়ি চালিয়ে যাচ্ছ, শাহিদ কাপুর সামনে সামনে যাচ্ছে।
0: গাড়িটা কে চালাবে সেটা পরের কথা, কিন্তু গানটা আমি না গে শ্রেয়া ঘোষাল গাইলেই বেটার।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারাদিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বললো,
2: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
1: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
0: হর ঘর সূর্যঘর। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: কেন ঘুমসুম তোমাকে শোনালাম, আমাদের একদম ঘুম আসছে না বিশ্বাস করো। তার কারণ হচ্ছে আমরা চারপাশে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রচুর প্রচুর প্রচুর কেক্স। সেটা কিন্তু আমাদের চারপাশে এরকম মানে আমাদের স্বপ্নের মধ্যে ইমোজি হয়ে উড়ে বেড়াচ্ছে। কারণ আছে তো বস, এটার কারণ হচ্ছে কি, আজকে থেকে একদম ইন্ট্রো করে রাখলাম আর কি, কারণ কালকেও তো একটা বিশেষ দিন। আজকেও যেমন একটা বিশেষ দিন, কালকেও তো একটা বিশেষ দিন। তার কারণ হচ্ছে এই আজকের দিনে আমি একবার ছোটবেলায়
3: আমি একটা কথা বলবোই, সেটা হচ্ছে আমি একটা নতুন জিনিস ইনোভেশন করেছি
2: বাবা, তাই নাকি? হ্যাঁ, এই পৃথিবীতে যা কিছুই আছে সবকিছুই ডিসকভারি।
3: হ্যাঁ,
2: কিন্তু
3: আমি কি বলতে দেবে,
2: করা মানে তো একটা অন্য জিনিস।
3: আমাকে বলতে দেবে?
2: নিশ্চয়ই,
3: ধন্যবাদ। সেটা হচ্ছে পায়েশ কাটা কেক মাখা,
2: তোমার ব্রেনকে ডিসকভারি করা আমার পক্ষে সম্ভব না, কারণ তোমার পুরোটাই ইনোভেশন।
3: হ্যাঁ, আমি এমনি ডিসকভারি চ্যানেল, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা সেটা হচ্ছে যে এই যে গুমসুম গানটা চালালাম, আর এই যে ডিসকভারির ব্যাপার বলছি, গুমসুম গানটা কেন চালালাম,
2: কেন
3: সেটা ডিসকভার করার আগে একটু বাজনা বাজাই।
2: হ্যাঁ, নিশ্চয়ই, তুমি যখন বলে দিয়েছো তখন তো আলাদা ভাবে একটা,
3: আই লাইক দিস সম্মান,
2: তাই নাকি? কি রকম সম্মান? আসলে ব্যাপারটা হচ্ছে কি, কেন আমরা বলছি এটার কারণ আছে, ওই যে বললো না,
3: এই যে বাজনা বাজনা, এই যে
4: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার।
3: হ্যাঁ, আজকে অনেকেই
2: কখন যেতে হবে শুধু বলো, তোমার ফ্ল্যাটে
3: কেক মাখবে, পায়েশ কাটবে না, আজকে আমার জন্মদিন নয়।
2: ও আচ্ছা, আমি ভাবছিলাম মনে হয় আমি ওই হ্যাপি বার্থডে লেখা যে এরকম সিলিন্ডার শেপের যে টুপিগুলো পাওয়া যায় ওইগুলো পরে।
3: আমার জন্মদিন এখনো 6 মাস বাকি,
2: বছরের মাঝামাঝি সময় রয়েছে আমরা।
3: কিন্তু আর একদিন বাকি যার জন্মদিন, তার জন্মদিন আমরা একটু আগে যে এই যে গুমসুম ভাবে পালন করলাম মানে গানে গানে, সেটা হচ্ছে ইলাইয়ারাজার জন্মদিন, জাস্ট কালকে, তাই তো?
2: একদমই তাই। কিন্তু আজকে, আজকেও তো স্পেশালি জন্মদিন রয়েছে,
3: অবিয়াসলি।
2: তো জন্মদিন যখন রয়েছে তখন আমরা একটা কাজ করব, জন্মদিনটা না পুরো একদম ওয়েভের মতো করে একদম।
3: কিন্তু আজকে কার কার জন্মদিন রয়েছে?
2: আজকে অনেকের জন্মদিন রয়েছে আর কি, আমার ক্রাশের,
3: আমি
2: আমার পছন্দের অভিনেত্রীর জন্মদিন রয়েছে, সোনাক্ষীর জন্মদিন রয়েছে। এটা বলতে গেলে একটা ছোটবেলার যিনি ক্রাশ ছিলেন তিনি আজও ক্রাশ রয়েছেন, সেই বিষয় নিয়ে।
3: কিন্তু তাছাড়াও আজকে আরেকজনের জন্মদিন, ফেমাস ফেমাস ডিরেক্টর মণিরত্নম জি আজকে জন্মদিন। আর মণিরত্নম মানেই আমরা জানি এক্সে বারকার হিট নাম্বারস, এক্সে বারকার হিট সিনেমা, এবং আমরা যারা 90s এর বাচ্চা কাচ্চা মানে এখনো বাচ্চা রয়েছি যারা, তাদের কিন্তু

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: এই অমরজিৎ,
3: ইয়েস,
2: বলছি তোমার জীবনের ছমক ছল্লোটা কে গো, কে গো?
3: সেটা না হয় নাই বললাম,
2: না বলো না গো, প্লিজ বলো,
3: নাই রিভিল করলাম।
2: দেখো 2026 আমরা মধ্য গগনে, জুন মাস মানে জুনের পরে ওই জুলাই থেকে আর ছটা মাস পড়ে থাকে, আর জুনটা তো ওই তাইরে নাইরে না করে আমিও জানি আজকে শুরু হলে, না আজকে শুরু হয়নি মানে গতকাল শুরু হয়েছে, আজকে দ্বিতীয় তারিখ, মোটামুটি কদিন পরে লাস্ট তারিখেও আমরা পৌঁছে যাবো। কিন্তু তুমি বলো না গো তোমার লাইফের ছমক ছল্লোটাকে।
3: একদম না, কারণ সময় বলছে এক ঘন্টার মতো টাটা বাই বাই।
2: আচ্ছা আচ্ছা আচ্ছা,
3: ভাগ্যিস বেঁচে গেলাম। আসলে 5:54 হয়ে 49 সেকেন্ড হয়ে গেছে, গণেশ
2: 52 সেকেন্ড হয়ে গেছে।
3: Yes, একদম। গণেশ আমাদেরকে মেসেজ করে বলছে সেই নৌকার দিনগুলো সেইগুলো চাই। আচ্ছা, মানে তুমি কি নৌকা চালাতে পারো?
2: না, আমি নৌকা চাপতে পারি, আর আমি চাপলে নৌকা ডুবি হয়।
3: এত সুন্দর, মানে এত সুন্দর, মানে
2: এমন সুন্দর রিয়ালাইজেশন আর কে দেবে তোমাকে?
3: Yes, একদমই তাই। একটা সময় টিভি ভিডিও গেম বলে একটা জিনিস পাওয়া যেত, সেইটা এখন মিস করি। একদমই তাই, মানে মোবাইলের যুগে কম্পিউটারের অনেক কিছুই, মানে কম্পিউটার মোবাইলের যুগে অনেক কিছুই বিলুপ্ত, সেটা আমরা জানি। শাওন বারাসাত থেকে আমাদেরকে কিন্তু মেসেজ করে জানিয়েছে।
2: এখন কম্পিউটার ল্যাপটপ সেই সব অতীত, আমরা এখন মোবাইলে এবং ট্যাবেই মানে কিরকম বন্দি হয়ে গেছি। ঠিক আছে, সেসব নিয়ে আবার কথা হবে 6:30 পর্যন্ত। আমরা যাব এই গানের হাত ধরে, আবারও ঠিক ফিরবো 6:02 একটা সংবাদ বিরতির ওপারে। উষসী আর অমরজিৎ রয়েছি কিন্তু 6:30 পর্যন্ত।
3: এক্স্যাক্টলি তাই, আমাদের শুধু আবদার তোমরা আমাদের সঙ্গে থেকে যাও। ইয়েস, 9903653992 তে সেই বিলুপ্ত জিনিস, সেটাকে তুমি আবারও ফিরিয়ে আনতে চাও।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলা 12:30 রাজ্যস্তরে অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। এই মর্মে রাজ্যের নারী শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দফতরের তরফে সব জেলা শাসক ও কলকাতা পুর নিগম কর্তৃপক্ষকে নির্দেশিকা পাঠানো হয়েছে। হুগলি তারকেশ্বরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথাগত মতে তিনি পুজো মন্দির থেকে সরকারি পান্থশালা নটরাজে হুগলি জেলায় নির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করেন। মুখ্যমন্ত্রী সরকারি পান্থশালায় আসার পর তাকে মালা এবং উত্তর পরিয়া সম্মান জানান নির্বাচিত বিধায়করা। পরে রাজ্য পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। আসন্ন বর্ষা মৌসুমে সম্ভাব্য বন্যা পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকার উত্তরবঙ্গে বিশেষ ফ্ল্যাট কন্ট্রোল রুম চালু করেছে। ভারত ভুটান সীমান্ত থেকে নেমে আসা বিভিন্ন নদীর জলস্তর এবং গতিবিধির ওপর সর্বক্ষণ নজরদারির জন্য অত্যাধুনিক প্রযুক্তির ডিভাইস লাগানো হবে বলে সেচ দপ্তর সূত্রে খবর। ব্যারেজ থেকে ছাড়া জলের সঠিক মাত্রা দ্রুত জানার জন্য আগামী 3 মাসের মধ্যে এই যন্ত্র বসানো, তথ্য সংগ্রহ এবং সতর্কবার্তা জারি সহ দ্রুত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কন্ট্রোল রুম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধর্মতলার ওয়াই চ্যানেলে হয়েছে তৃণমূল কংগ্রেসের ধর্না কর্মসূচি। দলনেত্রী মমতা ব্যানার্জি ছাড়াও এই কর্মসূচিতে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্যরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান তাদের এই লড়াই গণতন্ত্র বাঁচানোর লড়াই, রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে এই ধর্না চলবে। দলের বহু বিধায়ক সাংসদদের অবশ্য এদিনের কর্মসূচিতে দেখা যায়নি। রাষ্ট্রসংঘের শিশু অধিকার কমিটি আফগানিস্তানে জারি হওয়া একটি নতুন অধ্যাদেশের তীব্র নিন্দা জানিয়েছে। এই অধ্যাদেশে বাল্যবিবাহকে বৈধতা দেওয়া হয়েছে। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আরে মেলতে পাকা সাইরে

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতাতে। আমরা যেরকম বলেছিলাম, ইয়েস, আমরা বলেছিলাম ছটার পরপরই কিন্তু ফিরে আসছি। দেখো ঘড়িটা মিলিয়ে নাও, আরও একবার ছটা বেজে 7 মিনিট হয়ে 14 সেকেন্ড কিন্তু অলরেডি হয়ে গেছে। অমরজিৎ এবং শশী তোমার সঙ্গে রয়েছে, আর 9903653992 তে তোমাকে একটু আগেই কিন্তু আমরা বলে দিয়েছিলাম, যারা একটু পরে টিউন করেছো তাদেরকে আরও একবার জানিয়ে দিই যে বিলুপ্ত প্রায় সেই জিনিস, হারিয়ে যাওয়া সেই জিনিস যেটাকে তুমি আবারও ফিরিয়ে আনতে চাও, সেই রকম কোন জিনিস যেটা তোমার মনে হয় যে ইয়েস সেটা হারিয়ে গেছে, আবারও ফিরিয়ে আনলে ভালো।
2: হ্যাঁ, মানে এই যে মেসেজটা 9903653992 তে চলে এসেছে, সেটা দেখে আমি না প্রায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছি।
1: কেন?

0: সেটা তো তুমি মাঝে মধ্যেই,
1: হ্যাঁ না
0: মানে মেসেজ দেখে আবার নতুন করে,
1: কারণ রাজু দাস আন্দুল মৌরিগ্রাম থেকে লিখে পাঠিয়েছেন যে তিনি কিংকং কে ফিরিয়ে আনতে চান।
0: কেন মানে আবার নতুন করে তাকে না টানলেই কি হচ্ছিল?
1: হ্যাঁ মানে কিংকং কে ফিরিয়ে আনতে চায়, তারপরে সেই কিংকং কে ফিরিয়ে আনার পরে অমরজিৎ সে কিংকং এর সঙ্গে কোলাকুলি করতে যাবে।
0: আমি সেটা, এটা কে অ্যাড করলো?
1: এটা আমি করলাম, নিশ্চয়ই
0: তুমি, আমি জানতাম।
1: আমি এই ভিডিওটা বানাবো এবং আমি ভাইরাল হয়ে যাব।
0: তুমি মানে ইনোভেশন, আর ইনোভেশন মানে তুমি, সেটা তো আমার আগেই বলে দেওয়া উচিত, আমি বলে দিয়েছি।
1: এই আমাকে একজন সুইট গার্ল লিখেছে
0: কি,
1: হ্যাঁ হ্যাঁ, গুড ইভিনিং চকো বয় অমর, সুইট গার্ল উশসী।
0: থ্যাংক ইউ, মানে সুইট গার্ল উশসীর পরে নয়, চকোবয় অমরটা শুনে আমি থ্যাংক ইউ বলেছি, বাকিটা
1: চকোবয় ব্যাপারটা, চকলেট ব্যাপারটা এত সুন্দর সেটার সাথে অমরজিৎ। ঠিক আছে, এটা আমার মনে হচ্ছে, আমার মনে হওয়া আমার মনে থাক, কিন্তু মেসেজটা টোটালি পড়ি। তোমাদের একসাথে পারফর্ম শুনতে খুব ভালো লাগে, উশসীর দুষ্ট মিষ্টি হাসিটা নাইস লাগে। ও থ্যাংক ইউ, ঠিক আছে, এবার টপিকে
0: সুন্দর করে তুমি থ্যাংক ইউটা বললে, শুধু আমি শুধু এইটুকুই ভাবছি আর কি।
1: উনি লিখেছেন এরপরে যে এবার টপিকে এলাম, আমাদের ছোটবেলায় আগে যেন একটা কাঠের লাঠিতে মিঠাই জড়ানো থাকতো, সেই আঠার মতো জিনিসটা বানানো হতো এবং সেইটা খুব মিস করি।
0: একদমই তাই, এটা কিন্তু
1: লিখেছে, এটা অন্দি লিখেছে মেসেজটা।
0: এটা কিন্তু আমরা অনেক জায়গাতে মানে মেলায় দেখলে, স্পেশালি গ্রামগঞ্জের মেলায় দেখলে দেখতে পাই, যেটাকে ওখানকার ভাষায় হাওয়াই মিঠাই বলা হয়। এটা কিন্তু অনেকেই, হ্যাঁ একদমই তাই, মানে আজকাল কিন্তু প্রায় শহরাঞ্চলে পাওয়াই যায় না, কিন্তু গ্রামাঞ্চলের স্পেশালি শহরতলির অনেক জায়গার মেলাতে কিন্তু আমরা এটা দেখতে পাই। সামনেই রথের মেলা আসছে, রথের মেলা যে সমস্ত জায়গাতে হয় মানে গ্রামাঞ্চলে যেসব মেলায় হয় সেই সব মেলায় কিন্তু তুমি এটা আরামসে পেয়ে যাবে একদম। মানে যদিও সেখানে আমাদের বকুলতলায় জল জমবে কি জল জমবে না সেটা আমরা বলতে পারবো না, তার কারণ হচ্ছে যে সেই সময়টা বৃষ্টির সিজন থাকবে সেটা কিন্তু আমরা জানি,
1: মানে জল জমুক না জমুক, কিন্তু এই যে বকুলতলার কথা তুমি বললে, এই বকুলতলার কথা বললে মানে মেলার কথা বললে, আর এই মেলার কথা বললেই যেটা মনে হয় যে মনটা মিলিয়ে যেতে চায় মেলায়।
0: এক্স্যাক্টলি তাই, মেলা মানেই মেলবন্ধন, আর মেলবন্ধন মানেই সব ইনোভেটিভ ব্যাপার।
1: কিন্তু সেই মেলাতে উষসের অমরজিতের মেলবন্ধনটা হচ্ছে
0: না,
1: মনে তুমি না করলেও আমাকে মেলায় নিয়ে একটা পাপড় ভাজা খাইও।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ওই দেখতে যাবো আমি তুমি কি বলো তো
3: সিনেমা।
2: সামনে
3: রথ আছে, রথে আমি পাপড় ভাজা খাবো, রথে আমি দড়ি টানবো, মানে রথের দড়ি, আরো অনেক কিছু আছে। জুন মাসে আরো অনেক কিছু আছে, কিন্তু তুমি কি ইভেন্ট বলছো বলো, মানে আমি একটা ইভেন্ট বলবো, মানে ইভেন্ট না, মানে একটা জিনিস বলবো।
2: ব্যাপারটা হচ্ছে কি, তুমি যে এই যে সামনে আমাদের একটা এত বড় ঝড় আসতে চলে, এই
3: ঝড়
2: ঝড় বললি, এটা কি রকম যেন দুলছে, এই কি হচ্ছে,
3: কি ঝড়, কি ঝড়
2: আসছে, ঝড় আসছে, বুঝতে পেরে গেছি ঝড় আসছে, মানে কোন দিক থেকে ঝড় আসছে সেটা বুঝতে পারছি না, কিন্তু ঝড় একটা আসছে সেটা বুঝতে পারছি। তার কারণ হচ্ছে ইনোভেটিভ ব্রেন মানেই তুমি, আর তুমি মানেই ইনোভেটিভ ব্রেন, যেরকম ঠিক একই রকম ভাবে রূপম ইসলাম মানেই ঝড়, আর ঝড় মানেই হচ্ছে রূপম ইসলাম।
3: ওকে, রূপম ইসলামের ইভেন্ট সামনে হতে চলেছে, এইটা তো আদতে কথা,
2: একদমই তাই। আসলে ব্যাপারটা হচ্ছে কি, সামনে 7 তারিখে, আগামী 7 তারিখে কিন্তু আসতে চলেছে ফসিলসের ঝড়।
3: বাহ, সেই ঝড়ে আমরা সবাই উড়ে যাব। কিন্তু আর আমি যেটা দেখার কথা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের দাদা মানে সৌরভ গঙ্গোপাধ্যায়, তাকে নিয়ে একটা সিনেমা হতে চলেছে, নিশ্চয়ই আমরা সবাই জানি। আর সেই সিনেমায় চণ্ডী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কে অভিনয় করছেন জানো? জানো
2: জানো আবারও সেখানে ঝড় আসছে, মানে প্রলয়
3: আসছে। হ্যাঁ, সেখানে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়।
2: মানে জাস্ট ভাবা যাচ্ছে না, চারপাশ দিয়ে এরকম ভাবে ঝড় এলে আর আমরা কিভাবে যে সামলাবো সেটা বুঝতে পারছি না। কিন্তু আপাতত না হয় ফসিলস ঝড়ে একটু মজে থাকুক বাংলা।

0: এই গানগুলোই, ইয়েস এই গানগুলোই আমাদের আবেগে, আমাদের রক্তে, আমাদের মননে মিশে থাকুক, সেটাই কিন্তু আমরা সবসময় চাইবো। আপাতত 9903653992 কিন্তু তোমার মেসেজ রয়েছে।
1: আমার বাড়ির পাশে একটি খাল আছে, সেই খালে নৌকা চলতো, অনেক মাছও আসতো, কিন্তু সেই খালে আজ আর জল আসে না। খালটা দেখলেই মনটা খুব খারাপ হয়ে যায়। আমি চাই আবার সেই খালে জল আসুক, আসুক অনেক মাছ, ভরে উঠুক আমার মন। রূপকুমার হাওড়া থেকে মেসেজটি পাঠিয়েছেন।
0: ওকে, এরপরেও কিন্তু অনেকগুলো মেসেজ রয়েছে দেখতে পাচ্ছি।
1: হাই অমরজিৎ দা, উশিদি, শালপাতা আছে কিন্তু নেই। হাতে শালপাতা মুড়ে ফুচকা খাওয়া বা শালপাতায় মুড়ে মাংস নিয়ে আসা বা শালপাতার ঠোঙায় মুড়ে জিলিপি আর সিঙ্গারা খাওয়ার স্বাদই আলাদা ছিল। মাটির হাঁড়ি, কাঠের জালের রান্না, জাস্ট ওয়াও। দেশের বাড়িতে আমি গেলেই মাটির হাঁড়ি আর কাঠের জাল দিয়ে ভাত, গ্যাস থাকা সত্ত্বেও জাল দিয়ে মা রান্না করে দেয়, সাথে শিল নোড়াতে বাটা মশলার স্বাদ পাবো কোথায়? ফিরিয়ে আনতে চাই, আমি চাইলেই তো হবে না? পল মাইতি, বেহালা থেকে।
0: একদমই তাই, এরপরেও কিন্তু অনেকগুলো মেসেজ রয়েছে, মানে আমার একদম লাস্ট মোমেন্টে কিন্তু অনেকগুলো মেসেজ চলে এসেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে বলছেন যে ধান ভাঙা ঢেঁকি এবং হামানদিস্তা হারিয়ে গেছে। একদমই তাই, মানে আমরা যখন এখনো মানে কিছু পাইস হোটেলে গেলে তুমি দেখতে পাবে হামানদিস্তা দিয়ে কিন্তু অনেক কিছু বেশ পেশাই টেশাই করা হয় বলেই।

0: আর কি মনটা একটু আলাদা রকমেরই মানে ফুর্তি হচ্ছে আর কি, কারণ তোমার হাতে তো এখন এই মুহূর্তে হামানদিস্তার মতো কোনো কিছু নেই।
1: না, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে মেসেজ আছে যে আমার তখন 7 বছর, আমার মা একটা পাখিকে নিয়ে আসেন। আচ্ছা, আমার দিদি তাকে প্রচুর কথা শেখায়। আমার ছোটবেলার নাম ছিল রাজকুমার, তারপর সেই পাখি কথা বলতো। আচ্ছা, সেই পাখিকে ফিরিয়ে আনার কথা লিখেছেন রাজু দাস মৌরিগ্রাম থেকে।
0: ওকে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের সময় কিন্তু একেবারেই শেষ। এক্স্যাক্টলি তাই, মানে এই মুহূর্তে কিন্তু ঘড়ি বলছে 6:24 কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইবার তুমি একটা কথা বলো,
1: বলো
0: সেটা হচ্ছে তুমি 6:30 কি একটা মানে একটা প্রপোজাল রেখেছিলে না?
1: কি প্রপোজাল?
0: উত্তর কলকাতার কি সব নাকি বিখ্যাত চপ, তারপরে আরো কি সমস্যা শোনাচ্ছিলে?
1: শুরু তো এখন চপ, কাটলেট, চাউমিন সব উত্তর টু দক্ষিণ পুরো চলবে এই আগামী 5 দিন
0: চলবে বলে দিয়েছে।
1: আগামী 5 দিন চলবে। হ্যাঁ, আমি চপ খাবো, বিল চপ পেমেন্ট করবে অমরজিৎ।
0: তাই নাকি?
1: অমরজিতের মতন বড় হৃদয় কার আছে এবং বড় পকেট? বাকিটা অমরজিৎ। হ্যাঁ বলো।
0: এই যে নামটার কথা বলছো না, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, সবই রয়ে যাবে কিন্তু সময়টা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি আজকের মতো কিন্তু টাটা বাই বাই করতে হবে, তার কারণ হচ্ছে একেবারেই সময় নেই।
1: হ্যাঁ, মানে একেবারেই সময় নেই, আমরা তাই জন্য টাটা বাই বাই করবো। কিন্তু কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে খাবার দাবার খাওয়া, এর এই যে
0: মানে তুমি যেটা কথা দিয়েছো আমাকে এবং কথা দিয়ে যেটা ফেলিওর হবে আর কি, সেটা আমি জানি।
1: কথা দিয়ে তুমি এই যে তুমি আমাকে একটু আগে বললে না অফ এয়ার যে উশিষি তুমি খাও, টাকার চিন্তা করো না, এই যে তোমার এই যে কথার জুনুন, এই জুনুনটা তোমাকে রক্ষা করতে হবে।
0: এরকম বলেছিলাম বুঝি? হ্যাঁ, তো সে তো পাস্ট হয়ে গেছে, এখন তো প্রেজেন্ট।
1: অমরজিৎকে আর পাস্টে বাঁচে রে পাগলা, অমরজিৎ তো ফিউচারে বাঁচে।
0: ও আচ্ছা, তাও ভালো, ঠিক আছে।
1: ঠিক আছে, আপাতত আমাদের এই চপ নিয়ে চাপের গল্পটা আপাতত তোলা থাক, আবার পরে কোনোদিন দেখা হবে, কথা হবে। কিন্তু ততক্ষণের জন্য উশাশি আর অমরজিৎ বলছে টাটা বাই বাই, তবে 107 FM রেইনবো শোনা চলতে থাক।

আকাশবাণী কলকাতা FM রেইনবোর প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির চেয়ারপারসন রবি লমিছানে এবং তার প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেছেন, আলোচনায় ভারত ও নেপালের মধ্যে উন্নয়ন সংক্রান্ত অংশীদারিত্ব এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার বিষয়টি স্থান পেয়েছে। এর আগে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির একটি প্রতিনিধি দল আজ নতুন দিল্লিতে বিজেপি সভাপতি নীতিন নবীনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় অভিযুক্ত পাঁচজনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ দিল্লির একটি আদালত আজ 15 জুন পর্যন্ত বাড়িয়েছে। বিশেষ বিচারক অজয় গুপ্ত, অভিযুক্ত মঙ্গলীলাল খাতিক, বিকাশ বিওয়াল, দীনেশ বিওয়াল, যশ যাদব এবং ধনঞ্জয় লোখান্ডের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ানোর জন্য সিবিআইয়ের করা আবেদনটি মঞ্জুর করেন। গতকাল পদার্থবিজ্ঞানের লেকচারার মনীষা সঞ্জয় হাওলাদার, শিশু বিশেষজ্ঞ ডক্টর মনোজ সিরুড়ে এবং পদার্থবিজ্ঞানের শিক্ষক তেজাস হর্ষদ কুমার শাহকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। এই মামলায় সিবিআই এ পর্যন্ত মোট 13 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বিশ্ব আবহাওয়া সংস্থা WMO কঠোর সতর্কবার্তা জারি করে জানিয়েছে, এল নিনো নামক আবহাওয়া পরিবর্তন চক্রটি ক্রমশ দানা বাঁধছে এবং ধারণা করা হচ্ছে যে চলতি বছরে এটি বিশ্বজুড়ে চরম আবহাওয়া বিপর্যয় তৈরি করবে। সংস্থাটি জানিয়েছে, এবছরের জুন থেকে আগস্টের মধ্যে এল নিনো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা 80%। এটি নভেম্বর মাস পর্যন্ত স্থায়ী হবে। বিজ্ঞানীরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পরিস্থিতির তীব্র প্রভাব পড়বে। UPI বা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস গত মাসে 23.20 বিলিয়ন লেনদেনের মাইলফলক স্পর্শ করেছে। সোশ্যাল মিডিয়া পোস্টে আর্থিক পরিষেবা বিভাগ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার এই অগ্রগতির জন্য নাগরিকদের ধন্যবাদ জানিয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। কেন্দ্রীয় সরকার এবছরের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারের জন্য মনোনয়ন গ্রহণ শুরু করেছে। বিভিন্ন ক্ষেত্রে যেসব শিশুরা অসাধারণ অবদান রেখেছে তাদের ভূমিকাকে স্বীকৃতি দিতে এই সম্মানে ভূষিত করা হয়। মনোনয়ন জমা দেবার শেষ তারিখ 31 জুলাই 2026। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির চেয়ারপারসন রবি লোমিছানে এবং তার প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেছেন, আলোচনায় ভারত ও নেপালের মধ্যে উন্নয়ন সংক্রান্ত অংশীদারিত্ব এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার বিষয়টি স্থান পেয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় অভিযুক্ত পাঁচজনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ দিল্লির একটি আদালত আজ 15 জুন পর্যন্ত বাড়িয়েছে। বিশেষ বিচারক অজয় গুপ্ত, অভিযুক্ত মঙ্গলীলাল খাতিক, বিকাশ বিওয়াল, দীনেশ বিওয়াল, যশ যাদব এবং ধনঞ্জয় লোখান্ডের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ানোর জন্য সিবিআই এর করা আবেদনটি মঞ্জুর করেন। শিক্ষক তেজস হর্ষদ কুমার শাহকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এই মামলায় সিবিআই এ পর্যন্ত মোট 13 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে বিতর্কের আবহে নতুন করে অধ্যক্ষ রবীন্দ্রনাথ বসুর কাছে তৃণমূল কংগ্রেস ফের চিঠি পাঠিয়েছে। দলের বিধায়ক কুণাল ঘোষ আজ বিধানসভায় অধ্যক্ষের সচিবালয়ে ওই চিঠি জমা করেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সই করা ওই চিঠিতে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি লিডার এবং ফিরহাদ হাকিমকে চিফ হুইপ হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদনও করা হয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। গুজরাটের সুরাট জেলার বারদৌলি এলাকার উভা গ্রামের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনায় অন্তত 5 জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মহারাষ্ট্রের নম্বরযুক্ত 2টি বিলাসবহুল যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় অভিযুক্ত 5 জনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ দিল্লির একটি আদালত আজ 15 জুন পর্যন্ত বাড়িয়েছে। বিশেষ বিচারক অজয় গুপ্ত, অভিযুক্ত মঙ্গলীলাল খাতিক, বিকাশ বিওয়াল, দীনেশ বিওয়াল, যশ যাদব এবং ধনঞ্জয় লোখান্ডের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ানোর জন্য CBI-এর করা আবেদনটি মঞ্জুর করেন। গতকাল পদার্থবিজ্ঞানের লেকচারার মনীষা সঞ্জয় হাওলাদার, শিশু বিশেষজ্ঞ ডক্টর মনোজ শিরুড়ে এবং পদার্থবিজ্ঞানের শিক্ষক তেজস হর্ষদ কুমার শাহকে 14 দিনের বিচার বিভাগে হেফাজতে পাঠানো হয়েছিল। এই মামলায় CBI এ পর্যন্ত মোট 13 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বিধানসভায় বিরোধী দলনেতার নির্বাচন ঘিরে বিতর্কের আবহে নতুন করে অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর কাছে তৃণমূল কংগ্রেস ফের চিঠি পাঠিয়েছে। দলের বিধায়ক কুণাল ঘোষ আজ বিধানসভায় অধ্যক্ষের সচিবালয়ে ওই চিঠি জমা করেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা ওই চিঠিতে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে আসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি লিডার এবং ফিরাদ হাকিমকে চিফ হুইপ হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদনও করা হয়েছে। কলকাতা পুরসভার নিকাশি বিভাগের মেয়র পরিষদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন তারক সিং। পুরভবনে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি তার পদত্যাগের কথা ঘোষণা করেন। আসন্ন বর্ষার মৌসুমে সম্ভাব্য বন্যা পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকার উত্তরবঙ্গে বিশেষ ফ্লাড কন্ট্রোল রুম চালু করেছে। ভারত ভুটান সীমান্ত থেকে নেমে আসা বিভিন্ন নদীর জলস্তর এবং গতিবিধির উপরে সর্বক্ষণ নজরদারির জন্য অত্যাধুনিক প্রযুক্তির ডিভাইস লাগানো হবে বলে সেচ দপ্তর সূত্রে খবর। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: মঙ্গলবার অর্থাৎ প্রাইজ পাওয়ার দিন, জ্যাকপট জেতার দিন। আর এই জ্যাকপট পাওয়া যাবে কুইজওয়ালা খেললে। কুইজের সব সাধারণ প্রশ্ন, সেসবের উত্তর দিলেই আপনি পেয়ে যেতে পারেন জ্যাকপট। আর এই মঙ্গলবার প্রাইজওয়ালা কারণ কুইজওয়ালা সবসময় প্রাইজওয়ালা ছিল।
2: আর আমাদের সেই ম্যাজিক্যাল নাম্বার 9903-65992, এই নাম্বারেই কিন্তু যাবতীয় যা কিছু প্রশ্নোত্তর পর্ব চলবে। আর আপনি কি করবেন, আপনার স্মার্টফোন হাতে নেবেন, আমরা একটা করে প্রশ্ন বলবো, এক একটা করে সেগমেন্টে যাব, আর আপনি ঝটপট করে তার উত্তর টাইপ করবেন, সঙ্গে নিজের নাম আর লোকেশন সমেত পাঠিয়ে দেবেন আমাদের সেই ম্যাজিক্যাল নাম্বার 9903-65992-তে। এইভাবেই চলতে থাকবে আজ রাত 12টা পর্যন্ত। এবং এই যে কুইজ খেলা হবে, মানে আপনি খেলবেন আমাদের সঙ্গে, তার জন্য কিছু বিশেষ জিনিসপত্র আপনার কাছে থাকতে হবে, তবেই কিন্তু আপনি খেলার সুযোগ পাবেন।
3: এক্স্যাক্টলি, তাই। আর কি কি থাকতে হবে সেটা হচ্ছে,
1: হ্যাঁ সেটা হচ্ছে, একটা প্যান কার্ড থাকতে হবে এবং একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। যে প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার নিজের নাম থাকতে হবে, এবং যে নাম যদি আপনি যদি ধরুন আপনার নাম পল্টু আর আপনি খেলছেন লালটু নামে, তাহলে কিন্তু মোটেই আপনি প্রাইজ পাবেন না। তখন প্রাইজ পেলেও আমরা বলবো না না পাবেন না।
2: আর সেই প্রাইজটা যদি পেয়ে যান আপনি, দিনের শেষে জ্যাকপটটা যদি পেয়ে যান, তাহলে একটা সুমধুর শব্দ আপনার কানে বাজবে। সেই শব্দটা একটু শুনিয়ে দেওয়া যাবে নাকি?
1: নিশ্চয়ই, শব্দটা এইরকম।

0: একদম যে কথা বলার সে কথা হচ্ছে 9903659928 তো সেভ করে রাখতেই হবে, আর সেভ করে রাখতে হবে ইনস্টাগ্রাম, সেই ইনস্টা হ্যান্ডেলে ফলো করে রাখতে হবে, সেভ নয় ফলো করে রাখতে হবে 107FM রেইনবো কলকাতা এই ইনস্টা হ্যান্ডেলটা, কারণ সেখানে আমরা খেলবো ভিজুয়াল কুইজ, সেটা ওই 3 ঘন্টার মধ্যে দুবার আসবে, সেখান থেকেও সুযোগ থাকবে সেমিফাইনালে পৌঁছে যাওয়ার।
1: আর আপাতত আমরা একটা ছোট্ট গান শুনবো, গানের ওপারে আমরা ফেরত আসছি এবং তার সঙ্গে প্রচুর প্রচুর সেগমেন্ট আমাদের সঙ্গে আসছে। আর আমরা কে কে রয়েছি আজকে গলা শুনে নিশ্চয়ই একজনেরটা অন্তত বুঝে গেছেন, তমজিতের গলা অলরেডি লোকে বুঝে গেছে,
0: সঙ্গে রিয়া আছে আর অভিপ্সা আছে।

0: Rhythms.
1: Rapid Rhythms.
0: Rapid Rhythms.
2: যেটা থাকে সেটা হচ্ছে কোন গানের অংশের, মানে কোন গানের 10 সেকেন্ড অংশ আপনাকে শোনাবো এবং সেইটা শুনে আপনাকে যে প্রশ্ন করব তার উত্তর দিতে হবে। সেটা হতে পারে যে কোন ডিরেক্টরের সিনেমা, কোন গান, অথবা এই গানের লিরিসিস্টকে, ইত্যাদি বিভিন্ন রকমের কোয়েশ্চেন থাকে। তো আজকে যে প্রশ্নটা থাকছে সেটা হচ্ছে আমরা যে গানের অংশটা শোনাবো সেটা কোন সিনেমায় ব্যবহার করা হয়েছে, একটা গানের ইন্টারলিউড শোনাবো আমরা সেটা কোন সিনেমায় ব্যবহার করা হয়েছে।
3: সিনেমার নাম আপনাকে বলতে হবে এবং উত্তর পাঠাবেন কিভাবে নিশ্চয় জানেন। 9903-65992 তে হোয়াটসঅ্যাপ করবেন, সবার প্রথম সঠিক উত্তর, তারপর নিজের নাম আর লোকেশন।
0: Rapid Rhythms.
1: Rapid Rhythms.
0: Rapid Rhythms.

0: Repeat rhythm. Repeat rhythm. Repeat rhythm. আশা করছি সুস্থ মস্তিষ্কের ভয়েস নিয়ে সুস্থ সবল আওয়াজ নিয়ে আবার চলে এলাম আমরা কুইজ ওয়ালাতে। রয়েছি আজকে তিনজনে, অভিপ্সা, রিয়া এবং তমুজিৎ। তবে র্যাপিড রিদমের প্রথম যে কোয়েশ্চনটা আমরা করেছিলাম, সিনেমার নাম জানতে চেয়েছিলাম, কারা কারা সঠিক উত্তর দিলেন এবং সঠিক উত্তরটা কি?
1: সঠিক উত্তরটা হচ্ছে ও রোমিও, সিনেমার পান কি দোকান, এই গানটার একটা অংশ থেকে শোনানো হয়েছিল, ইন্টারলিউড শোনানো হয়েছিল। এবার যারা সঠিক উত্তর দিতে পেরেছেন অর্থাৎ ও রোমিও চিনতে পেরেছেন, তারা কারা?
2: তারা হলেন প্রথম দশজন যারা শিল্পেন্দু চ্যাটার্জি আন্দুল থেকে, কাকলি মুখার্জি বেহালা থেকে, মধুব্রত হালদার ঢাকুরিয়া থেকে, শুভশ্রী কার্ফা হুগলি থেকে, পরমা মিত্র ভবানীপুর থেকে, লিপি সরকার সরসুনা থেকে, সুদীপ্ত কর বাঁশদ্রোণী থেকে, সুলগ্না বসু বরানগর থেকে, মনোময় মহন্ত কৃষ্ণনগর থেকে, এবং আজকে

0: সবার প্রথম যার জন্য হাততালি পড়ছে, অর্থাৎ যিনি চলে যাচ্ছেন এই রাউন্ড থেকে সেমিফাইনালে, তিনি হলেন বজবজ থেকে পৌলমী মাইতি।
1: পৌলমীকে অনেক অভিনন্দন, কিন্তু এর সঙ্গে জানাতে চাই যে তিনজন অলরেডি সেমিফাইনালে উঠে বসে রয়েছেন, তারা কারা সেটা একটু সাসপেন্স থাকুক। একজনের নাম অলরেডি অনেকেই জানেন, সেটা হচ্ছে বং কানেকশন, বাংলা ও বাঙালিকে নিয়ে আমরা যে প্রশ্ন রাখি ফাইনালের পরে, সেখান থেকে একজন সেমিফাইনালে উঠে যান সেটা আমরা গত সপ্তাহেই ঘোষণা করে দিয়েছিলাম যে কে আছেন, কিন্তু বাকি দুজন গল্প স্বল্প থেকে আসবেন, তারা কারা সেটা আমরা একটু পরে জানাবো।
0: এক্স্যাক্টলি তাই। তবে আমরা এখন রয়েছি র্যাপিড রিদম রাউন্ডে, র্যাপিড রিদম রাউন্ডের আরও একটা প্রশ্ন বাকি আছে, তো প্রশ্নটা একই থাকছে, শুধু অডিও ট্র্যাকটা একটু চেঞ্জ হচ্ছে। তো আবার আমরা র্যাপিড রিদমের সেকেন্ড অডিও ট্র্যাকটা শুনবো, আর প্রশ্নই একই, সিনেমার নাম কি বলতে হবে আর লিখে জানাতে হবে 9903659992 এই নাম্বারে, প্রথমে উত্তর, তারপর নিজের নাম, আর তারপর লোকেশন।
2: Rapid rhythm, rapid rhythm, rapid rhythm.

0: Rapid Rhythm. Rapid Rhythm. Rapid Rhythm. Rapid Rhythms এ আমরা যে প্রশ্নটা রেখেছিলাম, একটা খুব নতুন সিনেমা তার একটা গান, সেটা হচ্ছে নতুন, খুব নতুন বাংলা সিনেমা যেটা শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় ডিরেক্ট করেছেন। সিনেমাটার নাম হচ্ছে ফুলপিশি ও এডওয়ার্ড। এই সিনেমাটার সাউন্ড ট্র্যাক থেকে একটা গানের অংশ শুনিয়েছিলাম এবং জানতে চেয়েছিলাম কোন সিনেমার গানের অংশ। তো অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দিয়েছেন কারা?
1: সঠিক উত্তর যারা দিয়েছেন, প্রথম দশজন কাকলি মুখার্জি বেহালা থেকে, মুনমুন দাস যাদবপুর থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, সেবাব্রত মাইতি নন্দকুমার থেকে, সুদীপ্ত কর বাঁশদ্রোণী থেকে, নির্মাল্য দে হাওড়া থেকে, রুম্পা ঘোষ কোন্নগর থেকে, শুভশ্রী কার্ফা হুগলি থেকে, পরমা মিত্র ভবানীপুর থেকে। এবং এই রাউন্ড থেকে সবার প্রথম সঠিক উত্তর দিয়ে যিনি সেমিফাইনালে যাচ্ছেন, তিনি হলেন জয়দীপ রায় বাঘা যতীন থেকে। আর আমরা যাচ্ছি আমাদের পরের রাউন্ডে। এই রাউন্ডে এবার একটু অঙ্ক কষতে হবে। এবার গান তো শুনলাম, গান শুনতে শুনতে অঙ্ক করতে বেশ ভালো লাগতো কিন্তু ছোটবেলায়, তাই না বলো? তো সেরকমই এবার আমরা গানও শুনবো, অঙ্কও শুনবো। তো দুটো গান সময় থাকবে, আমরা অঙ্কটা বলবো। তো দুটো গানের মধ্যে অঙ্কটা কষে আমাদেরকে উত্তরটা পাঠাতে হবে। তবে মানে প্রশ্নটা হচ্ছে এরকম যে একজন দৌড়বীর প্রথম 100 মিটার যেতে পারেন 11 সেকেন্ডে, পরের 100 মিটার যান 14 সেকেন্ডে, ওই দৌড়বীর 400 মিটার দৌড় শেষ করবেন কতক্ষণে?
0: একজন দৌড়বীর প্রথম 100 মিটার যেতে পারেন 11 সেকেন্ডে, পরের 100 মিটার যান 14 সেকেন্ডে, ওই দৌড়বীর 400 মিটার দৌড় শেষ করবেন কতক্ষণে? খুব সহজ একটা অঙ্ক, খুব সহজ।

0: マトメニア、マトメニア。
1: অঙ্ক খুব সহজ আর এই অঙ্কটা এই অঙ্কটা খুব সহজ একটা অঙ্ক, যারা মাঝে মাঝে অভিযোগ করে আমরা কুইজওয়ালায় খুব শক্ত অঙ্ক দেওয়া হয়, ব্যাপারটা একদম সেটা নয়। এখানে মাত্র 3 করে বেড়েছে, মানে প্রথম 100 মিটার যাচ্ছেন ভদ্রলোক 11 সেকেন্ডে, পরের 100 মিটার যাচ্ছেন 14 সেকেন্ডে, তারপরের 100 মিটার যাচ্ছেন 17 সেকেন্ডে, এরকম করে যত মানে বাড়ছে আর কি। 100 মিটার 100 মিটার হচ্ছে 11 সেকেন্ড, পরের 100 মিটার 14 সেকেন্ড, মানে এক্ষেত্রে হচ্ছে 200 মিটার, 200 মিটার হচ্ছে 25 সেকেন্ডে যাচ্ছেন, তাহলে 25, আর ওই দিকে যখন তিনি আরও 300 মিটার যাবেন সেটা 42 সেকেন্ড হয়ে যাবে, তারপরে তিনি ওটা 20 সেকেন্ড আরও মানে বেড়ে যাবে, 400 মিটার 20 সেকেন্ডে যাচ্ছেন, লাস্ট 100 মিটার তিনি 20 সেকেন্ডে যাচ্ছেন, অর্থাৎ টোটাল 400 মিটার তিনি যাচ্ছেন 1 মিনিট 2 সেকেন্ডে, অর্থাৎ 62 সেকেন্ডে। এই উত্তরটা যারা দিয়েছেন তারা তো প্রথম 10 জনের মধ্যে চলে
2: এসেছে। সেরকম তো যাই হোক, সেটা আমরা ক্ষমা ঘেন্না করে দিচ্ছি, কিন্তু আপাতত যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রচুর লোক এই সঠিক উত্তরটাও দিয়েছে, তাদের মধ্যে থেকে 10 জনকে আমরা পেয়ে গেছি। নির্মাল্য দে হাওড়া থেকে, সুলগ্না বসু বরানগর থেকে, সঞ্জীব মজুমদার রাম রাজাতলা থেকে, সুদীপ সরকার ডোমজুর থেকে, সৌমিতা সাঁতরা বজবজ থেকে, অয়ন দলুই উলুবেড়িয়া থেকে, প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, চৈতালি দে হাওড়া থেকে, অভিজিৎ পালচৌধুরী সোদপুর থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন অরিন্দম গিরি ভগবানপুর থেকে।
3: আর এর সঙ্গে সঙ্গে আমরা যাচ্ছি আমাদের পরের রাউন্ডে।
0: Throwback times. Throwback times. Throwback times.
3: অঙ্ক কষতে কষতে আমরা এবার ইতিহাসে চলে যাব।
1: একদম ইতিহাসে যখন যাব তখন একটু সুদূর অতীতে যাওয়া হচ্ছে, তাই তো?
3: হ্যাঁ, সুদূর অতীতে যাওয়া হচ্ছে। তবে হ্যাঁ, এখানে প্রশ্নটা আমরা মুখে বলবো না, তাই তো?
1: না, মুখে বলবো না, এবং প্রশ্নটা শেষে আছে।
3: ইয়েস,
1: ওই শুরুতে শুনেই আপনি ভাবলেন যে শুরু হলো মাত্র, এই প্রশ্নটার এই উত্তরটা হবে, এটা করবেন না, তাহলে শেষে গিয়ে ঠকতে পারেন।
2: একেবারে একেবারে পুরোটা শুনবেন, তারপরে প্রশ্ন শুনবেন, প্রশ্ন শুনে তবেই উত্তর পাঠাবেন। কিভাবে পাঠাবেন? 9903659992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।
3: এক্স্যাক্টলি, দি অডিও ক্লিপটা আবার শোনানো হবে এবং এর মধ্যেই থাকবে প্রশ্ন।
0: Throwback times. Throwback times. Throwback times.
4: পলাশের যুদ্ধ ছিল ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। 1757 সালের 23 জুন বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এই যুদ্ধ হয়। নবাবের সেনাপতি মির্জাফর বিশ্বাসঘাতকতা করায় ব্রিটিশরা জয়লাভ করে। এর ফলে ভারতে ব্রিটিশ শাসনের সূচনা হয়। প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধে কার বিশ্বাসঘাতকতার কারণে নবাব পরাজিত হন? সঠিক উত্তর নিজের নাম আর লোকেশন সমেত পাঠিয়ে দিন 9903659992 নম্বরে।
0: থ্রোব্যাক টাইমস, থ্রোব্যাক টাইমস, থ্রোব্যাক টাইমস।

0: Throwback Times. Throwback Times. Throwback Times.
1: হ্যাঁ, বারবার বলা হয়েছিল যে পুরোটা শুনে তারপর উত্তরটা দিতে। তো অনেকেই গণ্ডগোলটা পাকিয়েছেন, যারা ভেবেছেন একদম প্রথমে প্যারা শুনেই বুঝে গেছেন যে হয়তো শালের নাম আমরা জিজ্ঞেস করবো বা কোন যুদ্ধের কথা জিজ্ঞেস করবো, তো তারা একটু হয়ে গেল, চান্সটা মিস হয়ে গেল এই রাউন্ড থেকে। প্রশ্ন করা হয়েছিল যে কার বিশ্বাসঘাতকতার জন্য সেই যুদ্ধে হার হয়েছিল। সঠিক উত্তর হচ্ছেন মির্জাফর। তো কারা কারা সঠিক উত্তর?
2: বিশ্বাসঘাতক বলতে এখনো লোকের মুখে বোধ হয় এই নামটাই আসে,
1: মির্জাফর কথা কার?
2: তুই আমার সঙ্গে এই মির্জাফরের
3: না, আমি কিছু করি নরম ভাবে, আমার দিকে আঙুল তোলার কিছু হয়নি।
2: তো সেক্ষেত্রে এই মির্জাফর উত্তর কারা কারা দিলেন? প্রথম 10 জন, সুদীপ সরকার ডোমজুর থেকে, মিতালি রথ চাঁদিপুর থেকে, মোনালি মণ্ডল দশবাগা থেকে, উমা বালুরঘাট থেকে। উমা যদি পরবর্তীকালে প্রশ্নের উত্তর দেয়, উমাকে বলা হচ্ছে সে যেন পুরো নাম এবং পদবি লেখে। আয়নাল শেখ হাওড়া থেকে, অজয় কুইতি কোলাঘাট থেকে, সঞ্জীব মজুমদার রামরাজাতলা থেকে, পিউপা ঘোষ পূর্ব বর্ধমান থেকে, মেহেন্দি হাসান খান আন্দুল থেকে। এবং এই রাউন্ড থেকে সবার প্রথম সঠিক উত্তর দিয়ে যিনি সেমিফাইনালে যাচ্ছেন তিনি হলেন অভিজিৎ দে বিষ্ণুপুর থেকে।
1: আর আমরা এর সঙ্গে সঙ্গে যে রাউন্ডে যাব তার নামটা ঠিক এইটা,
0: সাহিত্য সাফারি। সাহিত্য সাফারি।
2: মিষ্টি একটা রাউন্ড, সাহিত্যের রাউন্ড। এখানে আমরা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্র থেকে আপনাকে প্রশ্ন করে থাকি, সেটা গল্প, কবিতা, উপন্যাস, যে কোনো কিছু হতে পারে। আজকেও এরকম একটা সাহিত্যেরই অংশ,
3: ছোট গল্পের অংশ আছে।
2: হ্যাঁ, ছোট গল্পের অংশ, সেখান থেকে আপনাকে প্রশ্ন করা হবে। প্রশ্ন শুনবেন ভালো করে এবং উত্তর পাঠাবেন সেই একই ঠিকানায় 9903653992, এখানে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে। আজকে প্রশ্ন কি থাকছে?
3: প্রশ্ন থাকছে যে কার লেখা ছোট গল্পের অংশ শোনানো হলো।
2: লেখকের নাম
3: বলতে হবে।
1: দুটো গান সময় থাকবেন, তাই একটু ভেবে নিন, ভেবে উত্তর দিন 9903659992 তে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে।
0: সাহিত্য সাফারি। সাহিত্য সাফারি। সাহিত্য সাফারি। সাহিত্য সাফারি।
4: নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে। নেপালের বয়স 12, গোপালের 10। কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা দুই ভাই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে।
5: এই গোপলা, খিদে পেয়েছে না তোর?
4: গোপাল ছিপ চাঁচতে চাঁচতে বলল,
5: হুম দাদা, পেয়েছে তো, মাকে গিয়ে বল, আমারও পেট চুই চুই করছে।
6: না মা বকে, তুমি যাও না দাদা।
5: বকুক গে, আমার নাম করে মাকে বলতে পারবি না?
4: এমন সময় পাড়ার শিবু মারুজ্জের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল তাকে ডাকলো,
5: ও চুনি, শুনে যা।
4: চুনি বয়সে নেপালের চেয়ে বড়, অবস্থাপন্ন গৃহস্থের ছেলে, বেশ চেহারা। নেপালের ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বলল,
5: কি আয় না ভিতরে?
7: না যাব না, বেলা হয়ে যাচ্ছে, আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি, মা সেখানে রয়েছে, ডাকতে যাচ্ছি।
0: সাহিত্য সাফারি। সাহিত্য সাফারি। সাহিত্য সাফারি। সাহিত্য সাফারি।

शाहितो सफारी।

0: সাহিত্য সাফারি।
1: এইভাবে ফিরে আসতে বললে ফিরে না এসে পারা যায়? আমরা ফিরে এলাম,
2: আয় ফিরে আয় করছে, রাখছে
1: একদম। আমরা দুটো গান শুনে শুনে অনেকক্ষণ রিল্যাক্সড হয়ে গেছি,
2: চলে যাচ্ছিলাম স্টুডিও থেকে, ভাবছিলাম যে অভিষেক জিজ্ঞেস করছিল কোথায় যেন আমরা ছিলাম, তারপরে হঠাৎ মনে পড়লো
3: ফিরে আয়। তবে হ্যাঁ, আমরা ফিরে এসেছি আরো 10 জনের নাম নিয়ে, তারা কারা, কিন্তু তার আগে প্রশ্ন আর উত্তরটা আমরা বলবো, তাই তো?
2: প্রশ্নটা যেন কি ছিল?
1: প্রশ্নটা ছিল কোন লেখকের নাম?
2: হ্যাঁ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
1: কাল নবমী গল্পের অংশ শুনিয়েছিলাম এবং কোন লেখকের নাম সেটা জিজ্ঞেস করেছিলাম।
2: এইজন্য আমি বারবার বলি যে স্টুডিও থেকে ওরকম চলে যাস না।
3: হ্যাঁ,
1: কাকলি মুখার্জী বেহালা থেকে, সঞ্জীব মজুমদার রামরাজাতলা থেকে, সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া থেকে, গঙ্গাধর দে বিষ্ণুপুর থেকে, অজয় কুইতি কোলাঘাট থেকে, প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, অসীম ঘোষ নলপুর থেকে, শুভ মণ্ডল সুভাষগ্রাম থেকে, মিতালী রথ চাঁদিপুর থেকে, এই হলেন 9 জন। এবং তারও আগে সবার প্রথম সঠিক উত্তর দিয়ে যিনি এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন, তিনি হলেন সুরজিৎ দা গোয়া বাগান থেকে।
3: আর আমরা যাচ্ছি আমাদের পরের রাউন্ডে।
1: এই রাউন্ডে তো আমরা যাব, কিন্তু তার আগে বলি এখনো পর্যন্ত যে কজন সেমিফাইনালে উঠলেন তারা তো আছেনই, আরও প্রচুর লোকজনকে আমরা পাবো সেমিফাইনালিস্ট হিসেবে। তাদের সঙ্গে আমরা মোটামুটি 11:30 আশেপাশে ওই সময় আমাদের সেমিফাইনাল রাউন্ড নিউজ ফ্ল্যাশ রাউন্ড খেলবো। যারা সেমিফাইনালে উঠছেন তারা একটু কারেন্ট অ্যাফেয়ার্সের উপর নজর বুলিয়ে নিতে পারেন, কারণ ওই সেমিফাইনাল বা নিউজ ফ্ল্যাশ রাউন্ডটা কিন্তু আমরা সাম্প্রতিক ঘটনাবলী নিয়েই খেলে থাকি, সেখান থেকেই প্রশ্ন রেখে থাকি।
3: এক্স্যাক্টলি তাই। তবে হ্যাঁ, আমরা একদম শুরুতে বলেছিলাম যে আজকে এই র্যাপিড রিদমে দুটো রাউন্ড, তারপরে ভয়েস খেলা হয়নি, সাহিত্য সাফারি এবং ম্যাথোমেনিয়া, এখান থেকে তো আমরা সেমিফাইনালিস্টদেরকে পেয়েছি, কিন্তু আরও 3 জনকে আমরা অলরেডি আজকে কুইজ হলে সেমিফাইনালিস্ট হিসেবে পেয়ে গেছি। তারা কারা এবং কিভাবে এলো?
2: তারা এসছেন যে রাস্তায়, সে রাস্তাটা হচ্ছে, একটা রাস্তা হচ্ছে বং কানেকশন, যেখানে আমরা ফাইনালের পরে যে রাউন্ডটা খেলে থাকি, বাংলা ও বাঙালিকে নিয়ে আমরা এই রাউন্ডটা খেলি। এই রাউন্ড থেকে সঠিক উত্তর দিয়ে, গত সপ্তাহে এই রাউন্ড থেকে সঠিক উত্তর দিয়ে আজ সেমিফাইনালে চলে এসছেন শুক্লা হালদার নয়াবাদ থেকে। এবং গল্প স্বল্প থাকে, রবিবার দিন আমরা বিকেলবেলা গল্প স্বল্প শোনাই সেখানে, এবং রাত্রিবেলাও গল্প স্বল্প শোনাই সেখানে, প্রশ্ন থাকে, এবং সেই প্রশ্নটা হচ্ছে যে গঠনমূলক সমালোচনা করতে হয়, সেটা যে গল্পটা শোনানো হয় তার গঠনমূলক সমালোচনা করতে হয়, সেটা নেতিবাচকও হতে পারে, সেটা ইতিবাচকও হতে পারে। গল্প স্বল্প বিকেলবেলা যে গল্প শোনানো হয়েছিল সেখান থেকে রয়েছেন সোমা সাহা পার্ক সার্কাস থেকে, এবং রাতে যে গল্প স্বল্প শোনানো হয়েছিল সেখান থেকে, সেখানে রয়েছেন আবুল সায়ন বেলগাছিয়া থেকে।
3: বেশ, এবার চলে আসবো আমাদের এই রাউন্ডে। তো এই অড ওয়ান আউট রাউন্ডে আমরা কি করি, আমরা আপনাকে 5টা শব্দ জিজ্ঞেস করি, মানে শব্দ জিজ্ঞেস করি না, শব্দ বলি। সেই শব্দগুলো বিভিন্ন রকমের হতে পারে, সেটা জায়গার নাম হতে পারে, সেটা কোনো জিনিসের নাম হতে পারে, সেটা কোনো খাবারের নাম হতে পারে, এটা যা ইচ্ছা তাই হতে পারে, কিন্তু এর মধ্যে থেকে যেটা অড বলে মনে হবে সেটাই বলতে হবে এবং খুঁজে বের করে বলতে হবে। তবে হ্যাঁ, আপনি যদি ভাবেন আচ্ছা এটা তো এই কারণে অড, কিন্তু আমরা ভাবলাম না এটা তো ওই কারণে অড, তাহলে কিন্তু হবে না, আমাদের কারণের সঙ্গেই মিলতে হবে। তো সেরকমই আজকের 5টা শব্দ কি কি
2: বলে ভালো?
1: 5টা শব্দ: উমিয়াম, চিল্কা, ডেড সি, ডাউকি এবং বৈকাল।
2: উমিয়াম, চিল্কা, ডেড সি, ডাউকি এবং বৈকাল,
3: কোনটা অড মনে হচ্ছে সেটাই লিখে পাঠাও 9903659992 নাম্বারে। আর ততক্ষণ তমজিৎ, অভিপ্সা, রিয়া একটু দিদার করে আসছে।

0: Odd one out. Odd one out.
1: পাঁচটা শব্দ বলেছিলাম, উমিয়াম, চিল্কা, ডেডসি, ডাউকি, বৈকাল। সঠিক উত্তর?
2: সঠিক উত্তর হচ্ছে ডাউকি। এইবার সবাই বলতে পারে যে ডাউকিও তো হ্রদ, বাকিগুলো হ্রদ তাহলে কেন? আসলে না, যদি একটু মানে খুঁজে দেখা যায়, ভূগোলটা যদি ঘেঁটে দেখা যায়, তাহলে দেখা যাবে যে ডাউকি কোনো হ্রদ বা নদী নয়, এটি মেঘালয়ের একটি শহর। এবার ডাউকির ওপর দিয়ে যে নদীটি বয়ে গেছে তার নাম হচ্ছে উমঙ্গট নদী, যেটি আসলে স্বচ্ছ জলের নদী, বা ওখানে একটা ছোট হ্রদ মতো অংশ রয়েছে। উমঙ্গটের বাকি অংশটা মেঘালয়তে খুব সামান্য অংশ রয়েছে, বাকি সবচেয়ে বড় অংশটা বাংলাদেশে ঢুকে গেছে ওইখানে সীমানা পেরিয়ে। এখানে বলতে হতো যে ডাউকি, যে ডাউকি শহরের ওপর দিয়ে বয়ে গেছে বলে ওটার নাম হয়ে গেছে ডাউকি।
1: আসলে ব্যাপারটা হচ্ছে, এটা আমারও মাথার উপর দিয়ে গেছিল, কিন্তু তমজিৎ কদিন আগেই ঘুরে এসেছিল, তো ওই জন্য আর কি ওখানে
3: ওই জন্য এত ভালো করে
1: একদমই বোঝাতে পারলো। তবে হ্যাঁ, একটা জিনিস, অনেক আমরা দশজনকে পাইনি, সঠিক উত্তরদাতা দশজনকে পাইনি,
3: প্রচুর মানুষ এখনো মানে দিতে পারেননি, সময়ের মধ্যে দিতে পারেনি, বেশিরভাগই ডেডসি বলেছেন। তো সেক্ষেত্রে সময়ের মধ্যে আমরা ছজনকে পেয়েছি এখনো পর্যন্ত,
1: প্রথম পাঁচজন।
3: হ্যাঁ, তার মধ্যে প্রথম যিনি চলে যাচ্ছেন তার নামটা পরে বলছি, আপাতত বাকি চার পাঁচজন হলেন, পরমা মিত্র ভবানীপুর থেকে, শুভশ্রী কার্ফা হুগলি থেকে, অনুস্মিতা রায় লেকটাউন থেকে, শুভ মণ্ডল সুভাষগ্রাম থেকে, মৌ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে সেমিফাইনালে যাচ্ছেন সুমিত দাস সন্তোষপুর থেকে।
1: না, আমরা আপাতত কোথাও যাচ্ছি না, আমার ভয়েসটা খালি বারবার চলে যাচ্ছে। তো যাই হোক, আমরা থাকছি এই রাউন্ডে অড ওয়ান আউটের সেকেন্ড কোয়েশ্চনে। আর হ্যাঁ, আরও একবার বলে দিই, সেটা হচ্ছে এখন অবধি যদি ইনস্টাগ্রাম আমাদের ফলো করে না থাকেন, তাহলে 107 FM রেনবো কলকাতা ইনস্টাগ্রামে সার্চ করুন আর যান ফলো করে দিন, কারণ এই অড ওয়ান রাউটের পরেই আমরা আসবো কিন্তু ইনস্টা কুইজ নিয়ে। আগে থেকে বলে দিচ্ছি, তাই চটপট যান 107 FM রেনবো কলকাতা সার্চ করুন, আর যেটা করবেন সেটা হচ্ছে একটু অপেক্ষা করবেন, আপাতত অড ওয়ান আউট রাউন্ডের পরের কোয়েশ্চেনের পাঁচটা শব্দ দিবেন।
2: পরের কোয়েশ্চেন বলছে, অটো, ই রিক্সা, সাইকেল রিক্সা, বাস, রিভার্স, ট্রাইক।
3: আরো একবার বলি, অটো, ই রিক্সা, সাইকেল রিক্সা, বাস, রিভার্স, ট্রাইক।

0: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে। অড ওয়ান আউট, অড ওয়ান আউট,
1: অড ওয়ান আউটে আমরা সেকেন্ড কোয়েশ্চেনটাও রেখেছি। যারা ভাবছেন যে অড ওয়ান আউট রাউন্ড থেকেও হলো না সেমিফাইনালে ওঠা, চিন্তা করবেন না, পরের রাউন্ডে এখনও অনেক অনেক রাউন্ড আছে। তার মধ্যে ইনস্টা আসছে, ইনস্টাতেও দুটো রাউন্ড আছে, অতএব সময় এখনও অনেক আছে। কিন্তু এখন যেটা আমাদের বলতে হবে যে আমরা অড ওয়ান আউটের সেকেন্ড যে কোয়েশ্চেনটা করেছিলাম সেটার উত্তর আমাদের বলতে হবে। এবং এটা অনেক ক্ষেত্রেই এসছে, এই প্রশ্নটা কি এসছে, রিভার্স স্ট্রাইক ব্যাপারটা কি?
2: না, সেটা আসেনি,
1: সেটা আসেনি। এই কোশ্চেনটা আমাদের কুইজওয়ালা টিম থেকে এসেছে, ভাই রিভার্স স্ট্রাইক ব্যাপারটা কি?
2: এবং আমার জিনিসটা দেখে আমি ব্যাপারটা জানতাম না, আমার দেখে ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তো ব্যাপারটা তুমি ভালো করে বুঝিয়ে দিও।
1: হ্যাঁ, মানে অভিষার ফেসবুকে ইনস্টা হ্যান্ডেলে যদি দেখতে পাওয়া যায় কদিন পরে রিভার্স স্ট্রাইকের উপর বসে অভিষার ছবি দিয়েছে, তাহলে কেউ কিন্তু অবাক হবেন না, কারণ আজকে থেকেই ব্যাপারটা শুরু হয়ে গেল আর কি।
2: ইয়েস, কারণ আমার দেখো হুইল বা চাকা এই ব্যাপারটা এবং তার সাথে রাস্তা, এর সঙ্গে আমার একটা ওতপ্রোতভাবে আমার একটু জড়িত
1: সম্পর্ক আছে।
2: বাকি পাঁচটার সঙ্গে চাকার কি সম্পর্ক সেটা।

0: বলে দাও।
1: রিভার্স ট্রাইক হচ্ছে, ভারতে এখনো কেউ চালাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু বিদেশে অলরেডি অনেক মানুষজনই চালাচ্ছেন। বিষয়টা হচ্ছে একটা বাইকের মতো দেখতে, কিন্তু বাইকের যেমন সামনে একটা চাকা পেছনে একটা চাকা এরকম থাকে, রিভার্স ট্রাইকের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে সামনে দুটো চাকা আর পেছনে একটা চাকা। কী করে ব্যালেন্স করছেন তারা আমি জানি না, ওই তো অভিপ্সা কিনলে তখন আমিও চড়ে দেখে নেবো যে কীভাবে ব্যালেন্স করা যায় বিষয়টা। আসল হচ্ছে এবার এটাও তিন চাকার গাড়ি, বাস ছাড়া বাকি সমস্ত
0: অটো উল্টো দিকে চলছে, সোজা কথায় তাই বলো,
1: অটো উল্টো দিকে চলছে। হ্যাঁ এক্স্যাক্টলি, অটো, ই রিক্সা, সাইকেল রিক্সা এবং রিভার্স ট্রাইক, এই চারটের তিনটে করে চাকা একমাত্র বাসেরই চারটে চাকা, অতএব বাস চার চাকায় চলে তাই বাস অড, বাকিগুলো তিন চাকার গাড়ি।
0: তো ব্যাপারটা যারা বুঝতে পেরেছেন তাদের মধ্যে প্রথম দশজনের নাম নিয়ে তো আমি রেডি হয়ে গেছি, একটু বলে দিই চট করে। আফরিন মল্লিক হাওড়া থেকে, কল্যাণ সাধুখা কাকুরগাছি থেকে, দিয়া দাস বালিগঞ্জ থেকে, রূপসা রং ঘনশ্যামবাটি থেকে, মৌমিতা শীল সোনারপুর থেকে, রীতা সামন্ত হাওড়া থেকে, সোমনাথ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, মল্লিকা সাউ সরকার বজবজ থেকে, অনুস্মিতা রায় লেকটাউন থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন সপ্তক মজুমদার রামরাজাতলা থেকে। হ্যাঁ, আর এবার আমরা কোন রাউন্ডে যাব? আমরা যাব সেই রাউন্ডে, এটা সেই রাউন্ড যে রাউন্ডের প্রশ্ন আমরা অন এয়ার করি না। আমাদের ইনস্টা হ্যান্ডেল 107FM রেইনবো কলকাতা, এটা চট করে ফলো করুন যদি ফলো না করা থেকে থাকে, এবং এখানেই কিন্তু আমাদের ইনস্টা কুইজের প্রশ্ন আসবে। এটা একেবারেই ভিজুয়াল কুইজ, চোখে দেখে ভালো করে ছবিটা দেখে উত্তর দেবেন। কিভাবে উত্তর দেবেন? ইনস্টা হ্যান্ডেল সেখানে DM করবেন, ডিরেক্ট মেসেজ অপশনে গিয়ে উত্তর দেবেন, মানে ভুল করেও কিন্তু ওই ছবির নিচে কমেন্ট করবেন না, আপনার উত্তর যাতে অন্যের সাহায্য সুবিধার কারণ না হয়ে যায় সেই জন্য কমেন্ট করবেন না, শুধুমাত্র DM বা ডিরেক্ট মেসেজ অপশনে গিয়ে উত্তর পাঠাবেন, সঙ্গে নিজের নাম এবং লোকেশন।
1: এবং প্রশ্ন অলরেডি পোস্ট হয়ে গেছে তাই উত্তর পাঠাতে শুরু করে দিন ঝটপট।

0: হ্যাঁ, এরকম একটা ভয়ঙ্কর গলার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু অলরেডি আমাদের 107 FM রেইনবো কলকাতার ইনস্টাগ্রাম পেজে ফার্স্ট ইনস্টা কুইজের কোয়েশ্চেন এর আনসার পোস্ট হয়ে গেছে।
1: বাস, তাহলে মিলিয়ে দেখে নিন যে আপনি ঠিক উত্তর দিয়েছেন না ভুল উত্তর দিয়েছেন। যদি আপনি ভুল উত্তর দেন তাহলে দুঃখ পাবেন, দুঃখ তো পাবেনই কারণ আপনি পরের রাউন্ডে উঠতে পারলেন না এক্ষুনি, তবে সুযোগ আছে। আর যদি ঠিক উত্তর দেন তাহলে আপনার কাছে চান্স আছে পরের রাউন্ডে চলে যাওয়ার। আর রিয়া সেই নাম নিয়ে রেডি, কারা প্রথম 10 জন সঠিক উত্তর দিয়েছেন একটু সাসপেন্সে থাকুন, রিয়া এক্ষুনি বলবে
0: নামগুলো। তো বলবো, তার আগে বলি যে এই ইনস্টা রাউন্ড কিন্তু আমাদের ফার্স্ট ইনস্টা রাউন্ড হলো, এরপরেও আর একখানা ইনস্টা রাউন্ড আমরা খেলবো, সেটার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে এবং তার সঙ্গে আরও প্রচুর রাউন্ড তো রয়েছে। তবে আপাতত যে 10 জন প্রথম সঠিক উত্তর দিলেন, পরমা মিত্র ভবানীপুর থেকে, শুভশ্রী কার্ফা হুগলি থেকে, ফাল্গুনী দাস খড়দহ থেকে, সুলগ্না বসু বরানগর থেকে, সৌমিতা সাঁতরা বজবজ থেকে, প্রীতম সরকার বারুইপুর থেকে, সংঘমিত্রা ঘোষ কাঁকিনাড়া থেকে, টুম্পা দাস পূর্ব বর্ধমান থেকে, লিপি সরকার সরসুনা থেকে এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন সুদীপ্ত কর বাঁশদ্রোণী থেকে। আর আমরা যাচ্ছি আমাদের পরের রাউন্ডে।
1: থ্রি পয়েন্ট পাজলস, এখানে একটু পাজল হওয়ার জায়গা আছে, কিন্তু পাজল আপনি না হয়ে যদি উত্তর দিতে পারেন সঠিকভাবে তাহলে আপনি পৌঁছে যেতে পারেন সেমিফাইনালে। আমরা একটা গান অন্তর একটা করে ক্লু দেব এবং সেই ক্লুয়ের মধ্যেই আসল উত্তর লুকোনো থাকবে। আপনি যদি প্রথম ক্লুতেই বুঝতে পারেন তাহলে উত্তর দেবেন, আর যদি আপনাকে অপেক্ষা করতে হয় তাহলে অপেক্ষা করবেন সেকেন্ড ক্লু বা থার্ড ক্লুয়ের জন্য। কিন্তু যা করবেন না
0: সেটা হচ্ছে হটকারিতা করবেন না, ঠিক আছে? অপেক্ষা করতে হবে, কিছু কিছু অপেক্ষার অনেক সময় ভালো ফল পাওয়া যায়, মানে প্রথম ক্লুতে হতেই পারে যে এর উত্তর অনেক রকম হতে পারে। ফার্স্ট ক্লুতে যদি আপনার উত্তর দিয়ে ফেলার পরে যদি মনে হয় উত্তরটা ভুল হয়ে গেল, সেকেন্ড বা থার্ড ক্লুতে কিন্তু কোনোভাবেই উত্তর চেঞ্জ করতে পারবেন না, তাই একেবারে শিওর হয়ে তবেই উত্তর পাঠান। যদি বুঝতে না পারেন সেকেন্ড বা থার্ড ক্লুর

0: জন্য অপেক্ষা করবেন। কিন্তু ফার্স্ট ক্লুতে যদি বুঝতে পেরে থাকেন তাহলে তো ভীষণই ভালো, আপনি অনেকটা এগিয়ে রইলেন। আজকে থ্রি পয়েন্ট পাজলের ফার্স্ট ক্লু বলছে, 2011 সালে এটি বিশ্বের নতুন 7টি প্রাকৃতিক বিস্ময়ের একটি হিসেবে নির্বাচিত হয়, মানে নিউ 7 ওয়ান্ডার্স অফ নেচার তার একটি হিসেবে নির্বাচিত হয় 2011 সালে।
1: 2011 সালে এটি বিশ্বের নতুন 7টি প্রাকৃতিক বিস্ময় অর্থাৎ নিউ 7 ওয়ান্ডার্স অফ নেচারের একটি হিসেবে নির্বাচিত হয়। কার কথা বলছি, যদি শিওর হয়ে যান তাহলে অতি অবশ্যই উত্তর নিজের নাম আর লোকেশন পাঠিয়ে দিন 9903659992 নাম্বারে।

0: प्लेटफॉर्म नंबर 36 पे आएगी।
1: 3 पॉइंट पजल।
2: আমরা প্রথম ক্লু দিয়েছিলাম 2011 সালে এটি বিশ্বের নতুন 7টি প্রাকৃতিক বিস্ময় নিউ 7 ওয়ান্ডার্স অফ নেচারের একটি হিসেবে নির্বাচিত হয়।
3: এক্স্যাক্টলি। এবং সেকেন্ড ক্লু বলছে, প্রায় 1553 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই উপসাগরে 1900 বেশি ছোট বড় চুনাপাথরের দ্বীপ এবং পাথুরে পাহাড় রয়েছে। আরও একবার সেকেন্ড ক্লু বলছে, প্রায় 1553 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই উপসাগরে 1900 বেশি ছোট বড় চুনাপাথরের দ্বীপ এবং পাথুরে পাহাড় রয়েছে। কোন জায়গার কথা বলছি যদি এবারে শিওর হয়ে যান তাহলে পাঠিয়ে দিন 9903659992 নম্বরে। আর হ্যাঁ, একটা জিনিস, হোয়াটসঅ্যাপ করবেন অথবা এসএমএস করবেন, দুটোই একসঙ্গে করবেন না প্লিজ।

0: 3 point puzzle.
1: প্রথম ক্লু ছিল 2011 সালে এটি বিশ্বের নতুন 7টি প্রাকৃতিক বিষয় অর্থাৎ নিউ 7 ওয়ান্ডার্স অফ নেচারের একটি হিসেবে নির্বাচিত হয়।
2: সেকেন্ড ক্লু ছিল প্রায় 1553 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই উপসাগরে 1900 বেশি ছোট বড় চুনাপাথরের দ্বীপ এবং পাথুরে পাহাড় রয়েছে।
1: থার্ড অ্যান্ড ফাইনাল ক্লু, জায়গাটি ভিয়েতনামে অবস্থিত এবং পাহাড়গুলির ভিতরে প্রাক ঐতিহাসিক বিশাল সব গুহা রয়েছে।
2: সঠিক উত্তর যদি বুঝতে পারেন, আর তো সুযোগ শেষ প্রায়, সঠিক উত্তর যদি বুঝতে পারেন তাহলে উত্তর পাঠিয়ে দিন 9903653992।

0: 3 point puzzle.
1: Yes, তাহলে আশা করছি সবাই উত্তর মানে জেনে গেছে যে কি
2: সবাই হালং মেতে পৌঁছে গেছে.
1: Yes, so the right answer is Halong Bay. তো কারা কারা সঠিক উত্তর দিল?
2: যারা সঠিক উত্তর দিয়েছেন প্রথম 10 জন তারা হলেন তিতু জানা, উত্তম মুখার্জি নিউ টাউন থেকে, মৌ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, মনোময় মহন্ত কৃষ্ণনগর থেকে, সুরঞ্জন সরকার সরসুনা থেকে, মিতালী রথ চণ্ডীপুর থেকে, মৌমিতা সাঁতরা বজবজ থেকে, নন্দদুলাল চিত্রকর মহেশতলা থেকে, ফাল্গুনী দাস খড়দহ থেকে, এবং যিনি হাততালি পেতে পেতে পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে তিনি হলেন বর্ণালী দে হাওড়া থেকে।
1: আর এই সঙ্গে সঙ্গে আমরা যে রাউন্ডে যাব তার নামটা ঠিক এরকম,
0: ভয়েস ভিশন, ভয়েস ভিশন, ভয়েস ভিশন।
1: ভয়েস ভিশন মানে সেই রাউন্ড যেখানে কণ্ঠস্বর শুনে আপনাকে মানুষ চিনতে হবে, বিশেষ করে সেলিব্রিটি চিনতে হবে। এখানে আমরা একজন ওই বিশেষ মানুষের কণ্ঠ শোনাবো, আপনি শুনুন ভালো করে, চেনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন কার গলা শুনছেন, এবং জানিয়ে দিন আমাদের 9903-65992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।
2: প্রথম যে ভয়েসটা শোনাবো তার জন্য কি আমরা কোনো হিন্ট দেব?
1: হিন্ট কি দেব?
2: একটা হিন্ট দিই, সেটা হচ্ছে ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে 11 জুন থেকে, ব্যাস এটুকুই হিন্ট।
0: ভয়েস ভিশন, ভয়েস ভিশন।
3: The system is important. Yes, it's important. Everything is important. The small details make the huge difference in the end of the day. But for me, the most important thing is the mentality. For you to be professional, help the team, the right mentality, self-talk positive. I think it's all the details depend of you, not the coaches, the fans, the press, depends of you. If you are proud of yourself,
0: Voice Vision, Voice Vision, Voice Vision.

0: Voice Vision. Voice Vision.
1: এটা যারা যারা ভুল করেছে তাদেরকে বলি যে কি বলি না কিছু
2: না হিন্ট তো দিয়েই দিয়েছিলাম
1: হ্যাঁ কিন্তু তারপরে
2: ভুল হতে পারে ভুল মানুষ মাত্রই হয় সবারই হয় মানে
1: অনেকে মিস করে মেসি লিখেছেন
2: হ্যাঁ ব্যাপারটা হচ্ছে মাঝে মাঝে আমার মনে হয় যেদিন আমি কুইজ বলা করি না সেদিন যখন আমি শুনি তখন ভাবি যে ভাই লোকের ইন্টেলেক্ট লেভেলটা আলাদা লেভেলের কারণ আমি এই প্রশ্নগুলো উত্তর দিতে পারতাম না
1: এটাও ঠিক আবার এটাও হতে পারে তারা টেকনোলজি কাজ করে অনেক সময় তো যাই হোক সেখান থেকে আমরা যাই না তারা ভীষণ ফাস্ট আর কি যারা করতে পারেন তাদেরকে হ্যাটস অফ কুর্নিশ জানাই
3: ক্রিশ্চিয়ানো রোনালদো
2: একদম যারা সঠিক উত্তর দিয়েছেন তারা কারা
3: তারা হলেন কৌস্তভ পাল হাওড়া থেকে প্রথম দশ জনের নাম বলছি শ্যামলেন্দু দত্ত বেহালা থেকে হাফিজা মোল্লা সুন্দরবন থেকে পরমা মিত্র ভবানীপুর থেকে প্রীতম সরকার বারুইপুর থেকে সুরঞ্জন সরকার সরসুনা থেকে সঞ্জীব মজুমদার রামরাজাতলা থেকে শিবাজি বর্মন কলকাতা ব্লাইন্ড স্কুল থেকে সেবাব্রত মাইতি নন্দকুমার থেকে এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন মল্লিকা শাউ সরকার বজবজ থেকে
1: আর না না আমরা আর কোথাও যাচ্ছি না আমরা এখনও ভয়েস ভিশন রাউন্ডেই রয়েছি কারণ ভয়েস ভিশনে আরও একটা কোয়েশ্চেন রয়েছে এবারও কোয়েশ্চেন সেম থাকছে অর্থাৎ একটা অডিও ট্র্যাক শোনানো হবে এবং তার গলাটা শুনে বুঝতে হবে
2: এবং উনি খুব ফিলোসফিক্যাল একটা কথা বলেছেন
1: কি বলেছেন সেটা শুনবো এবং যদি চিনতে পারি তাহলে প্লিজ প্লিজ প্লিজ সঠিক উত্তরটাই দেবেন 9903659992 এই নাম্বারে
0: ভয়েস ভিশন Voice Vision.
4: Do well in your life and you've achieved every material gain that you want, which you should. Please don't give up on that. Don't become a philosopher before you become rich.

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে।
2: আমি কেন এত ভুলকে সমর্থন করি, কারণ আমি মনে করি যে ভুলই হলো ঠিক করবার ভিত্তিপ্রস্তর। মানে আমি ওই জন্য সবসময় ভুলটাই করি, যে কারণ ভিত্তিপ্রস্তর এখন স্থাপন করছি,
3: কিন্তু ভিত্তিপ্রস্তর সেক্ষেত্রে স্থাপন হয়েই চলেছে।
2: হ্যাঁ, মানে তারপরে দেখা যাবে যে
3: ঠিকঠাক স্থাপন হচ্ছে
2: না, তারপরে দেখা যাবে ভিত্তিপ্রস্তরটা এত উঁচু হয়ে গেল যে তখন আর ঠিকটা তার উপর পাওয়া যাচ্ছে না, তখন আবার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হবে আরেকটা।
3: সেই তো, যাই হোক, যার ভয়েস আমরা শুনলাম তিনি হচ্ছেন আর কেউ নন, তিনি হচ্ছেন শাহরুখ খান। এবার যারা যারা সঠিক উত্তর দিয়েছেন, প্রথম 10 জন মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে, উত্তম মুখার্জি নিউ টাউন থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, রিন্টু পদবি লেখেনি নিউ আলিপুর থেকে, অনন্ত পাল সুরাট থেকে, অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, সুলগ্না বসু বড়ানগর থেকে, দোলা চৌধুরী কোননগর থেকে, বিনাপানি দে কৃষ্ণগঞ্জ থেকে। এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন দমদম চিড়িয়া মোড় থেকে অপূর্ব সেন।
2: আর আমরা কি ইনস্টায় যাব?
3: ইয়েস,
2: চলো তবে।
3: এটা এমন একটা রাউন্ড যে রাউন্ডে আমরা অন এয়ার না তো প্রশ্ন বলি না তো উত্তর বলি, তবে হ্যাঁ, যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নামগুলো আমরা বলি। তো আবারও বলি, 107 FM রেনবো কলকাতা ইনস্টাগ্রাম পেজে প্রশ্ন, অর্থাৎ সেকেন্ড ইনস্টা কুইজের কোয়েশ্চেন অলরেডি পোস্ট করা হয়ে গেছে। সময় নিন, ভাবুন এবং উত্তরটা DM করে জানান আমাদেরকে।
2: একদম, একটা গান সময় রইল,

0: ইনস্টাকুইজ এ উত্তর তো পোস্ট হয়ে যাবেই, তখন আপনি মিলিয়ে দেখে নেবেন যে আপনি সঠিক উত্তর দিয়েছেন না ভুল উত্তর দিয়েছেন। কিন্তু যে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম নিয়ে রিয়া একদম রেডি।
1: তাহলে ইনস্টাগ্রামে মিলিয়ে নিন আপনার উত্তর, আর আপাতত নাম কাদের কাদের বলছি আমি সেটা শুনে নিন। প্রথম দশজন: প্রীতম সরকার বারুইপুর থেকে, পরমা মিত্র ভবানীপুর থেকে, শুভ মণ্ডল সুভাষগ্রাম থেকে, শুভশ্রী কারফা হুগলি থেকে, প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, শুভম ঘোষ বরানগর থেকে, অনু মাইতি কোলাঘাট থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন সুলগ্না বসু বরানগর থেকে। আর আমরা ফিরব, আমাদের পরের রাউন্ডে ফিরব, কিন্তু তার আগে একটু ছোট্ট গানের বিরতি।
2: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে।

0: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে। লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।
1: নিরাপত্তা পালন করার পর আমরা চলে এলাম আবারও আমাদের কুইজওয়ালার রাউন্ডে। এখনো

0: রয়েছি, তমজিৎ, অভিপ্সা, রিয়া তিনজনেই রয়েছি, ঠিক যেমনটা বলা হয়েছিল 12টা অবধি থাকবো। তো আপাতত আমাদের রাউন্ডের নাম লাইটস ক্যামেরা ডায়ালগ। এখানে আমরা কি করি,
1: এখানে আমরা একটা ফিল্মে রাউন্ড খেলি, এখানে কোনো ফিল্মের একটা অংশ ক্লিপিংস আপনাকে শোনানো হবে, শুনবেন ভালো করে মন দিয়ে, এবং সেই সংক্রান্ত কোনো প্রশ্ন আমরা করে থাকি। জেনারেলি ডিরেক্টরের নাম অথবা
2: সিনেমার নাম,
1: কার কার ডায়ালগ শুনলেন, সেই অভিনেতা অভিনেত্রীদের নাম, এরকম কিছু প্রশ্ন করে থাকি, খুবই সহজ। তো আজকে প্রথম যে ক্লিপিংসটা শুনবেন আপনি, অডিও ক্লিপটা, তাতে প্রশ্নটা কি থাকছে,
2: সিনেমার নাম।
1: বেশ, সিনেমার নাম বলতে হবে আপনাকে, শুধু সিনেমার নামটুকুই লিখবেন সবার আগে, তারপর নিজের নাম আর লোকেশন পুরোটা পাঠাবেন 9903653992 তে।
3: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।
4: তোমার পাস পেসে তুমি তো ব্যাংক মে কাম করতে হো।
5: হসপিটাল মে কাম করতি তো মে পাস দবাইয়া হতি। কিসি কো গোলি মার দো, তুমি তো শখ হ্যাঁ গোলি মারনে কা, আগর ও ফি মে খানা নহীঁ দেগা উসে গোলি মার দো।
4: অগেন রিয়েলি, মানে সিফ তোমারি জান বচানে কে লিয়ে গোলি মারি থি, প্লিজ ক্যান ইউ মুভ অন ফ্রম দ্যাট নাও।
3: Light, camera, dialogue. Light, camera, dialogue.

0: Light, Camera, Dialogue. Light, Camera, Dialogue.
1: মস্তি করতে করতে তমজিৎ রিয়া আর অভিপ্সা তিনজনেই ফিরে এসেছে কুইজ ওয়ালাতে, দশজনের নাম নিয়ে যারা যারা লাইটস ক্যামেরা ডায়ালগের ফার্স্ট কোয়েশ্চেনের সঠিক উত্তর দিয়েছেন। আমরা জিজ্ঞেস করেছিলাম সিনেমার নাম কি, সবাই একদম সঠিক উত্তর দিয়েছেন, সিনেমার নাম ব্যাং ব্যাং
2: ব্যাং ব্যাং। সঠিক উত্তর যারা যারা দিলেন, প্রথম দশজন মলয় সাউ বজবজ থেকে, ইন্দ্রনীল সরকার টালিগঞ্জ থেকে, শিবানী যাদব কাঁকুড়গাছি থেকে, হাফিজা মোল্লা সুন্দরবন থেকে, সঞ্জীব মজুমদার সাঁতরাগাছি থেকে, সুরঞ্জন সরকার সরসুনা থেকে, প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, শিবাজি বর্মন ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে, সুস্মিতা মহন্ত নদিয়া থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে চলে যাচ্ছেন বন্দিতা দেব কাঁচেরাপাড়া থেকে।
1: হাতালি টিম কোথায় গেল, কোথায় গেল হাতালি টিম? হ্যাঁ, তবে আমরা এখন আর কোথাও যাচ্ছি না, আমরা পরের কোয়েশ্চেনে যাব, কারণ লাইটস ক্যামেরা ডায়ালগের দুটো কোয়েশ্চেন থাকে। তো তবে আমরা আরেকটা অডিও ট্র্যাক শুনবো, তাই তো?
3: একদম।
1: আর কোয়েশ্চেন কি থাকছে?
3: কোয়েশ্চেন থাকছে যে সিনেমার অডিও ট্র্যাকটা
4: শুন,
3: যে সিনেমার অডিও ট্র্যাকটা শুনবো,
1: একটুখানি শুনে ফেলেছিলাম,
3: শুনে ফেলেছিলাম, সেই সিনেমার ডিরেক্টর কে?
1: ওকে, তাহলে যে অডিটোরটা শুনবো সেই সিনেমার ডিরেক্টরকে যদি চিনতে পারেন তাহলে লিখে পাঠিয়ে দেবেন নাম আর উত্তর সমেত 9903659992 নম্বরে।
0: লাইট ক্যামেরা ডায়ালগ, লাইট ক্যামেরা ডায়ালগ।
5: বিয়ের পর অন্য কারো প্রেমে পড়ে গেলেন, দেন
6: বাবা কোনো মানে হয়?
7: আপনার আমাকে পছন্দ হয়নি না, তাই জন্যই টপ 10 রিজনস ফর ডিভোর্সের বইটা ওড়াচ্ছেন।
5: নাথিং পার্সোনাল, জয়ী চার চারটে মল চেক করে একটা জিনিস সিলেক্ট করে, আমার একমাত্র মেয়ে জয়ী, আর আই থিঙ্ক আই হ্যাভ এভরি রাইট টু বি ফিনিকি।
7: শর, আপনার মত গুরুত্বপূর্ণ তাই আপনাকে জানিয়ে রাখলাম, বিয়েতে এলে খুব ভালো লাগবে, আর আপনার প্রিয় ফিশলিটাও রাখছি মেনুতে। হাজার হোক স্যার আপনার মেয়ে বলে কথা, একসঙ্গে আইবুড়ো ছিলাম, একসঙ্গে আসবুড়ো হব।
0: লাইট ক্যামেরা।

0: Light, Camera, Dialogue. Light, Camera, Dialogue.
1: লাইটস ক্যামেরা ডায়ালগে আমরা দুটো রাউন্ডে আমাদের শেষ। দ্বিতীয় রাউন্ডে প্রশ্ন ছিল যে সিনেমার অংশ শোনালাম সেই সিনেমার ডিরেক্টরকে, সঠিক উত্তর হচ্ছে সৃজিত মুখার্জি। কারা সঠিক উত্তর দিয়েছেন?
2: সঠিক উত্তর খুব কম সংখ্যক পেয়েছি, মানে মোটামুটি ছজনকে পেয়েছি সময়ের মধ্যে। তো এই ছজনই সই, যারা যারা সঠিক উত্তর দিলেন তারা হলেন সৌমিতা সাঁতরা বজবজ থেকে, বৈশাখী রায় ডোমজুর থেকে, শুভ মণ্ডল সুভাষগ্রাম থেকে, অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, অভিজিৎ পালচৌধুরী সোদপুর থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনাল।

0: ফাইনালে যাচ্ছেন পরমা মিত্র ভবানীপুর থেকে। আর আমরা যাবো আমাদের সেই বিখ্যাত রাউন্ডে।
1: ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি।
0: এটা এমন একটা রাউন্ড যেখানে একটু বেশ মজা লাগে নিজেকে আবিষ্কার করতে, কারণ এখানে আপনি হয়ে যেতেই পারেন মিস মার্পেল, বা হতেই পারেন শার্লক হোমস বা ফেলুদা ব্যোমকেশ, যাই হতে পারেন, সেটা আপনি গোয়েন্দা হতে পারেন, সেটা সত্যান্বেষী হতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ওপর। কিন্তু যেটা হচ্ছে যে এরকম একটা রহস্য ঘন একটা আপনার কাছে প্রশ্ন থাকবে এবং আপনাকে সেই রহস্যের উন্মোচন করতে হবে, জালটা খুলতে হবে,
2: দুবার করে শোনানো হবে রহস্যটা। যদিও ব্যাপারটা হচ্ছে গোপনে আপনাকে বলে রেখে কাউকে বলবেন না, সেটা হচ্ছে এইটা যখন আমি বানাচ্ছিলাম নিজেই কেমন একটা কনফিউজ হয়ে গেছিলাম।
0: কেন
2: আরে নিজেই কেমন একটা রহস্যের জালে জড়িয়ে যাচ্ছিলাম।
0: বেশ, তো আপাতত আর একবার, মানে আমরা দুবার শুনবো, তো দুটো গান থাকবে এবং দুটো দুবার প্রশ্নটাও শুনবো, রহস্যটাও শুনবো। আর লাস্ট রাউন্ড একটু ভালো করে শুনুন, মন দিয়ে ভালো করে খেলুন। অল দ্য বেস্ট।
1: ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি,
3: একটি থানায় ভোরবেলা ফোন আসে, ওই থানা অঞ্চলের কোনো নদীতে একটি গাড়ি চালক শুদ্ধ ডুবে গেছে। গাড়ির ব্রেক ফেল করার কারণে পুলিশ তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছয়। ক্রেন দিয়ে গাড়িটিকে তোলা হলে পুলিশ গাড়িটি ভালো করে দেখে, কিন্তু ব্রেক তো ঠিকই ছিল। তখন পুলিশ মৃতদেহের পকেটে তল্লাশি চালায়। মৃতদেহের পকেটে একটি মোবাইল ফোন, ড্রাইভিং লাইসেন্স, একটি গাড়ির চাবি ও কিছু টাকা ভর্তি মানি ব্যাগ পায়। তখন পুলিশ গাড়ির কি হোল দেখে, দেখতে পায় কোনো চাবি নেই সেখানে। পুলিশ একটি খুনের মামলা রুজু করে তদন্ত চালানোর পরিকল্পনা করে। পুলিশ কি করে বুঝল যে এটি একটি খুন?
1: ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি,
4: ডিটেকটিভ ডায়েরি।

0: Detective Diary. Detective Diary. Detective Diary.
1: একটি থানায় ভোরবেলা ফোন আসে, ওই থানা অঞ্চলের কোনো নদীতে একটি গাড়ি চালক শুদ্ধ ডুবে গেছে। গাড়ির ব্রেক ফেল করার কারণে পুলিশ তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছয়। ক্রেন দিয়ে গাড়িটিকে তোলা হলে পুলিশ গাড়িটি ভালো করে দেখে, কিন্তু ব্রেক তো ঠিকই ছিল। তখন পুলিশ মৃতদেহের পকেটে তল্লাশি চালায়। মৃতদেহের পকেটে একটি মোবাইল ফোন, ড্রাইভিং লাইসেন্স, একটি গাড়ির চাবি ও কিছু টাকা ভর্তি মানি ব্যাগ পায়। তখন পুলিশ গাড়ির কি হোল দেখে, দেখতে পায় কোনো চাবি নেই সেখানে। পুলিশ একটি খুনের মামলা রুজু করে তদন্ত চালানোর পরিকল্পনা করে। পুলিশ কি করে বুঝল যে এটি একটি খুন?
0: Detective Diary. Detective Diary. Detective Diary.

0: থেকে লিপি সরকার সরসুনা থেকে, অজয় কুইতি কোলাঘাট থেকে, গৌতম ব্যানার্জি বেহালা থেকে, সুস্মিতা মহন্ত নদিয়া থেকে, নন্দদুলাল চিত্রকর মহেশতলা থেকে, তিতু জানা চামড়াইল থেকে, নির্মাল্য দে হাওড়া থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে যিনি সেমিফাইনালে যাচ্ছেন
1: তার নামটা পরে বলছি, তার আগে যে ১৭ জন উঠে গেছেন তারা হলেন এবং তাদের সেই ১৭ জন এবং তার সঙ্গে আরও আর একজন যিনি এই রাউন্ড থেকে উঠবেন তাকে নিয়ে আমরা খেলবো আমাদের সেমিফাইনাল রাউন্ড। এবার নাম বলে দেওয়ার পালা। শুক্লা হালদার নয়াবাদ থেকে, সোমা সাহা পার্ক সার্কাস থেকে, আবুল সায়ন বেলগাছিয়া থেকে, পৌলমী মাইতি বজবজ থেকে, জয়দীপ রায় বাঘাযতীন থেকে, অরিন্দম গিরি ভগবানপুর থেকে, অভিজিৎ দে বিষ্ণুপুর থেকে, সুরজিৎ দা গোয়াবাগান থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, সপ্তক মজুমদার রামরাজাতলা থেকে, সুদীপ্ত কর বাঁশদ্রোণী থেকে, বর্ণালী দে হাওড়া থেকে, মল্লিকা সাউ সরকার বজবজ থেকে, অপূর্ব সেন দমদম থেকে, সুলগ্না বসু বরানগর থেকে, বন্দিতা দেব কাঁচড়াপাড়া থেকে, পরমামিত্র ভবানীপুর থেকে, এবং যিনি চলে যাচ্ছেন ডিটেকটিভ ডায়েরি রাউন্ড থেকে সেমিফাইনালে তিনি হলেন
0: মোনালি মণ্ডল দশবাগা থেকে। আর এর সঙ্গে সঙ্গে আমরা চলে যাব আমাদের সেমিফাইনাল রাউন্ডে। নিউজ ফ্ল্যাশ আমাদের সেমিফাইনাল রাউন্ড, যে ১৮ জনের নাম তমজিৎ একটু আগে বলল উইথ এই শেষের নামটি অর্থাৎ মোনালি মণ্ডল, এই ১৮ জনকে নিয়েই শুধুমাত্র আমরা আমাদের সেমিফাইনাল রাউন্ড অর্থাৎ নিউজ ফ্ল্যাশ রাউন্ড খেলব। এক্স্যাক্টলি, তাই আর আগেই বলা হয়েছে আমরা সেমিফাইনাল রাউন্ড অর্থাৎ নিউজ ফ্ল্যাশ রাউন্ড খেলি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ভিত্তিতে। তো আজকের নিউজ ফ্ল্যাশ রাউন্ডের কোয়েশ্চেন বলবো অবশ্যই, কিন্তু যে ১৮ জনের নাম বলা হয়েছে তারাই শুধু উত্তর দেবেন ফাইনাল রাউন্ডে পৌঁছানোর জন্য। প্রশ্ন হচ্ছে, সোজা একটা প্রশ্ন থাকছে আজকে নিউজ ফ্ল্যাশে। আজকের প্রশ্ন, ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে চলেছে, আয়োজক কোন দেশ?
1: একবার রিপিট করা হোক,
0: ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে চলেছে, আয়োজক কোন দেশ? এখানে কোন কোন দেশ সবকটি বলতে হবে।

0: হচ্ছেন কারা? সেই তিনজন হচ্ছেন অরিন্দম গিরি ভগবানপুর থেকে, সপ্তক মজুমদার রামরাজাতলা থেকে, এবং মোনালি মণ্ডল দশবাগা থেকে। এই তিনজনকে নিয়েই খেলবো আমরা আমাদের ফাইনাল রাউন্ড।
1: ইয়েস, এটা আমাদের ফাইনাল রাউন্ড। যে তিনজনের নাম বলা হলো সেই তিনজনকে নিয়েই খেলা হবে। তবে ফাইনাল রাউন্ড শুরু করার আগে কিছু জিনিস অবশ্যই বলে দেওয়া ভালো, যেগুলো মন দিয়ে শুনে নিতে হবে। কারণ ফাইনাল রাউন্ড নিয়ম তো অবশ্যই রয়েছে, কিন্তু একটু জটিল নিয়ম, জটিল বলা এই কারণেই, কারণ এই রাউন্ডে আমরা পাঁচটা কোয়েশ্চেন করব এবং আপনার নিজের সুবিধার জন্য প্রথমে 1, 2, 3, 4, 5 করে লিখে রাখুন, তার তলায় নিজের নাম, নিজের লোকেশন এবং অবশ্যই আপনার কলিং নাম্বারটাও লিখে রাখবেন। যে তিনজনের নাম বলা হচ্ছে সেই তিনজনের কথাই বলছি। এবার কি হবে, আমরা 1 মিনিটের একটা টাইমার শুরু করব এবং 1 মিনিটের টাইমারের মধ্যে আমরা 5টা প্রশ্ন করব এবং এই 5টা প্রশ্নের সঠিক উত্তরগুলো একদম সিরিয়াল ওয়াইজই আপনাকে দিতে হবে। এবং যিনি আগে সঠিক উত্তর দেবেন তিনি তো আজকে জিতে যাবেন। এবং কিভাবে জিতবেন, তিনি প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য আপনি পাবেন +5, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য আপনি পাবেন -5। আপনি যদি পাস করেন অর্থাৎ ছেড়ে দেন সেই কোয়েশ্চেনের আনসারটা, তাহলে সেক্ষেত্রে কোনো নাম্বার কাটা যাবে না। এবার আমরা 1 মিনিটের মধ্যে কোয়েশ্চেন বলি।
0: অভূতপূর্ব ঘটনা ঘটেছে এই মাত্র, সেটা হচ্ছে মোনালি মণ্ডলকে আমরা নিতে পারছি না। তার কারণ হচ্ছে মোনালি মণ্ডল উনি সঠিক উত্তর দিয়েছিলেন কিন্তু উনি সঠিক উত্তরটা ডিলিট করেছেন।
1: আচ্ছা, তাহলে আমরা
0: পরের জনকে নিচ্ছি। সেক্ষেত্রে পরের জন যিনি ফাইনালে উঠে যাচ্ছেন তিনি হলেন অভিজিৎ দে বিষ্ণুপুর থেকে, মানে অরিন্দম গিরি ভগবানপুর থেকে, সপ্তক মজুমদার রামরাজাতলা থেকে এবং অভিজিৎ দে বিষ্ণুপুর থেকে। এই তিনজনকে নিয়ে আমরা ফাইনাল খেলবো।
1: বেশ,
0: এবং কারণটা আবারও জানিয়ে রাখছি, মোনালি মণ্ডল উনি সঠিক উত্তরটি ডিলিট করেছেন এবং সঠিক উত্তর ডিলিট করা হলে তো আমরা তাকে নিয়ে ফাইনাল খেলতে পারি না,
1: কারণ আমরা সেটা ধরে নেব তিনি খেলতে চাইছেন না।
0: হ্যাঁ,
1: এবং যথারীতি ফোর্থ পজিশনে যিনি সঠিক উত্তর দিয়েছিলেন আমরা তাকেই আমাদের থার্ড ফাইনালিস্ট হিসেবে নিয়ে নিলাম। তো আমি যে নিয়মটার কথা বলছিলাম, সঠিক উত্তর ভুল উত্তরের হয়ে গেল এবং 1 মিনিট পর গান যেই শুরু হবে তারপর থেকে যদি আপনি উত্তর পাঠান তার জন্য প্রত্যেক 1 মিনিটের জন্য -3 করে কাটা যাবে। অর্থাৎ যদি 50-এ গান চালু হয় আপনি যদি 51-তে উত্তর দেন তাহলে আপনার -3 হবে, তাই তো?
0: একদম। তাহলে প্রশ্নগুলো আমরা করতে থাকি।
1: আজকের প্রশ্ন, বাংলা সাহিত্যে অদম্য চরিত্রটি কে সৃষ্টি করেছেন? দ্বিতীয় প্রশ্ন, আইপিএল 2026-এ সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন কোন খেলোয়াড়? তৃতীয় প্রশ্ন, ফুলপিশি ও এডওয়ার্ড ছবিটির পরিচালক কে? চতুর্থ প্রশ্ন, প্রথম ইলেকট্রিক বাল্ব কে আবিষ্কার করেন? পঞ্চম প্রশ্ন, টিনটিনের স্রষ্টা কে?
0: আমি একবার রিপিট করছি, বাংলা সাহিত্যে অদম্য চরিত্রটি সৃষ্টি কে করেছেন? আইপিএল 2026-এ সব থেকে বেশি উইকেট পেয়েছেন কোন খেলোয়াড়? ফুলপিশি ও এডওয়ার্ড ছবিটির পরিচালক কে? প্রথম ইলেকট্রিক বাল্ব কে আবিষ্কার করেন? এবং পঞ্চম প্রশ্ন, টিনটিনের স্রষ্টা কে?
1: সময় রয়েছে প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যে অদম্য চরিত্রটি সৃষ্টি করেছেন কে? দু নম্বর, আইপিএলের 2026-এ সব থেকে বেশি উইকেট পেয়েছেন কে? ফুলপিশি ও এডওয়ার্ড ছবিটির পরিচালক কে? প্রথম ইলেকট্রিক বাল্ব কি আবিষ্কার করেন? টিনটিনের স্রষ্টা কে? গান শুরু হলো।

0: News Flash, News Flash, News Flash.
1: নিউজ ফ্ল্যাশে সঠিক উত্তর হচ্ছে 2026 বিশ্বকাপ ফুটবল শুরু হতে চলেছে। আয়োজক কোন দেশ, অ্যাকচুয়ালি কোন কোন দেশ, তিনটি দেশ মিলে আয়োজন করছে, আমেরিকা, কানাডা এবং মেক্সিকো। যারা চিনতে পেরেছেন তাদের মধ্যে প্রথম তিনজন উঠে যাচ্ছেন ফাইনালে। সেই তিনজন

0: Bong Connection. Bong Connection.
1: বং কানেকশন রাউন্ড বাংলা এবং বাঙালিকে নিয়ে খেলা হবে এমন একটি রাউন্ড। এখানে আমরা যেটা করি, আজকে সেমিফাইনালে যারা উঠতে পারলেন না তাদের জন্য একটা সান্ত্বনা পুরস্কার হিসেবে আমরা এই রাউন্ড নিয়ে আসি, যাতে পরের সপ্তাহে সেমিফাইনালে যে কেউ, মানে যে সঠিক উত্তর দেবেন সবার প্রথম, তিনিই চলে যেতে পারেন। অর্থাৎ নেক্সট উইক সেমিফাইনালে যাওয়ার একটা সুযোগ আমরা রেখে দিই আমাদের এই বং কানেকশন রাউন্ড থেকে। আজকে বং কানেকশনের প্রশ্ন থাকছে, বিশ্বাসঘাতক উপন্যাসটি কার লেখা?
2: আজকের বং কানেকশনের প্রশ্ন, বিশ্বাসঘাতক উপন্যাসটি কার লেখা? উত্তর পারেন 9903653992 এই নম্বরে। এবং বলতে বলতে আমরা কিন্তু পেয়ে গিয়েছি আমরা সমস্ত উত্তর, এবং বং কানেকশন থেকে কে যাচ্ছেন, কে উইনার হচ্ছেন, সমস্ত কিছু নিয়ে আমরা আসছি।

0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো, এই এই মাত্র এইবার আমরা বলবো বলবো বলবো বলবো বলবো,
1: যেটা বলবো সেটা হচ্ছে লাইটনিং রাউন্ডের প্রশ্নের উত্তরগুলো। আমরা প্রশ্ন রেখেছিলাম, বাংলা সাহিত্যে অদম্য চরিত্রটি কে সৃষ্টি করেছেন? সঠিক
2: উত্তর শরণজিৎ চক্রবর্তী।
1: আইপিএল 2026 এ সবথেকে বেশি উইকেট পেয়েছেন কোন খেলোয়াড়?
2: সগীর সুরাবাদা।
1: ফুলপেশি ও এডওয়ার্ড ছবিটির পরিচালক কে?
2: নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
1: প্রথম ইলেকট্রিক বাল্ব কে আবিষ্কার করেন?
2: টমাস আলভা এডিসন।
1: এবং টিনটিনের স্রষ্টা কে?
2: রেমি হার্জ।
1: এই পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য আমরা তিনজনের নাম তুলেছিলাম।
2: অরিন্দম গিরি ভগবানপুর থেকে, অভিজিৎ দে বিষ্ণুপুর থেকে, এবং সপ্তক মজুমদার রাম রাজা তলা থেকে।
0: কে উইনার হলেন সেটা তো বলবে, কিন্তু তার আগে বলে দিই বং কানেকশন থেকে যিনি আজকে চলে যাচ্ছেন পরের সপ্তাহে সেমিফাইনালে, তিনি কে?
1: বং কানেকশনের প্রশ্ন ছিল, বিশ্বাসঘাতক উপন্যাসটি কার লেখা?
2: সঠিক উত্তর নারায়ণ সান্যাল। এবং সঠিক উত্তর দিয়ে যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি হলেন মৌসুমী সরকার, মধ্যম গ্রাম থেকে। এবার আসি আমরা ফাইনালের কথায়। ফাইনালে দুজন উত্তর দিয়েছেন, সপ্তক মজুমদার রাম রাজাতলা থেকে তিনি কোনো উত্তরই দেননি। প্রথমে আমরা উত্তর পেয়েছিলাম অরিন্দম গিরির, এবং তারপরে পেয়েছি আমরা অভিজিৎ দে বিষ্ণুপুর থেকে, অরিন্দম গিরি ভগবানপুর থেকে। দুজনেই উত্তর এডিট করেছেন, এডিটের উত্তর তো নেওয়া হবে না, তাই প্রথমে যে উত্তর আসবে সেটাই আমরা অ্যাকসেপ্ট করব। অরিন্দমবাবু প্রথমে 11:55 উত্তর দিয়েছেন। তিনি তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলেন এবং দুটি প্রশ্ন পাস করেছিলেন, এবং গান শুরু হওয়ার আগেই যেহেতু তিনি উত্তর পাঠিয়ে দিয়েছেন, তাই তার কোনো সময়ের জন্য তার কোনো মাইনাস পয়েন্ট হয়নি। অর্থাৎ তার স্কোর গিয়ে দাঁড়িয়েছে তিনটি সঠিক উত্তরের জন্য +15। এবং অভিজিৎবাবুর কথায় আসি, অভিজিৎ গান শুরু হয়েছে 11:50, অভিজিৎবাবু উত্তর পাঠিয়েছেন 11:53, অর্থাৎ তিনটির জন্য তার স্কোর অলরেডি -9 হয়ে গেল, তিন মিনিট সময়ের জন্য। এছাড়া তিনি তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, একটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন, অর্থাৎ সব মিলিয়ে তার স্কোর দাঁড়িয়েছে +1। অর্থাৎ আজকের কুইজওয়ালার উইনার হলেন অরিন্দম গিরি ভগবানপুর থেকে।
1: অরিন্দম গিরিকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন কুইজওয়ালা টিমের পক্ষ থেকে, এবং FM রেনবো থেকে অরিন্দমের সঙ্গে ঠিক সময়ে যোগাযোগ করে নেওয়া হবে।
0: তো আপাতত স্টুডিও ক্লক বলছে অভিপ্সা তমজিৎ আর রিয়াকে টাটা বাই বাই জানাতেই হবে, আর জাস্ট কয়েক সেকেন্ড, তো আবারও দেখা হবে, কথা হবে খুব শীঘ্রই, তাই তো?
2: নেক্সট উইকেই, কারণ কুইজওয়ালা খেলে প্রাইজওয়ালা আপনাকে হতে হবে তো, তাই না?
0: ইয়েস ইয়েস ইয়েস, সবাই খুব ভালো লাগবে, সবাই খুব ভালো লাগবে।
3: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
0: থার্ডজন, আজ বুধবার, ক্যালেন্ডারের পাতা উল্টে গেল, আর সেই সঙ্গে শেষ হলো কুইজওয়ালার অনুষ্ঠান। কুইজওয়ালা তো আপনাদেরকে যাওয়ার আগে বাই বাই বলেই দিয়ে গেল, আর সেই সঙ্গে আমিও বলি আজকের অনুষ্ঠান শুরুর আগে শুনতে কি চাও, আপনাদের অনুষ্ঠান, আপনাদের প্রোগ্রাম, আপনাদের গানের অনুরোধ শোনানোর জন্য হাজির থাকছি রাত 3টে পর্যন্ত। শুনতে কি চাও সুররঞ্জনী এবং আপকেলিয়ের ফার্স্ট হাফ নিয়ে তপূজা, আর আপকেলিয়ের সেকেন্ড হাফ তারপর প্রভাতী এবং আনন্দধ্বনি নিয়ে আপনাদের সঙ্গে থাকছে আমাদের সৌমিক বন্দ্যোপাধ্যায়। শুনতে কি চাও তো আপনাদের অনুষ্ঠান বন্ধু, 107 FM রেনবো এবং নিউজ অন এআইআর অ্যাপে আপনারা শুনছেন এই অনুষ্ঠান। আর আমি জানি আপনারা মনে মনে ভেবেও নিয়েছেন যে কী কী গানের অনুরোধ আজ করবেন, তাহলে করে ফেলুন, আপনাদের অনুরোধের গানই শোনানোর চেষ্টা করব। তবে তার আগে আমার বস থেকে অনুপম রায়,

ছবির নাম ছিল আপন আমার আপন। শিল্পীরা ছিলেন আশা ভোসলে এবং সহশিল্পীরা। এই গানটা শুনতে শুনতে অনুরোধের জন্য অপেক্ষা করছিলাম এবং যথারীতি অনুরোধ তো এসেই গিয়েছে, আসতে শুরু করেছে। আমাদের হুগলি থেকে, হুগলির বাখরপুর থেকে শুভশ্রী কারফা অনুরোধ করেছেন প্রাক্তন ছবির গান শোনানোর জন্য। শুনে ফেলি ইমন চক্রবর্তীর কণ্ঠে প্রাক্তন ছবির এই দুর্দান্ত গানটা।

আপনার পছন্দের গানের অনুরোধ নিয়ে আজকের শুনতে কি চাও। 107 FM রেনবো এবং নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন এই অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছে তপূজা। এর পরের গানের অনুরোধ বাঘা যতীন থেকে আমাদের জয়দীপ রায়। শুনতে চেয়েছেন জল ফড়িং, এই গানটা হেমলক সোসাইটির শিল্পী শিলাজিৎ মজুমদার।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: এর পরের গানের অনুরোধ বারাসাত থেকে শঙ্কর চন্দ্রতে। উৎপলা সেনের কণ্ঠে উনি একটা দারুণ সুন্দর গান শুনতে চেয়েছেন, যে গানটা কিন্তু আমাদের সকলেরই খুব প্রিয়, বিশেষ করে আমরা যারা একটু পুরনো দিনের গান শুনতে ভালোবাসি। অবশ্য গানের নতুন পুরনো বলে কিছু হয় না, গান গান।

এই গানটা শুনতে শুনতেই অপেক্ষা করছিলাম আপনাদের অনুরোধের জন্য। অনুরোধ তো এসেই গিয়েছে, পরপর দুটো অনুরোধ এসেছে। এই গানটা আমরা শুনলাম আশা ও ভালোবাসা ছবি থেকে, আশা ভোসলে এবং বাপি লাইরি কণ্ঠে। এর পরের গানের অনুরোধ সংঘমিত্রা ঘোষ কাঁকিনাড়া ভাটপাড়া থেকে করেছেন, খুব সুন্দর জায়গা ভাটপাড়া। কিশোর কুমারের কণ্ঠে অমর কণ্ঠক ছবির গান শুনতে চেয়েছেন, তুমি মা আমাকে, দারুণ গানটা।

ছবির নাম ছিল বিয়ের ফুল, আর শিল্পীরা ছিলেন বিজয়তা এবং কুমার শানু। বিয়ের ফুল ছবির গান শুনতে চেয়ে আজকে অনুরোধ করেছেন হুমায়ুন কবির বাংলাদেশের বরিশাল থেকে। এর পরের গান কুছ কুছ হোতা হ্যায় ছবি থেকে উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক এবং কবিতা কৃষ্ণমূর্তির গানটি কোই মিল গায়া। এই গানটা আমারও খুব প্রিয় গান, আপনাদেরও খুব, আমাদের অন্য বন্ধুদেরও খুব প্রিয়, নিশ্চয়ই প্রিয়। তো এরকম একটা সুন্দর গানের অনুরোধ করেছেন আমাদের মোনালি মণ্ডল দশবাগা থেকে। শুনে ফেলি কুছ কুছ হোতা হ্যায়।

এর পরের গানের অনুরোধ ডোমজুড় থেকে রিকিতা পাল, শ্রেয়া ঘোষালের কণ্ঠে প্রেমের কাহিনী ছবি থেকে এই গানটা।

খুব সম্প্রতি আমরা হারিয়েছি সুমন কল্যাণপুরকে, আর আমি আজকে গান শোনাতে শোনাতে ভাবছিলাম যে আমাদের কোনো বন্ধু সুমন কল্যাণপুরের কোনো গান শুনতে চাইলেন না, এটা কী করে হলো? ঠিক নয়, আমার ভাবনাটা একদম ভুল। লেক টাউন থেকে বিজয় দি অনুরোধ করেছেন মনে করো আমি নেই, সুমন কল্যাণপুরের কণ্ঠে গানটা আমরা এখন কিন্তু শুনবো। এই গানটা আমাদের সকলের খুব প্রিয় এবং একই সঙ্গে আমরা শিল্পীকে শ্রদ্ধাও জানাব অন্তর থেকে। শিল্পী তো চলে যান, কিন্তু তার শিল্প, তার সৃষ্টি সব সময় থেকে যায়। বিজয়াদি অনেক অনেক ধন্যবাদ, তুমি নিশ্চয়ই শুনছো, জেগে আছো তো?

শেষ করব আজকে অলোক কুমার ঘোষ, শালবনী পশ্চিম মেদিনীপুর থেকে। শুনতে চেয়েছেন এমন একজন শিল্পীর কণ্ঠে গান, অত্যন্ত পুরনো গানটা কিন্তু কালজয়ী এবং চিরজয়ী, গায়ত্রী বসুর কণ্ঠে আমার সন্ধ্যা প্রদীপ। এই গানটির সঙ্গে শেষ হবে কিন্তু আজকের মতন শুনতে কি চাও, কিন্তু বন্ধুরা কোথাও যাবেন না, এরপর রয়েছে সুররঞ্জনে আর তারপর আপকে লিয়ে।

আঙিনায় সন্ধ্যা প্রদীপ জ্বলতে থাকুক চিরকাল চিরদিন, আর আমরা শুনতে থাকি সুররঞ্জনী, শাস্ত্রীয় সঙ্গীত। প্রথমে শুনি ভায়োলিন শিল্পী ইন্দ্রদীপ ঘোষ, রাগ কৌশিক কানাড়া।

আমরা শুনলাম ভায়োলিন, শিল্পী ছিলেন ইন্দ্রদীপ ঘোষ, রাগ কৌশিক আনারা। সুররঞ্জনের দ্বিতীয় পর্বে শুনব গিটার, শিল্পী রিতম সরকার, রাগ সুগরাই কানারা।

আমরা শুনলাম গিটার শিল্পী ছিলেন রিতম সরকার, রাগ সুগরাই কানারা। এই সঙ্গেই শেষ হলো আজকের মতন সুররঞ্জনী অর্থাৎ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এখন আপকে লিয়ে।

অমিত কুমার, সাদনা সারগাম এবং সহশিল্পীদের কণ্ঠে আমরা শুনলাম কিষেণ কানাইয়া ছবির গান। আর এই গানটার সঙ্গে শুরু হলো আজকের আপ কিলিয়ের ফার্স্ট আপ। এর পরের গান অভিজিৎ, ছবির নাম বাগি।

আমরা শুনছি আপকে লিয়ে 107 FM রেনবো এবং নিউজ অন এআইআর অ্যাপে। এর পরের গান পঙ্কজ উদাসের কণ্ঠে, ছবির নাম হরজিত।

আমরা শুনছি আপকে লিয়ে 107 FM রেনবো এবং নিউজ অন এয়ার অ্যাপে। আপনাদের সঙ্গে রয়েছে তপজা, সুরেশ ওয়াতকার এবং আশা ভোসলের কণ্ঠে আমরা শুনলাম ইমানদার ছবির গানটা। এরপর দিওয়ানা মুৎসানহি থেকে কবিতা কৃষ্ণমূর্তি।

সুরের প্রবাহ চলতেই থাকবে, থামার কোনো চেষ্টাও আমরা করব না, কারণ চেষ্টা করতে চাইও না, কারণ জানি আপনারা শুনতে ভালোবাসেন। এরপর উদিত নারায়ণ এবং সাধনা সারগামের কণ্ঠে শুনব দিল ছবির এই গানটা।

একেবারে শেষের দিকে চলে এসেছি প্রথমার্ধের, কিন্তু আপকেলিয়ে তো শেষ নয়, কারণ এরপরও জানিটা থাকবে, আপনাদের সঙ্গে থাকছেন সৌমিক, অনুরাধা পরওয়াল এবং সুরেশ ওয়াতকারের কণ্ঠে শুনব কলেজ গার্ল ছবির এই গানটা। আর দুটো গানই শোনাতে পারবো, এই গানটা আর একটা শেষের গান।

আপকে লিয়ে ফার্স্ট হাফ শেষ করব, তবে যেতে যেতে রেখে যাব একটা গান মোহাম্মদ আজিজ এবং অনুরাধা পাড়ওয়ালের কণ্ঠে, ছবির নাম হচ্ছে স্বর্গ। তবে জার্নি তো শেষ নয়, আগেও বলেছি আবারও বললাম, আপনাদের সঙ্গে রাত 3টে থেকে ভোর 6টা পর্যন্ত থাকছেন সৌমিক, আপনাদের প্রিয় আরজে, প্রিয় বন্ধু, দারুণ সুন্দর সব গানের ডালি নিয়ে সৌমিক আপাতত রেডি, আর তপজাকে টাটা।

107 FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে ঘড়ির কাঁটা যখন টিকটিক করতে করতে এগোচ্ছে, কিন্তু ঠিক সেই সময় প্রথম পর্বর পরে দ্বিতীয় পর্ব, একটা পর্ব থাকে বটে কিন্তু বিষয়টা গান চলতেই থাকে। ঠিক সেই রকমই পরপর বেশ কতগুলো গান সাউন্ড ট্র্যাক থেকে তোমরা শুনছ। আরও এক ঘন্টা বেশ কিছুক্ষণ তোমাদের সঙ্গে থাকবো এবং অবশ্যই তোমাদের সাথে তোমাদের প্রিয় কিছু গান নিয়ে এই মুহূর্তে আপকে লিয়ে থে।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

কানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন কানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত

107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে শুনছিলে, আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গান শুনছিলে, বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছায়াছবির গান বিভিন্ন সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে। কথা বলতে বলতে ঘড়ির কাঁটা কিন্তু টিকটিক করতে করতে জানান দিচ্ছে সময় কিন্তু একদম শেষ, তাই আজ আপাতত থামতেই হবে। আজ এ পর্যন্তই, আবারও কোনো একদিন এরকমই কোনো গানের ডালি নিয়ে চলে আসব তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত যেতে যেতে গ্যাংস্টার সিনেমার এই গানটি শুনতে শুনতে আপাতত তোমাদের কাছ থেকে বিদায় নেব আপকে লিয়ে এই অনুষ্ঠান থেকে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ভালো রেখো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: অনর সেভেন রেইনবো প্রজার তরঙ্গে এই মুহূর্তে শুনছে অনুষ্ঠান। আর এই মুহূর্তে ঘড়ির কাঁটা কিন্তু টিকটিক করতে করতে জানান দিচ্ছে সময় এখন 4:50। আর ভোর 4 মানেই সময় এখন প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন ভাটিয়ার রাগে সেতার শিল্পী সুপ্রতীক সেনগুপ্ত।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে এতক্ষণ শুনছেন প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে। এতক্ষণ প্রথমে ভাটিয়ার রাগে সেতার শুনছিলেন, শিল্পী ছিলেন সুপ্রতীক সেনগুপ্ত। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এবারে দ্বিতীয় পর্বে শুনবেন আহির ভৈরব রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত শান্তনু ভট্টাচার্য।

0: 107 FM রেইনবো প্রচার তরঙ্গে শুনছিলেন প্রভাতী। প্রভাতী ভোরে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে ভাটিয়ার নাগে সেতার শুনলেন, শিল্পী ছিলেন সুপ্রতীক সেনগুপ্ত। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতক্ষণ আহির ভৈরব রাগে খেয়াল শুনছিলেন, শিল্পী ছিলেন পণ্ডিত শান্তনু ভট্টাচার্য। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এই পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় 5:01 হয়ে 5 সেকেন্ড, আর 4:05 মানে সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের।

দিয়েছেন, সেই সময় হয়তো 40, 42, 45, কোথাও কোথাও 50, এতটা তখন হয়তো গরম ছিল না, কিন্তু তবুও সেই সময়ে দাঁড়িয়ে তিনি কিন্তু লিখে গেছেন দারুণ অগ্নিবাণ রে। সত্যিই তাই, তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে বেশ অগ্নিবাণ আগামী দিনে হয়তো আসতে পারে, সেটা বুঝেই হয়তো তিনি লিখেছিলেন এই যে তপ্ত দাবদাহ, এই প্রচণ্ড গরমের মধ্যে এই সময়টা কেমন যাচ্ছে, সেটা সেই সময় বসে অতখানি কি বোঝা যেত বা বোঝা গিয়েছিল, বা সেই যে সময়টাকে তিনি ধরেছেন কালবৈশাখী ঝড় আবার তপস্বিনী হে, কত রকমভাবে তিনি গ্রীষ্মকে ব্যাখ্যা করেছেন। আজ কিন্তু আমরা পূর্ণ গ্রীষ্মকে পাই, একেবারে সত্যি গ্রীষ্মের দাবদাহ যখন 42, 45, 46, 50 কাছাকাছি গিয়ে যখন সত্যি একেবারে গা হাত পা শরীর জ্বালা জ্বালা করে, এতটাই গরম, এমনও জায়গা যখন পিছে পা ফেলা যায় না, সেই গরমকেও তিনি কিন্তু আজ থেকে কত বছর আগে উপলব্ধি করেছিলেন, এবং উপলব্ধি করেছিলেন বলেই লিখে গেছেন নম নম নম করুণা ঘন। এই গরমে সত্যি তিনি সেইভাবে বিভিন্ন দিক থেকে লিখে গেছেন তাঁর।

আগেই বলেছি যে গরমের কথা বলতে গিয়ে তিনি গ্রীষ্মকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু আবার তার পাশাপাশি গ্রীষ্ম বর্ণনায় এই যে দারুণ দহন বেলার রসহীনতার ছবি যেরকম এঁকেছেন, আবার ঠিক সেই রকমই বৈশাখী ঝড়কে জীর্ণতার অবসানের এক নতুনের আবাহনের ভগীরথ রূপে বর্ণনা করেছেন। ওই যে ওই বুঝি কাল বৈশাখী সন্ধ্যা আকাশ দেয় ঢাকি শুষ্ক তাপের দৈত্য করে দ্বার ভাঙলে বলে ছুটে আসে কাল বৈশাখী। আর এর সঙ্গে কি অদ্ভুত ব্যাপার, কাল বৈশাখী ঝড় মানেই বৃষ্টি। সুতরাং কাল বৈশাখী ঝড়ের সাথে সাথে একটু এলোমেলো ঝড় যেমন থাকে, সেরকম একটু অদ্ভুতভাবে বৃষ্টিও থাকে। বৃষ্টির মাতম সেটাই তখন অদ্ভুতভাবে এই কালবৈশাখী আর বৃষ্টির যে আগমন বার্তা সেটাও কেমন অদ্ভুতভাবে সেই কালবৈশাখীর সাথে তিনি দিয়ে দিয়েছেন। যেরকমভাবে ওই বিশ্ব চরাচরে যেমন

বেশ একটু অমৃতবাড়ির পরশ পাওয়ার জন্য মানুষ তখন একেবারে উদগ্র হয়ে ওঠে। আগেই বলেছি যে সেই সময় হয়তো এতটা হয়তো কেন, সেই সময় 45 বা 50 ডিগ্রি হয়তো সত্যিই ছিল না, কিন্তু তবুও সেই সময়ও এই গরমে, এই রকম গরমের মধ্যেই কিন্তু মানুষ কিন্তু চাদর পাখির মতো তাকিয়ে থাকত কবে সেই বৃষ্টি আসবে। ওই বর্ষাকাল না এলেও কালবৈশাখী ঝড় আর কালবৈশাখী বৃষ্টি, সেটাও কিন্তু অদ্ভুতভাবে মনের মনে সেই জায়গাটাকে রেখে দিয়েছে। আর যখন সেই কালবৈশাখী ঝড় ওঠে তারপরেই আসে বৃষ্টি। আর সেই বৃষ্টি বা কালবৈশাখী ঝড় কেবল যে বাইরের প্রকৃতিতে আসে তাই নয়, হৃদয়ের ভেতরেও আসে। স্বভাবতই কবির কল্পনাচারী মন তখন

কথাই বারবার ভেবেছি, কিন্তু আবার যখনই কালবৈশাখী ঝড় বৃষ্টি আর তারপরেই কেমন যেন একটা

যেন হয়ে যায়, একটু যেন কেঁপে ওঠে, ধরণী কেঁপে ওঠে, আমাদের মনটাও কেঁপে ওঠে। কেন? এই যে প্রচণ্ড গরম, তারপরে একটু স্বস্তির ঝড় বৃষ্টি, আর সেই সময় মনটা কেমন যেন শুকনো হয়ে যায়। আর কবির চোখের মাধ্যমে আমরা দেখতে পাই জটিল কেশে ঢাকা আকাশ, পিঙ্গল জঠার দীপ্তি আর কঠিনের তবে ক্রূর উপক্রতা। এ তাপস তব শুষ্ক।